যারা যতটা পান্তা খায় তোমারই বাকি, তিনি জোন তাল নেই শাল নেই প্রাক শাল আও শালব্রম নি হাই কেন চিং তিনি বো চেঙেরে লাইনাই চিনি পান্তা নো রসাম খানা মানে বিসিংতেই আবরি আগলো চিং শালকামা পান্তা নি বেশ হাবনাই পাইটি হাইকে রসাম তাংসা নরক যত নি বাকি।

0: সালকামা পান্ডানী কক প্রথমা নারখা লাইথাংজাক জরানি কক্রক সিনে লাইথাংজাক জরানি কক্রকন যিসা শেয়ার কালেন সাইমানে সাবমাই সাবনি লংমা বমাই জরা রক লাইখা কাহামাই যতন সানাখাই তো সুসাবায়া সালচা সালে সালতাম ফানো হাইফানো কিসা মিশা যে যিনি কক্রক তমানি ন শেয়ার কালেন যিনি পান্ডানী বিসংতি তামনি হিঙ্গাঙ্গাই যেন যতন নুকুম কাইসানি বরক বা কিসা মিশা তো সাইমান লাইন নাম হাই দা না আও হ্যালো হ্যালো ফোন কাহাম বুকু হ্যাঁ বুকু লামসক ন জড়াও দশাই খেনা গায়ে দিব কক নিনি লাংমণি
1: কর আমি আমি লাংমাও তো বেড়াই থাকছিলি ন আং বুয়া হাই কাহাম তো নাম দো মেডাম
0: গায়ে
1: ও যে কাহাম উং থানাই রক ন আং কি ফানো মুসুয়া দো গায়ে আং গপ পরি থানিব ও ফাই জরা হাই আং কাহাম কাই নরি ওই মাংখা মেডাম আলা শিক্ষ থকা হাই অঙ্ক হাচাল বলা স্কুল স্কুল হাচাল হাই ইয়াং লেং অঙ্ক কাহাম কাই আপ্রো আনি আনি মা আনো হিনো ইয়াং লেং রেয়াকই নক পরি ফেমায়া উদা হাই পরি ফেমায়া হাই অঙ্ক পরিদি পরি হিনে যাগে ও আনি মা হাপা দিঙরা উরি চাপো ওয়ান সুমা কলাইয়ানো ইয়ালো মা রং আং তাবো ওয়ান সুমা নাগরি চখা আং তাবো বেলাই মনাগো কলাই জাং বাড়িটা মেডাম গাই আনো কোনো বুঝখানা তো জাং হাই তো না কোনো কম আং মা সাও গাই কাজাং মানে বিশিং টিব আং অঙ্ক কোনো কোনো বসানি সাহিনা আন জরাতে আং হিলি গঙ্গা দি সাও দো
0: মেডাম চিনি কখনো কিসা খানা গা দিব চিনি বুখানী কগ্ন চিনি যে দুঃখ কষ্টনি কগ্ন সাকাকাই হেলেঙ্গো হাই দিবা না আবনো হেলেঙ্গো গাইছে সানানি জরাম গাঙ্গাই সাবৈন বনো হেলেং রিখিব না নাম হ্যাঁ কেসে চিনি
1: কাজাক মানে বিশিং গব 2003 কাজা খা 2007 না আনি বুখানি লাংমা চলাঙ্কা 2003 কাজা খায় দিন ন আনি সেরাই বুড়ি অক্রা আসাই খাটো হামজাকলে কাজাং মানে ছোলা নাম সাও ও ও বুড়ি সেলা হাঙ্কাই সয় আসাই খা হাঙ্কা বয়া প্রো 19 মাস দিন বাবু ফিপ্রু দো আং বুসু কাই কষ্ট খাইয় আনি বুসারং আং ক পুষি কাটা মেডাম গাই কষ্ট অংজা গিয়া মানে আনি দরাতে আং বুসানো পুষি না বা আং তামনি কষ্ট অংজা না হাইতো না আ আ জাগাও ইয়াগুল ইয়াথাই সুইছে আং পুষি মা হাঙ্কাইবা আমি জায়গাও আংকলাই আঙা কোনো সাবাইয়া সাবাইয়া নাঙ্গো আপিতা আরনি আরনি বিশৃঙ্গ ফানো বুয়ানো বাক্সা বাক্সা বড় রক্ষিনো তা মেডাম আর তিনি লবি ফান থাকি দুন কিছুটা কক সানামু তুমি সাথে সাবাইয়া আমি কক রক আরন বিশৃং ফান কিনো বই আং সামু নাঙে আয়াং আয়াং মা থাঙ্গো মেডাম আং বুয়াহাই তালিক বালি উংনাই বুয়া দো হাই পানো হিনো ববি আং থাং বিয়াং হিম ব আহাই আহাই উংনা আহাই আহাই ছংনা আমতি রকিনো আং কুন দিন ফান আমতি রক উংয়া মেডাম গায় আতি রক সিজা কা গা আন বখা বেলাই কে খামপ্র ওই আং উং কং জাগো তো নাং জাগো তা আং আতি ইনানো কারৈ আং ওয়াকে ছংই ফালে কত বড় কাহাম হায়া ফায়া নহি নই আনি নং নু কংগো তা মেডাম আং খুব সতর্ক খাই তো আন দুসারং নু পুছিনা বাগিছে আং নিনি উরো বয়াগল মা থাঙ্গো উরো কাইখানি খানি রং ফলক না না হাও কাই ছলক না হাপন আং সুয়া বতং এ সুই লু মেডাম তাই এতেছা আনি বুসারং নর পুসিমা আং মো আদিন ছানা ইয়াং তুই ছাম ছাব ছাত গে দো আং পুরা বুখা আনি বুসা অঙ্ক কত ও পুলিশ কনস্টেবল টিকি খাদো মেডাম আপ্রো গাই টিকি মাসে আনি বুসানো তাম হিন চাকরি মান থাকা হাঙ্কা আ বড় রক ফ্রিকা মু যত বড় গিয়া মেডাম আব যত বড় গিয়া হাঙ্কা মাই আং সে বান্তি সিপু আনি আসে angkeri borong nase aske musu ta masa musu enggak angkeri borong nase musu musu ma abang

0: পান্ডা। তিনি গ্রাক ছাল পালরুংটানি ছাল চিনি ছাল চিপ্রিগা থামচিবা টিপ্রা বিশি জুন তালনি ছালনি ছাল নিশাই নিশিদক ইংরাজি বিশি মিটার নিরা থামচিদক ফোতাপ্রে একবার সাসাই নিরা দক্ষিযোগ কিলো হচ্ছ তাই সারাসা পয়েন্ট দক মেগা হচ্ছ ওফান্দা আওয়াঙ্গি টঙ্গ আও তিনি জুন তালনি সালনি ছাল ও ছাল তেলেঙ্গানা হাস্তে আসাইমা ছাল একবার তেলেঙ্গানা ফর্মেশন দেখনাই সাইমানো একবার পালাইলাই টঙ্গ অব বিশি নিশাই জিব্রুই ফেব্রুয়ারি তালনি চিচারো অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন বিল পাসংখা লোকসভাও আবন পরে আবন ইয়াগুলো রাজ্যসভাও উল তিনি হাইসাল নিশাই জিব্রুই বিশিনি ন জুন তালনি সালনি সাল অব পালাইজাখা ও তেলেঙ্গানা হাস্তে কতাল আসাইমেনি আবো বেলাইখে স্ট্রাগল লেখবা সেক্রিফাইস খাইমেনি আগুলো ন রমদিসিনি হুকুমু মুকুমু নি হামকরাই তাই চিনি কক বরমি কক হুকুমু মুকুমু তাই সিরি সিতিনি চামুং নমুং নগ্ন খাটি নারনানি বাকিন তাই বাইথাংনি হাপাং সামনানি বাকিন ও নাহারমুং গদগমা সালনি জবান ইয়াগুলো তিনি নহাই সাল তেলেঙ্গানা হাস্তে আসাইমানি অব ভারত হাক্তর কাই নিশিচুকু হাস্তে হেনে সিনেমা মানখা আরও ফারিকে সিং তাবু খানারায়নে কক কাহাম মহাত্মা গান্ধী শিলংমানি কক্র আসাইফাংনি সিনি ভরক রগ্ন চুবানা বাকি তিয়ার করি হিনকে খরকসা বরগ্ন ফানো চুবাই মানগলা আনি খানি মুসুং সুকমা অংখা যত বড় রগ্ন বাক্সাকে বরম রানানি বিশি কদগমারমই সাকনি কলমতে খিকলাই তাঙ্গই টংনাই অমহাই বড় রগ্ন খে খাগৈ টনি জাখা তাই চিকন খালাই বইনি তলা ওখে চিংকলগৈ টনি জাখা আংনায় খরকসারি তাগৈচানাই এবা তাঙ্গৈচানাইনি বসাবাই খরকসা ফোরনাই এবার কেবা সেবক খালাইনি রংনি বসা রংনি বিসিংগো বরম রলাই থানিও মুংসা ফেরলাইমং দঙই মাংলা মুংসা সামুং খালাইয়াওই সাক সাকনি কানমুং চুমুং চামুং নুমুং আজিনাই বরক রক্ষে গুবন বরক রংনি তাই বাইথাং হানি লুকরগনি থুইন কুসুবই থাঙ্গি টংসকলায়ু কাইটর ভরং সামুং তামমানি বিশিংতুই সে চামুং তুবাই হই সামই রেখা তাই সাফির সামুং তাঙ্গিয়াওই চামুং রক তুবনাই একবার চানাই ভরক রকনকে শিককসে কলায়ু আশুকজর খালকে ক কাহাম মহাত্মা গান্ধী সেলেংমানি কগ্র
1: আও হাইনি খরং পান্দাও চিন্তাবো খনালায়ন লাই থাংজক বিশি রব এবা তিনি হাই সালো বম হাই পাতে মরকম খা তাই তামনি বাগে মুই বেখলাই জাগি দং আপরর নগই ইশা ক খনালায়ন চং আও নিশাই চিপ্রি বিশিনি তিনি হাই সালন ভারত নেইচি চুকু হাসতে হেনে তেলেঙ্গানানো মেলনি বিশিংতুই সংসার জাগমানি সাল তিনি বিশিব্রুম তেলেঙ্গানা হাসতে গনাঙ্গিন হহম দদমখে ও সালন পালাই জাগাই দেবো

0: শাশাই চুকু বাঁচি থাম বিশিনি শালনি শালনি জুনো এবা তিনি নাহাই শালনো নিউজিল্যান্ড নি এডমন্ড হিলারি তাই নেপাল নি শেরপা গাইড তেনজিং নর্গে পইলা মাউন্ট এভারেস্ট কুচুক কাফেগে মানি শাল আপনু কারি তঙ্গ তিনি নেহাই শালনো সা সাইস নি বাচি দক বিশিব বাংলা নি পাই থাক ইয়কজাক নবাব সিরাজ উদ্দুল্লা পৃথ্বী স্টকনি ফোর্ট উইলিয়াম নো ইয়াফাও নাহারমানি শাল নিব মুই তো খেলাই যাকি দঙ্গ আপনু কারি তঙ্গ মুঙ্গনাং তামিল তাই হিন্দি তকেস নাম নাই মণিরত্নম তিনি বিনি আছে মানে শাল নি পালাই যাকি দঙ্গ বিনি মুঙ্গনাং তকেরংনি বিশিঙ্গ তকেরংনি বমু উংখা বোম্বে রোজা গুরু দিলসে অবহাইরক মুঙ্গনাং তকেরকন ব সেনামখা আসুক জরা সং লাইথাংজাক জরা নি এবা লাইথাংজাক বিশিরব তিনি নাহাই শাল ব মহাইপা তিমু রকমখা আবার অনুরগে ককিসা খনালাইখা
1: আও ফারিকে তক সং খনালাইনে মসো কথাং কামিন রগে ককিসা সালব্রুমনি চামুং রগো যেন মশক কথাং নাঙ্গে দঙ্গ রমদি মুই সংথানি মুখিজাথানি আজার সংথানি রগো দাল বিদাল সামুগ যেন মশক কথাং নাঙ্গে দঙ্গ অ মশন আসক গবাং খেব জানা কক্রে ফিয়া নাংমাসক জানা নিব নাঙাই তামনি হিমালে মশব ভিটামিন এ তাই সি বমান থগ আবনকারী কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মহা রাখব হাইন কিসে মিশা মানথক হাইনি বাকি যিনি বারি অক্টানি বক্সা থাইরক হাইনি খেগাইটনি অবৈ মসন ফাইডি কাইলাই না ছানা থাকে যত হাওন আছে মসন কাইমান তামুখেবা কিসা তৈ থুয়া তাই তৈ লুথনাই অমহাই থাইরক নাইন কাইনানি নাই কাইনা সকাং যেন কাহামকে হাদুলক সুবাইয়ে হার অফরফকে আল চুলাই নাহানা নাগানো তাই কানি কাছেও বিশিয়াপানো মুসুক বিখি দক চিনিসিমি চারচি মনসুক হাবাই সাপলৈ রেমানকে বেলাইকে জাকুব কাইনানি জরা রাখুকে ওয়াতি মলকে যেন বৈশাখ জ্যেষ্ঠ তালন কাইনা নাই তাই কসংমা জরানি বাকে ভাদ্র আশ্বিন তাল কাইনা নাঙানো তাই তুমলাং মলনি বাকে আগুন পোষ তাল চারারনা নাই ফিয়া অর কাছে মৈতনাল থাই চারারনা সকাং যেন মেনকোজেপ সেভেন্টি ফাইভ বিথি বাইকে মশাবো চলিন চম সাবই চারা রইমানকে তাইব জাকুগ হাইকে চারা বহাইন কাহামনাই তাই কসরাংনাই কাইনানি হিকে যেন চারা জেফ্রো তালসা খাকচানি সিমি তাল নেই জরা অঙ্গ আমহাই চারারনো যেন কাইনা নাই তাই লাইন বাই লাইন ইংকে দুই ফুট গজালকে কাইনা নাঙানো ফাংচার বাই ফাংচারা চালমাখে দেড় ফুট খলাই কাইখিন অঙ্গানো তে কাইসে মৈতনার থাই মশো বসা কাইফ্রু জেফ্রু পানো যেন মশো ইয়া ফাং কিসা হা সগৈ গ্রাক রেনা নাঙানো মহাকে রেখাংকে মশো থাইকেলাক তাই মৃত্যুনার থাই জেফ্রুপানো যেন সাল গজাংফুরু একবা সারিক বেখাংন মশনো কাইনানি নাঙাই কাইমানিয়াগুলো কিসা তৈরক লইরিনা নাঙানো মহাকে কাইখেনকে যেন মশনো মোথাঙি মানাই তাই কাহাম বসা খালাইমানাই কাহামকে নাইকানি খালাইমান বিসিংতৈ যেন মশনো কাইমান খাংকে একবা খালাইমান খাংকে কানিও বিশিয়াফানো চারনি সিমি সি কুইন্টাল মশক থাং মানিমানো হাকে যেন নগব চাইমান খা তাই গবাংকে খালাইলাই খাংকে হাতিরগো ফালি রং পয়সারক আজিউই নগ্ন খুঙ্গ জবাইমান নাইও

0: जों सायमा लायानो शाखनायनि रग एबा रुतुनि रग सायमान खा जोंनि बसागो दैखरि हिंगांखाय एबा डिहाइड्रेशन खाय मुख्रि गाहामखाय माया खाय दै चामुं नुमुं हामियां खांखाय जोंनि बख्रक सामानि गोबांखौ खाय नुकसागो होनैनाय जों सायमानाव आबुनि बागैनाय जों बमहाय बमहाय तमुं रग दंखे नियाखेबा बमहाय সামনে বিসিং থেকে যেন চিনি বখরক সামনে ইয়াক কাগিমান আপনার রোগী নাই যেন কিসা সাইমা লেন চিনি ইয়াক গানা গিনি মান মানি এবার চিনি নকমান থমানি মানি রকমাই না সঙ্গ আসে ওই সময় হাই বখরক সামানি ইয়াক কাগিমানও রং দি পুলিয়া ফ্রো সঙ্গ দঙ্গ আবং খা বখরক সামানি হামলানি বাগি নাই কচাং থেরাপি ইয়াকে বা কল থেরাপি অবযতনে সেই কাহাম কখনই সাইমানো আপনি বিশিং হঙ্গা গাই যেন বখরক কে ঠান্ডা ইয়াকে বা কচাং তৈন ইয়াকে বা বরফ রকফানো রই তন কাহাংকে স্রাপসানি বিশিংন বখরক সামানি হামি থাঙিমানো আপনি বাগৈ অ কল কমপ্রেস ইয়াকে বা ঠান্ডা থেরাপি অব চিনি বখরক সামানি জড়াও বেলাইন নাং কাহাম হনি যেন খাও তাই কাশে হঙ্গা গাই চিনি কপালনি পাইথাক হনি মানো খুঞ্জুনি সাকা ইয়াং ইয়াং সং কড়াকে ইয়াশিবাই কাহামকে সিঙ্কলে গই মেসেজ খাই গা হঙ্গাইব বক্রক সামানি ইয়া কাগে মানো চিনি বসাগো তুই করি নি বাগে রেম দি বক্রক সামানি হাই বেমার মানজাগে মানো হঙ্কা হঙ্কাই আবুনি বাগে চিন বক্রক সাকা হঙ্কে ওয়াইসে উইসু তুই গবাংখাই নঙিনা নাঙ্গো তাই বসাগো তুই গচাং রক ফুলি গাহামকে ইয়াগুং ইয়াগ সুইনাই বকরগব রি মিশুই ফানা তনি মাংখাই আবো বেলাই ন চাও তুই গচাং নঙ্কাংকাই অজরাও দেবচন জবা কোকো আবনো কারিব জং হামানা নাশা থানি তেয়া কারথানি মহাই ব্যায়াম রক ইয়াকে যোগা রং ফানো চং খাই খাই তেব চাকু গহনি সাইমানো আবনো কারিব বাক্সা বাক্সানি চামুং চামনি বিশিং তেব বখরক সামানি হামিমানো আবনি বাকি যে চামু রক চাউই নাই বখা কসাং থক ঠান্ডা অঙ্গ বসাক আমহাই চামু রক ন সাকা হাঙ্কাইব বখরক সামানি ইয়াকনি ইয়াক কাগিমানো রমদি থাইলিক মমফল অবহাই স্ট্রবেরি ব্লুবেরি অমহাই গবাং মা চামু চিনি শাকনো গচাং দব আবনি বাকে অমর চাকা হাঙ্কিব ইয়াকাগে মানো তাই কেসা যতনি সে গবাং কোখাই চিনি নানাংমানি হিঙ্গাঙ্কাই থুমানি গাহামু নানাংনাই শালব্রমা চিনি নাংকোকনি যে থুমু আবো নানাঙ্গো হায়াকে চিনি বখরক সামানি দেব বাড়ি মানো আবনি বাকিন যেন অমহাই কিসা সুখ সাইমানমানি এবার ইয়াক গানাগিনি মানমানি মানি রকবাইন বাইশ উসুকে যেন ও বখরক সামানি হাই জঞ্জালনি ইয়াক কাগে মানো
1: আও আসুক জরা খালাই হাং খামক্রাই বখরক সামানি রোগী ককিসা তাবো খালাইন ককথুম রক অ জুন তালনি বিসকাং নৈসা নৈচিসা সালনি ও হাস্তেও হয় হাই নিট ইউ জি আমি সাজাকা হাস্তেনি সালথাং ত্রিপুরা হাঙ্করনি হাঙ্কর টঙ্গানো কাইসুকু আমজমং থাই তেই দলাই হাঙ্কর টঙ্গানো কাইসা আমজমং থাই হিনি সাজাকা তেকেসে কমু সাজাকা অ জুন তালনি সাল চিচুকু সালনি সিমি জুলাই তালনি সালদক সাল জরা কাইব্রেই বেরাম কলেজ জ এখবা রঙ্ন কতর এডমিশন বাকে সাজাকা কবিলাইনানি নাই অনলাইনি বিশিংতে সিমিন সরনাইতে সরনাই জগ্র বরক সামর্থ্য পোর্টালে থাঙ্গে कबलाइना नागन सजाग खा।

0: মুসা ফি নাংলা তাই গুবন ক্যান্ডিডেটকনি বাকে হিংকাই 100 টাকাকে ফি নাংনাই অনলাইন তৈ কইলাই রিনানি পাইথাক সালংখা ও জুন তালনি সালনি চিনি জুন এবা 22 জুন 2006 হরনি দামচিসা জড়া তাই মু সুনাই ক্যান্ডিডেট রক স্টাফ সিলেকশন কমিশন নি হাস্তিনি ওয়েবসাইট https://ssc.nic.in ও ওয়েবসাইট থাঙ্গিব নাই মানো
1: আহ ফারি সুনতে গেছে সেবক বর্তমান মন নাই না ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বাই কম চাঞ্জাক অনলাইন বিসংতে কয়বলেন সাজাকা জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান তাই গ্রেড টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভ অফ ত্রিপুরা নিয়ে ভাগ দিয়ে অবতরণ যাবে না গ্রেড ওয়ান দং আবন বাকে রংমারি নাগানো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গসিজাক ইউনিভার্সিটি নাই তালমান মারিমানো 47 সাই দগ্রা খাই রেজাই বুকসা দো আনরিজার্ভ দো কয়থাম আর মনি সঙ্গে কাশা বুড়ি রং বাকে খাদিজাক এস সি রং বাকে কাশা তাই এস টি রং বাকে কাশা বেবাগে গাইবা আচক থাই আর ইয়াকমাই রং বাকে বহাইন কাশা খাদিজাক দো না উমর হংকে বিসি চিচানি সিমি বিসি ব্রিজি নি বিসিংগো তাই এস সি এস টি বরং বাকিংকে বিসি কাকং ফানো জোগানো গ্রেড টু জুনিয়র ইঞ্জিনিয়ার আবন বাকিংকে তালমানানো 300 সিনি রাখলাই রেজাংনাই আনরিজাব দঙ্গ খরমনি তাই এস টি রং বাকি কাইসা আচুক থাই বেবাগৈ কাইথাম আর বিসঙ্গ নাকমাই রং বিগৈ কাইসা খাদিজাক দাই সাজাকা আর অঙ্কে রংমারি নাগানো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ ডিপ্লোমা খাইজাকা নামাই গসিজাক মথানি কয়বলাইনানি পাইথাক সালকে ও জুন তালনি চিনি সালনি বিসঙ্গ রহনা নামাই তাই গ্রেড টু জুনিয়র ইঞ্জিনিয়ার নিপাকি অমরংনা নাগানো আর বহাইন বিসি ব্রিজি বিসঙ্গন দাওনা নাই তাই এস সি এস টি ইয়াকুমি মাই অমহাইল করবাকে বিসি বা গবাং ফানো যোগান হানে সাজাকা আশুক জোড়া খানাবাকিয়া সেবক বরক দমানি কগ্র
0: আও তাবু খানালাইনে গেসা নবর্তী বাণী কক তিনি নবর্তী বাণী কক সাজাকা নখা চুমুই কুপলং দাই ফিয়া রংসা কুরংসু থায়ো ফেরাঙ্ক গই ওয়াদির ওয়াইফান মানো তুমকক মানে মারি সাকাও তিনি নবজাগানো 34.9 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 20.9 ডিগ্রি সেলসিয়াস নবাড় শিবকুমারি রাও 24% সাকাও তাই খামাও হতে রাও বাঁচি দক তিনি ফুং দাম বাদামই সতি থামচি জড়া ওয়াদিওয়ামানি কক্তমা মানসাখ্যাখ তাই যতনি বাগাইন হজা মংরজা খা বেলাই তুমকুকমানি তাই তুমফলামানি নবার শিবসাইমানো হনাই নাই আপনি বাকি খোয়াই সালথাং ত্রিপুরা সেবাই জলা গুমতি সাউথ ইয়াং ফাসিং ডগ হজাক মংরজা খা আপনি গাড়ি বফিয়া ক্রংসা ক্রংস জাগাও গাঙ্কাই ফেরাং কগিফানো ওয়াদিব ওয়াইমানো হনিব হজাক মংরজা খা
1: আও আশিক জরা খনার কিয়া নবর্তিবানি কগ্র হাইন খরঙ্গ পাইথাক খনলাইনে রচাপুং খরঙ্গ রোয়ানো সুভাষ দেববর্মা

বনরগিনে ককলাম সালে হ্যাঁ দিবা ফিয়া তিনি গাঙ্গাই চিং চিনি শাক শাকি লাইথাং যাক জোরানি ককলাম রকন সালায়নে চিং খালায়নে কবংমা ককলাম রকনি খুবই চিং থাইসিং খানাগা চিনি কবংমা তাকু খুব সং কক মানজোহরকা সালাইকা আমার বাকি তাবনি ও বেড়াইমাব নাসিং দরকনি কক দুকনি কক সালাইনি বাকি আও বাইরে হেকি চিং কক দুঃখ ফাইসিনি গাঙ্গাই রেসাম মুখাই না কক দুঃখ তাবুক চিং মানজু হই মাই আমি তোমলাই খেয়ানবা রসা মুং খান ফাঁসি গুণ থাকলাইছিও তাবনি গাঙ্গাই চিং কক সালাইতে সালাইতে তংসা তুমসু রসা মুর খাই না গাঙ্গা বাবু খারক সক সরানি ফাইসি আপনি বাকি আও সালকামা বান্ধনী বেছে চিংতিনি কক সাই দলাইমানী

0: अरे यार आमा खाई है ना आमा बाबू न था न मास खाओ ता है दे बाबा
1: नामा जा के तो मास खाने लेना ये आज
0: तो ना कॉक के साथ नामों संगता जाओ तो निभा गया कि ने एफएम या खरे बदो कि ने एफएम जरा एफएम उन जो तो खाना तो नहीं रहो
1: जो
0: तो ना नाम को जाओ बाय इनका आसुन था शिन बाय बेलाई के पुंग का हम
1: बाय पुंग का हम
0: हम बाय बाय ना
1: हम बाय
0: पुंग का हम
1: आओ जिन जतनो खा कुफुर खेनो संग जतनी खाना नमा या सखनाय तामनि गांखै सं जे सानमनि मान खांगाय जे वान सोमनि न सं क्लाइ मान खांगाय ओ हासा गाव ज तो बरन बक्सा नं खामु जतनि क्लाइ थै न बक्सा नं खामु हाइफनो हाइ इनया तामनि गाय जे जेनि मान सख क्लाइ मानो क्लाइ न तंगो जे चाय तंगनाय चाय तंगनाय तंगो जे मानाय बो बिनि क्लाइमानि बिसिङ न माननाय आबुनि बागै न जों जिनि वान सुख मानि न जों वाइसा माया फानो खाबायना खक्रि हाइनो हाइ जों जाय दबै मा थांनाय माननानि बागै हेलो
2: फुंका मेडम
1: फुंका हाम ताखौ लामसाखौ बान्दाव
2: आव आव हाम माय आं रबि थारै दं
1: आं दशागति ताखौ
2: मेडम हाम
1: बाय खुलुम गाना नबो
2: लांमानि गावनो साय दंलाय ना मेडम
1: চিনি লাই থাংজাক জরানি কক চিনি লংমানি কক চিন লাই থাংজাক জরারক চিনি লংব গবাং মানো তমুচা মুরক নি ফেগা পাতি মুরক খাছে আবার নরক ইন কক লাম সাইতং লৈ তিনি নি পান্দাও আও
2: আম্বাই ম্যাডাম না কইলাও ও গান তামে দেবা পান্দা সালসামা পান্দা নি সিদাং গান আবো কালজায়াকার মাথানাই ও গান পামিন দেবা
1: কালজায়াকার
2: সঙ্গ মাথানাই অকাই আবো গান বাই ও জিনি মানে টপিক আবো মানজু লাই যাকতা
1: রুমলাই
2: যা ইয়াং ওয়ান সো মে এ আও জং বড় রংনি লাংমানি কো আর কিছা শেয়ার খায় ন বুঝি জাং দি বুঝি মা না জং অ্যাকচুয়ালি বড় রক সঞ্চার মানে আবো কালজা ইয়াকারে যতন মাথানাই যে এসিনি by what it was that la na khamba ke ni ko ko na ka hai de ba listen boro ro esle gnan nang ya rang pusa gnan nang ya rang pusa kri nang ya sing de khak sang ma sini lang ma tong na ni ke sing de tong ma ni aw ma no de kha pu ri kha tong ri khusi ke tong hang ye aro no sini lang ma soi abo ka ham mane tong sok manu ni yang wan chu ta গেটাকে সঙ্গে মডাম জং গবাং মাসিনি বড় রক জং নগো জং রং পুশা জানাং ওগো নখু গনাংগো বি গুসা গুসা কাহামগো ইয়া রক জং ওয়ান সুং মুংকা সিনি আবতাই পাইরেট জা আর মানা কাইসো পাইয়াতা আবো বাই সং মুসুং মানি গবাং মারাম মুসুং মা তং মা বাই সং আবো লাং মা বাও সং কাং মা মাইয়া রক জং নগো সিনি বড় রং বিসুংগো গরে গবাং মা তং বিনি জানা মারুম সুক্রি যা বিনি অ ময়া ফালকাইছে ময়া ফালাইনাই ব মাই পাই মাইরুম রক পাইনাই সঙ্গে জাইনানি অবাহ বিনি মানুষ এ বাবা হাই বড় থানি ন ফ্যামিলি থানি সঙ্গ খুশি এখাই মিলে লাইনাই আবো কাইসা লাং অ স্ট্রং টক গোতাই এসিন বড় লাং মম হাই ন জসবা রাম পুজা খালি নং লাং মা সিনতার ইয়াকা সঙ্গে দাও নং আবো এই কালাং সঙ্গে ম্যাডাম ওয়ান সুক লাইও গবাং মা কটর কটর নানি কটর কটর কাইসে ডিমান ইয়াবা সং গবাং মা লাক্সারি লাইফ ফংনানি ওয়ান সুক লাইও ইয়াবা সং দে পুরুষ সংসার নো ইয়াকারে মা সং সং আপ্রুব লাইনো আপসু সং লাইও অফ ফানালে হাই হাই গে পমনি সে নাম গে পমনি আদা কা কোন করি কা সং নো বুললাম আপ গবাং মা মেডাম
1: আও
2: কো কাং বাই কা বিল্ডিং রো কাং কা কাং মানে পরে ও আ নো গো তং ও সি মালাং লাই আ ও আবো
1: আবা হাই কবাং মা বরম নতো
2: আন পানাং দে আবো ইয়াকারে মা গে তিনি বররং লাং মা বহাই ন ন কাইটল সাম দা নি অ্যাকচুয়ালি কাইটল অসং সারো সং তাউন বলে সনা সং কি ন খুব সাং গে বি কু সাং গে কংনান বলে দাও সং তর হাই না আং পরি ওই অফিসার মা নি নি কবাং কাই সে সাম কতর সান নি নি কবা কাই সে সং লাইভ তিনি অসং সারো ফ্যামিলি সং কাইটল সং সাং মে রকমন তাউন বলে রহ করা সং তা ওয়ান টু পে হাই হাই গে সঙ্গ তংমনি আবু মানে সঙ্গ সই কুবুই ইয়া হবা কাই তো নক লমই আং যে তংমন আসু কেন খুশি কে তং আরো নক খাক সাং মাসিন লাই

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মাণ সেতু ভেঙে ৬ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার দুটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশীয় কাপ হকি লীগের গ্রুপ ম্যাচে ভারত গতকাল ৪-১ গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষ ও মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যাখ্যা

0: করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে চৌঠা জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্র্যান্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। ছ মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডক্টর পাত্র আরও বলেন, কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করছে এবং পাশাপাশি বিজেপি এনডিএ জোট দেশের 22টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশের অগ্রগতি হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে 3 সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। 3 সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণে নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ ওই সেতু ভেঙে দিন কয়েক আগে 6 জন প্রাণ হারান। এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় পাঞ্জাবের রামনগরে অবস্থিত জ্ঞান সাগর এডুকেশনাল অ্যান্ড

চ্যারিটেবল ট্রাস্টের 14টি অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে। এই সম্পত্তিগুলির মূল্য প্রায় 1,600 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। সিবিআই রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের শীর্ষ আধিকারিক অমিতাভ ঝুনঝুনওয়ালাকে ব্যাংক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে। সিবিআই জানিয়েছে, তিনি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্পোরেট ফিন্যান্স, ব্যাংকিং এবং তহবিল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ কাজকর্ম পরিচালনা করছিলেন। অভিযোগ, ঋণের অর্থের অপব্যবহারের কারণে ব্যাংকগুলিকে অন্যায্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে 300 বেশি প্রজাতির ফুল ও বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাঘামিরায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন খুশওয়া 2টি, হরিন্দর সিং, শাহরুখ আলী 1টি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল 2026-27 অর্থ বছরের জন্য পুর নিগমের বাজেট অধিবেশনে 975,91,02,000 টাকার বাজেট পেশ করেছেন। পাঁচ বছর মেয়াদের চলতি পুর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন। মেয়র সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব নেই, তবে বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে 97,67,00,000 টাকা। তিনি বলেন, পুর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়। মেয়র শ্রী মজুমদার জানান, আগরতলা শহরকে একটি আধুনিক ও নাগরিক স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করছে পুর নিগম। এই উদ্দেশ্যে বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামশিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি এক মাস ধরে চালু থাকবে। এর লক্ষ্য হল কৃষি জমি রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্য হল মাটি ও কৃষি জমি রক্ষা করা। তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার সীমিত করার জন্য অনুরোধ করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ দেশব্যাপী শুরু হওয়া ক্ষেত বাঁচাও অভিযানের অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ ক্যাম্প ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও কৃষিযন্ত্র সরবরাহের ফলে রাজ্যে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। কৃষি জমি খালি না রেখে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধি করার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান।

আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন গতকাল 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উড়িষ্যায় একটি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গতকাল থেকে 8 জুন দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হল 11 জুন। আগামী 18 জুন ভোট গ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, তাঁত শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে দপ্তর পরিকল্পনা

জুন ভোট গ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, তাঁত শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে দপ্তর পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে। গতকাল হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর উদ্যোগে আমবাসা পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক জেলাভিত্তিক পরামর্শমূলক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জেলার অন্তর্গত বিভিন্ন ক্লাস্টারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন বিষয় মন্ত্রী ও আধিকারিকদের সামনে তুলে ধরেন। জাতীয় প্রাণীরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় খুরা রোগ প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির অষ্টম পর্যায়ে গতকাল শুরু হয়েছে। উষাবাজার ভেটেরিনারি ডিসপেন্সারির অধীন দীঘালিয়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, প্রাণী পালকদের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। প্রাণীদের স্বাস্থ্য রক্ষায় নিয়মিত টিকাকরণ কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। এই রোগ প্রতিরোধে নিয়মিত টিকাকরণ করার জন্য তিনি প্রাণী পালকদের প্রতি আহ্বান জানান। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের অধীন স্বসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্য সামগ্রীর ক্রেতা বিক্রেতাদের নিয়ে এক কার্যক্রম গতকাল কৈলাসহরের জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা মত বিনিময় ছাড়াও স্বসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শিত হয়। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন কলাক্ষেত্রে গতকাল গ্রামীণ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 2026 বিধির উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাসদত্ত। কর্মশালায় বর্জ্য সংগ্রহ এবং তার পুনর্ব্যবহারযোগ্য করার বিষয়ে উপস্থিত সকলকে প্রশিক্ষণ প্রদান করেন বিশেষজ্ঞরা। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা উমাকান্ত স্কুল প্রাঙ্গণে গতকাল বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় আসাম রাইফেলস, এনডিআরএফ, টিএসআর, এসডিআরএফ, ওএনজিসি, গেইল, সিভিল ডিফেন্স, দমকল, আগরতলা পুর নিগম সহ বেশ কিছু সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা পিএম স্বনিধি তাংবতাং মিয়া বিশিদক পুংখা আবনোরগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তাংবতাং ন বলাই শাখা অব লামা রুকুঙ্গ বানিয়া থাই রকনি লংমা ও স্লাই মুংতুবুখা বরকনো রং থং সুকজাক তাই বাই থং সুকজাক উনানি সেব বাংরেখা হদালামনি কক মুং কাইসাব মন্ত্রীবক্রক শাখা অ তাংবতাং পৈতু বরমতাই ফানবাং রমানী মারি নই সাই নই চি বিশি সিমি তাবুক শাক জরা বেবাগৈ খকসা রাজাক চিনই রাসাই রংনি লাকাই বাকজাখা তাই খরক স্নিচি বা রাসাই হাই সেব নাহানাই রকনো আবনি সেব মানখা বতৈ বসাকা অ তাংবতাঙ্গ ডিজিটেল নাহার লাইমুং রিলাইমুং খুরসা জাকথক হামক্রাই ইংখাতেই হাপাং অ তাংবতাংনি জরা নই সাই থাম চিবিসিনি মার্চ তাল জরা ফলক দুই রেখা হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া মধ্যপ্রদেশ রাইসেন হাঙ্কর রামসিয়া কামি হাকতর গনাঙ্গই খেত বাচাও অভিযান সামংবতাং চেঙ্গে রেখা অ সামংবতাং তালছার মই চলিওয়ানো আবনি নাহার মুং অংখা হুকবার থাই খাতিনাতেই হুকবার খ্লাইনাই রকনি বিশিঙ্গ সৈশিলামনি রায়দাতেই হুকবার খ্লাইনানি খা বাজারনা পান্ডা হুকবার খ্লাইনাই রকনি বখা কক নারগনানি থাঙ্গই মোজাং চৌহান ছাকা খেত বাচাও অভিযানী নাহার মুং অংখা হাতেই হুকবারনি থাই খাতি নারেকনা ব হুকবার খ্লাইনাই রকন রসায়নিক ফাস সামুং নাংমানি হলিরেনানি কবকমুং নারেখা হুকবার রংন গিয়ং হুকবার জেরি নাইগ্রং পরিষদ হুকবার সৈশিলাম কেন্দ্র তেই চংজাক লুকু আদং রক ও আওয়াইমুং সামংবতাঙ্গ মানজাগানো ভারতে বাংলাদেশ অ তালনি চার সালমারি নিসিমি সিসা সালমারি জরা দিল্লি কতালো ডিজি বেরেমনি আরি আমচাই রেগজা ককলাম সালাইয়ানো বর্ডার সিকিউরিটি ফোর্সে বর্ডার গার্ড বাংলাদেশনি বিশিং অ ককলাম সালাইমাবো বুসু গনাং বেড়া রায়দা ক্রিকে হাপা রায়দা ক্রিকে মানেই রহরমান খবই আরি আমচাইয় জুদা জুদা রায়দা ক্রি সামুং মথাকানতই ককলাম হঙ্গানো চংবাড়ি কমিশন মিয়া কাইচি হাস্তেনি রাজ্যসভানী কাইনৈচি ব্রী আচুকথাইনি চংবাড়িনী কক মুং সাকলাইখা মহারাষ্ট্র

0: মিলনাড়ু তৈ উড়িষা ও কাইসা ক্লাই রাজ্যসভা আচুকথাইনি চংফির মুংনি কক মুং ব সাকলাই জাখা মিয়ানিসিমি জুন চার সালমারি দিবর দাম থাম জরা চংবাড়ি বলাই জমা রিউই মানবায়ানে চংবাড়ি বলাই রসায়ন হারমানি পাইথাক সাল জুন চিসা সালমারি ও তালনি চিসার সালমারি বোর্ড লেখা জাগানো তৈ আসাক জাগানো আগরতলা পুরনাইক্রাইনি মেয়র দীপক মজুমদার মিয়া নই সাই নই চিদক নই চিসনি রং বিশিনি বাকি পুরনাইক্রাইনি বাজেট অধিবেশন খক চুকুরাস নিচিবা রুজাক চুকু চিসা রাসাই নই সাই রংনি বাজেট পেশ খ্লাইকা বিশিক বাজরানি তাকলাইনি পুরনাইক্রাইনি নাইকল নাই কমিটিনি অবন অংখা পাইথাক বাজেট অধিবেশন পুরনাইক্রাইনি মেয়র দীপক মজুমদার কক তুমা থুমনাই রগ্ন শাখা বাজেট ও মূংসা কতাল অলনি কক সাপ করে বর্ষাকা পুরনাইক্রাইনি লাইবুমা ও তাবুক ন পুইলা ই বাজেট পেশ খ্লাইজাখা মেয়র মুস্তাং মজুমদার আগরতলা আউলিন কতাল তৈ লুকু হামক্রাই রেগজা খ্লাই তিসানা নাহারৈ সামুং তাঙ্গই তঙ্গানো তৈ পুরনাইক্রাই হিনই শাখা অ নাহার মুং তৈন বাজেট ও কিসাসক নাঙ্কুক মানে কক সাপ তনি জাখা ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশননি বিশিঙ্গ বাই থাংচুকজাক বদল রগ্নি স্নামজাক মানৈ পাই ফাল খ্লাইনাই রগ্নতৈ পান্ডা কাইসা সংসার জাখা মিয়া কয়লা শহরনি হাঙ্ক নাইকলফাংনি হাবানগ আরো মানজাখা উনকোটি হাঙ্ক নাইকলফাং মেগা জৈন ইয়াকবারা হাঙ্ক নাইকলফাং সাগর সুবন দেবনাথ আকর্ষং পান্ডাব ককলাম সালাইমানো কারিব বাই থাংচুকজাক বদলনি স্নামজাক মানৈর ফুনুকজাখা সিপাহীজলা হাঙ্কর বিশ্রামগঞ্জনী শচীন দেববর্মন কলাক্ষেত্র ও মিয়া গ্রামীণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নই সাই নৈচিদক রায়দানতৈ সালসানী ফ্রংমুং সামুংবুতাং সংসার জাখা ফ্রংমুং পান্ডানো চেঙ্গেরিখা সিপাহীজলা জেলা পরিষদনি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত সদরবকাক্সে নাইকলফাংনি চেতনবাই আগরতলা উমাকান্ত রংনখলা ও মিয়া আকাবিকা দেরামুং কাসুমুং মহড়া সংসার জাখা ও মহড়াও আসাম রাইফেলস এনডিআরএফ টিএসআর এসডিআরএফ ওএনজিসি গেইল সিভিল ডিফেন্স হরবুথানাই বেদেক আগরতলা পুরনাইক্রাইন খবৈ কিসাসে খাপাংনি নাইখুংনি সেবুগ্রক আরো মানজাখা বসকাং লুকু লেখামুংনি তিয়ার অংমানোর গৈমিয়া আগরতলানি হাপাংনি নারুয়াই তংথাইনগর সালথামনি লয়খলাইমুং শিবির চেঙ্গে রাজাখা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাংনি চেতনবাই নুখুংনি মুংরামতৈ তংথাইনক রুকজাক লুকু লেখামুংনি বেসেপ নতীন লয়খলাই রাজাখা লয়খলাইমুং শিবির লুকু লেখামুং রায়দা কক থুম থুমানি রায়দাতে আরো থাঙ্গই দারা গনাং সামুং খ্লাইথানি চায়াকরিখে কক থুম রুমানি তৈ কাহামকে সামুং খ্লাইনানি বাকি সবাই শুক্রবুই ককলাম সালাই জাখা তাবুক নবাতিবানি ককতমা বসকাং দাম নৈচিব্রৈ হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্ক গৈ বাতৈ ওয়াউই মানুহনৈ হজাক মুং রেখা নবাতিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতমা আবাই এঙ্গানো সানজা দামসনি দামৈ সতী ব্রৈজিবাও
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার সুপ্রিয় শ্রোতা, সবাইকে আকাশবাণী আগরতলার অভিজ্ঞাপনের নতুন আরও এক পর্বে জানাই সুস্বাগতম। নতুন দিনের এই শান্ত স্নিগ্ধ প্রভাতে আমরা আজও এক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলবো আমাদের অভিজ্ঞাপনের এই নতুন পর্বে।
1: ঠিক বলেছ, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই সকালে আমরা কথা বলবো এমন বিষয় নিয়ে যা আমাদের জীবন, ভবিষ্যৎ এবং মানব সভ্যতার অস্তিত্বের সঙ্গে সরাসরি জড়িত। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয় পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য।

0: পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশের সব কিছু, বাতাস, জল, মাটি, গাছপালা, পাহাড়, নদী এবং জীবজন্তু। এই সব কিছুর সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের জীবন ব্যবস্থা। কিন্তু দুঃখজনকভাবে আধুনিক উন্নয়নের গতিতে আমরা অনেক সময় প্রকৃতির উপর চাপ সৃষ্টি করছি, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
1: আজকের দিনে জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, বায়ু এবং জলদূষণ, বনভূমি ধ্বংস এবং প্লাস্টিক বর্জ্যের সমস্যা বিশ্বজুড়েই এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব আমরা প্রতিদিনই অনুভব করছি, অস্বাভাবিক আবহাওয়া, অতিবৃষ্টি, খরা কিংবা তাপপ্রবাহের মাধ্যমে।
0: শ্রোতাবন্ধু, তাই পরিবেশ রক্ষা এখন শুধু আর একটি সচেতনতার বিষয় নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটি গাছ রোপণ, জল অপচয় রোধ, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, এই ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
1: আমাদের রাজ্যের মতো প্রাকৃতিকভাবে সমৃদ্ধ রাজ্যে বনভূমি, পাহাড়, নদী এবং জীব বৈচিত্র্য এক অপার সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ আমাদের গর্ব, কিন্তু একই সঙ্গে এটি রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই। উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখা আজ সময়ের দাবি।
0: তাই বিশ্ব পরিবেশ দিবস আমাদের সেই দায়িত্বের কথাই বারবার মনে করিয়ে দেয়। এটি আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের ভোগের বস্তু নয়, বরং সহযাত্রী। আমরা যদি প্রকৃতিকে সম্মান করি, রক্ষা করি, তাহলে প্রকৃতিও আমাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখবে।
1: আসুন আমরা সবাই একটি অঙ্গীকার করি, পরিবেশ বান্ধব জীবনযাপন করব, চারপাশকে পরিচ্ছন্ন রাখব, গাছ লাগাব এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করব।

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতবন্ধু, এবারে চলে যাব ইতিহাসের পাতা। আজকের দিনকে নিয়ে কি কি বলছে সেই দিকে ইতিহাসের পাতা জানান দিচ্ছি। আজকের দিনে মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ গ্রেফতার হয়েছিলেন 1908 খ্রিস্টাব্দে। আজকের দিনে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব লাভের অধিকার স্বীকৃত হয়েছিল 1924 সালে। আজকের দিনে 2014 সালে অন্ধ্রপ্রদেশের 10 জেলা নিয়ে তেলেঙ্গানা ভারতের নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আজকের দিনে ভারতের ব্যাংকিং ক্ষেত্রের শ্রমিক আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক তারকেশ্বর চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 1926 খ্রিস্টাব্দে।
3: আজকের দিনে স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত বিশিষ্ট শিল্পপতি জামশেদজি ইরানি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মণিরত্নম 1956 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা যাদেরকে হারিয়েছিলাম, আজকের দিনে প্রয়াত হয়েছিলেন 1975 সালে বিশিষ্ট ভারত

0: ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসু। আজকের দিনেই আমরা হারিয়েছিলাম প্রখ্যাত ভারতীয় বাঙালি নারী পদার্থবিজ্ঞানী বিভা চৌধুরীকে 1991 সালে। আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত সংবাদ পাঠক, আবৃত্তিকার এবং বাচিক শিল্পী দেবদুলার বন্দ্যোপাধ্যায় 2011 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা হারিয়েছিলাম লেখিকা এবং অভিনেত্রী বিজয়া রায়কে 2015 সালে। আজকের দিনেই আমরা হারিয়েছিলাম প্রখ্যাত সন্তুর বাদক ভজন সুপারিকে 2022 সালে। এ ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।
1: এছাড়াও আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আজ যাদের বিশেষ কোনো দিন রয়েছে কিংবা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, আপনাদের জন্য আমাদের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।
0: চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্রে। আজকের প্রথম চিঠিখানে লিখেছেন চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে নাজির হোসেন বিশ্বাস। জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী, এ প্রসঙ্গে লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভয় নেই সুজয়, হাতটা ধর। সুজয় স্কুল জীবনে কোনোদিন দ্বিতীয় ছাড়া প্রথম হতে পারেনি, রেজাল্ট বের হলেই দেখা গেছে সৌম্য প্রথম। পাহাড়ে ট্র্যাকিং করতেও এসেও সুজয় পড়ল সেই সৌম্যর সম্মুখে। আসলে সৌম্য এবং সুজয় একে অপরকে কোনো দিন সহ্য করতে পারেনি, সুযোগ পেলেই বিপদে ফেলার ছক কষেছে। আজ সেই মহেন্দ্রক্ষণ, সৌম্য উঠে গিয়েছে ওপরে, সুজয় পারছে না ঠিকে থাকতে। এমন সময় ওপর থেকে সৌম্য ডাক দিল, সুজয় হাতটা ধর, ধর, ভয় নেই। সৌম্যর কথা শুনে সুজয় বিশ্বাস করতে পারছে না, যদি হাতে ছেড়ে দেয় তাহলেই তো নিমেষে নিশ্চিন্ত, তাছাড়া হাত না ধরলেও ওপরে ওঠা যায় না। এক চরম অবিশ্বাসতার মধ্যেও সুজয় ধরল সৌম্যর হাত। ধরিস শক্ত করে, ভয় নেই, ধীরে ধীরে উঠে আয়, হ্যাঁ হ্যাঁ উঠে আয়, উঠে আয়, সাবধান সুজয়। ওপরে উঠে বুক ভরে শ্বাস নিল সুজয়, তারপর বলল, তুই হাতটা না ধরলে এবারে হারিয়ে যেতাম সৌম্য। সৌম্য বলল, সুজয় সামনে লক্ষ্য কর, দেখছিস চূড়াটা সূর্যের আলো পড়ে চকচক করছে, ওখানে পৌঁছতে পারলেই তোর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে। সুজয় অবাক হয়ে সৌম্যর দিকে চেয়ে রইল, কে দেখছিস, এগিয়ে চল। সুজয় বলল, সৌম্য আজ তুই আমাকে শীর্ষে পৌঁছানোর জন্য যা করলি, বাজে কথা রাখ সুজয়, যে কোনো দুঃসাহসিক অভিযানে পারস্পরিক সহযোগিতা ছাড়া চূড়ান্ত সাফল্য পাওয়া যায় না। আজ আমি তোকে ওপরে উঠতে সাহায্য করলাম, কালকে তুই অন্যজনকে সাহায্য করবি। সুজয় বিস্মিত হয়ে বলল, কিন্তু তুই? সুজয়ের প্রশ্নের উত্তরে, এবারে তুই প্রথম হ সুজয়, আমি না হয় দ্বিতীয় হলাম। সৌম্য কথাগুলি বলছে আর মিটমিট করে হাসছে। তখনই সুজয় শুনতে পেল, থামিস না সুজয়, এবারে তুই প্রথম হ। সুজয় তারপরেই শৃঙ্গের শীর্ষে ঋজু হয়ে দাঁড়িয়ে কৃতজ্ঞতার চুম্বন ছুড়ে দিল সৌম্যর জন্য। নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ।
1: আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি থেকে। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, গত বছর ঠিক বর্ষার আগে আমরা কয়েকজন অভিযাত্রী হেমকুণ্ডু ও ভেলি

অফ ফ্লায়ার্সে ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছিলাম। গোবিন্দঘাট হয়ে ঘাংরিয়ার ধর্মশালায় উঠেছিলাম আমরা। শিখ ধর্মাবলম্বী লোকজনেরা খুবই অতিথিপরায়ণ। আমাদের সব ব্যাপারে যত্ন আত্মীর কোনো খামতিই ছিল না। আমরা অভিযাত্রীরা সকালে বেরিয়ে পড়েছিলাম ভ্যালি অফ ফ্লায়ার্স এর অভিমুখে। গ্লেসিয়াল স্তর লাঠিতে ঢুকে ঢুকে শেষ পর্যন্ত দুর্গম স্তর পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম ভ্যালি অফ ফ্লায়ার্সে। ব্রহ্মকমল দেখতে পেয়ে খুবই আনন্দ পেয়েছিলাম। ফেরার সময় হঠাৎ বিপত্তি, হঠাৎ করে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। আমাদের গায়ে রেনকোট এবং রুকসাক পিঠে আমরা ভিজে খুব ভারী হয়ে গিয়েছিলাম। বইতে খুব কষ্ট হচ্ছিল। পাহাড়ি গ্লেসিয়াল রাস্তা খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল। খুব সাবধানে নামতে হচ্ছিল আমাদের। যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে এ আশঙ্কায় আমরা অভিযাত্রীরা পরস্পরে হাত ধরাধরি করে এক পা করে নামছিলাম। বেশ কিছুক্ষণ পরে পাহাড়িয়ে বৃষ্টি একটু থামতেই আমরা কিছুটা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে অতি সাবধানে ঘাংরিয়ায় ফিরতে অন্যান্য সহযাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। ওনারা আমাদের নিরাপদ ফেরার অপেক্ষায় ছিলেন এবং গুরু গোবিন্দ সিংহের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, বৈচিত্র্যময় ভারতবর্ষে একতা যে কত বড় শক্তি তার আরও একবার বর্ষণমুখর পাহাড়ি অঞ্চলে ভ্রমণের সময় আমরা বুঝতে পারলাম। শুভেচ্ছান্তে প্রিয় বন্ধু প্রদীপ, ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি।

পরের চিঠিখানি লিখেছেন বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মহাজাগতিক শূন্যতার মাঝে ঝুলে থাকা নীল সাদা গ্রহ আমাদের এই আদরের পৃথিবী। আজ থেকে কোটি কোটি বছর আগে এক উত্তপ্ত অগ্নিকুণ্ড থেকে শীতল হয়ে ওঠা এই ধূলিকণায় প্রাণের প্রথম স্পন্দন জেগেছিল জলের গভীরে। সে অনুজীবন থেকে শুরু করে আজকের এই বিশাল জীববৈচিত্র্য, তার বুলে রয়েছে এক জাদুকরী সবুজ কণা, ক্লোরোফিল। সূর্যের ফোটন কণা আর মাটির খনিজ জলের সাথে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক রূপান্তর ঘটিয়ে এই সবুজই তো আমাদের নিঃশ্বাসে অক্সিজেন ঠেলে প্রাণ টিকিয়ে রেখেছে। আজ সভ্যতার অগ্রগতির সাথে সাথে কংক্রিটের ইট, কাঠ আর পাথরের জঙ্গল গ্রাস করেছে প্রকৃতির সবুজ চাদর। বিজ্ঞানের জয় জয়কার আর প্রযুক্তির দাপটে যন্ত্রের বিষাক্ত ধোঁয়া আর কার্বনের চাদরে ঠেকে যাচ্ছে আমাদের বায়ুমণ্ডল। গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে গলছে মেরুর বরফ, সমুদ্রে জলস্তর উঠছে ফুলে ফেঁপে, বৃক্ষ নিধনের নিষ্ঠুর খেলায় আজ বিপন্ন পৃথিবীর বাস্তুতন্ত্র। প্রকৃতি তার নিজস্ব ভারসাম্য হারাচ্ছে। দাবানল আর খরার রুদ্র রূপে যার চরম মূল্য চোকাচ্ছে সমগ্র শিবজগৎ, তবু আশার আলো এখনো নিভে যায়নি। শালক সংশ্লেষে সেই প্রাচীন এবং অমোঘ নিয়মেই লুকিয়ে আছে মুক্তির পথ। মৃত্তিকার গভীরে প্রথিত শিকড় আর প্রসারিত পাতার ক্যানভাসে প্রকৃতি আজও আমাদের আহ্বান করে। বিজ্ঞান আজ আমাদের আঙুলে তুলে দিয়েছে নবায়নযোগ্য শক্তির চাবিকাঠি। সৌর প্যানেলের নীলচে কাচ আর বায়ুকলের ঘূর্ণমান পাখা। আমরা যদি প্রকৃতি এবং বিজ্ঞানের মেলবন্ধন ঘটাতে পারি তবেই ফিরবে সুদিন। আসুন তবে আজ নতুন করে প্রতিজ্ঞা করি, জীবদেহের মাইটোকন্ড্রিয়ার মত

0: তো প্রতিটি কোষের শক্তি হয়ে উঠুক এই সবুজায়ন। বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধরিত্রীর বুক আবার ভরে উঠুক স্নিগ্ধ সতেজ অরণ্যে। এই সবুজ শুধু গাছের পাতা নয়, এটি হল সমগ্র জীব জগতের বেঁচে থাকার মূলমন্ত্র, প্রাণ শক্তির স্পন্দন। বিজ্ঞান এবং প্রকৃতির মেলবন্ধনে মৃত্তিকার প্রতিটি কণা হয়ে উঠুক উর্বর। প্রতিটি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা ফিরিয়ে আনব বাস্তুতন্ত্রের ভারসাম্য। সবুজ হোক আমাদের চিন্তা ভাবনা, সবুজ হোক আমাদের ভবিষ্যৎ। দূষণমুক্ত প্রাণবন্ত এই নীল গ্রহের প্রতিটি প্রান্তে আবার বেঁচে উঠুক জীবনের জয়গান। সবুজ হোক ধরার প্রাণ। শুভেচ্ছা আনতে বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
1: আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে ডক্টর সুবল দাস। বন্ধু লিখেছেন আমাদের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ বিষয়ে। দিশারি অভিজ্ঞাপন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে দাও ছায়ার দান। মানুষের তরে জীবনের তরে সবুজ হোক ধরার প্রাণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমোঘ আহ্বান আজ আর কেবল সাহিত্যের আঙিনায় সীমাবদ্ধ নেই, তা হয়ে উঠেছে বিপন্ন মানব সভ্যতার টিকে থাকার একমাত্র রক্ষা কবচ। প্রকৃতিকে বাঁচানো এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল বিশ্ব উপহার দেওয়ার জন্য সবুজের স্পর্শ সবচেয়ে বেশি প্রয়োজন। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে চরম বিপর্যয়। অপরিকল্পিত নগরায়ন, আবাসন ও শিল্পায়নের কারণে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে বনাঞ্চল, ফলে জলবায়ু মৃত্তিকা দূষণ মারাত্মক রূপ নিচ্ছে। কারখানার বিষাক্ত ধোঁয়া ও যানবাহনের গ্যাস বাতাসকে বিষিয়ে তুলছে, যার ফলে বাড়ছে উষ্ণায়ন। প্লাস্টিক বর্জ্য এবং রাসায়নিক সার মাটিকে অনুর্বর ও দূষিত করে তুলছে। আবার সেই সব বর্জ্য ধুয়ে মিশছে নদীতে, যা জল দূষণের প্রধান কারণ। এই মহাসংকট থেকে মুক্তির একমাত্র উপায় হল বন সৃজন এবং সবুজায়ন। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, মাটির ক্ষয় রোধ করে এবং বৃষ্টিপাত ঘটায়। দূষণ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হল বৃক্ষরোপণ করা। যেখানে ফাঁকা জায়গা পাওয়া যাবে সেখানেই গাছ লাগাতে হবে। সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। আমরা যদি এখনই সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্ম একটু অক্সিজেনের জন্য হাহাকার করবে। একটি গাছ একটি প্রাণ, তাই আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই। তবেই রক্ষিত থাকবে জলবায়ু মৃত্তিকার মান, সবুজ থাকবে ধরার প্রাণ। একটি গাছ কাটার আগে 10টি গাছ লাগাবো, এটাই হোক আমার আপনার সবার সুদৃঢ় অঙ্গীকার। তবেই ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারব বাসযোগ্য একটি সুন্দর জগৎ সংসার। নমস্কার, ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

এবার শ্রোতা বন্ধুদের কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। আজ দুপুর 12:30 আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর প্রেক্ষাগৃহে ক্রিকেট

0: অ্যাসোসিয়েশনের তরফে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে বিভিন্ন ক্রীড়াবিদদের। এছাড়াও আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, আজ সোনামুড়ায় ভূমিকম্প বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত হবে, যেখানে ভূমিকম্পের সময় বা ভূমিকম্পের পরে কি কি করণীয় সেই সমস্ত নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। সকাল 10:30 এই মক ড্রিল অনুষ্ঠিত হবে।
1: এবারে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কিত একটি তথ্য। জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। যেমন এগুলি কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আজ রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে বিষয় জলবাহিত রোগ, লক্ষণ, কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তী উপস্থিত থাকবেন। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করবেন 2323 2625 এই নম্বরে।
0: শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ রয়েছে 220টি। শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিই, বিটেক অথবা এমসিএ পাস হতে হবে। বয়স হতে হবে আপনাদের 18-40 বছরের মধ্যে, তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5 জুন বিকেল 5:30 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি হিসেবে আপনাদের জেনারেল হলে দিতে হবে 350 টাকা এবং এসসি, এসটি, বিপিএল, পিডাব্লিউডি প্রার্থীদের দিতে হবে 250 টাকা। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in আপনারা দেখে নিতে পারেন।

ডাক্তারবাবু, বুদ্ধি বাড়ানোর কোনো সহজ উপায় আছে? এই প্রশ্নটা প্রায়ই শুনতে হয়। বিশেষ করে বাবা মায়েরা বলেন, ছেলে বা মেয়ের পড়াশোনায় মন বসে না, কি করলে বুদ্ধি বাড়বে? আসলে বুদ্ধি বাড়ানোর কোনো জাদু ওষুধ নেই, তবে কিছু সহজ অভ্যেস রয়েছে যেগুলো নিয়মিত মেনে চললে মস্তিষ্ক অনেক বেশি সক্রিয়, সতেজ এবং মনোযোগী হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঠিক মতো ঘুম। প্রতিদিন অন্তত 7 ঘন্টা গভীর এবং ভালো মানের ঘুম প্রয়োজন। ঘুমের মধ্যেই আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেয়, তথ্য গুছিয়ে রাখে এবং নতুনভাবে কাজ করার শক্তি পায়। ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয় এবং শেখার ক্ষমতাও কমতে থাকে। এরপর প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। সকালবেলা অন্তত 30 মিনিট হাঁটা, দৌড়ানো বা কোনো কায়িক পরিশ্রম করা খুব জরুরি। শরীর চর্চা করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে, অক্সিজেন বেশি পৌঁছয় এবং ব্রেন আরও সক্রিয় থাকে। শুধু শরীর নয়, শরীর চর্চা মস্তিষ্ককেও ফিট রাখে। মস্তিষ্ককে নিয়মিত কাজ করানো খুব দরকার। ব্রেন ব্যবহার না করলে তার কার্যক্ষমতা কমতে থাকে। আগে যেমন শব্দ জব্দ ধাঁধা বা অঙ্ক করার ছিল, সেগুলো মস্তিষ্ককে সচল রাখত। এখন বই পড়া, নতুন কিছু শেখা, পাজল সমাধান করা বা মন দিয়ে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করাও খুব উপকারী। অলস মস্তিষ্কে কিন্তু বুদ্ধির বিকাশ হয় না। সবশেষে একটাই কথা বলা যায়, বুদ্ধি বাড়ানোর শর্টকাট কোনো নিয়ম নেই। নিয়মিত ঘুম, শরীরচর্চা, মস্তিষ্কের ব্যবহার এবং সঠিক খাদ্যাভ্যাস।

0: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস কি বলছে। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আগরতলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 56%। এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাজ্যের খোয়াই, পশ্চিম সিপাহী জেলা, গোমতি এবং দক্ষিণ জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড গরম অনুভব হতে পারে, সেটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। শ্রোতা বন্ধুর সময় জানান দিচ্ছে আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
1: আমি কোয়েল,
0: নমস্কার। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

মা অন্নপূর্ণার কোলে সদ্যজাত ধনঞ্জয়কে দেখে দাদামশাই বলেছিলেন, জাতকের মুখাবে অনেক সুলক্ষণ দেখতে পাচ্ছি, যদি মাঝে একদিন স্বনামধন্য কৃতিপুরুষ হবে। সুপ্রভাত, 101.6 মেগাহার্টজ এফ এম মুদ্রান্ততে আজকের তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কোয়েল, আর আজ কথা বলবো ধনঞ্জয় ভট্টাচার্যকে নিয়ে। 1922 সালের 10ই সেপ্টেম্বর রবিবার হাওড়ার বারেন্দ্রপাড়ায় জন্ম ধনঞ্জয় ভট্টাচার্যের। ভট্টাচার্য পরিবারের আদিবাস ছিল হাওড়ায়। ওরা ছিলেন পায়রাটুঙ্গির জমিদার। পূর্বপুরুষের প্রচুর সম্পত্তি বংশানুক্রমে পান ধনঞ্জয়ের বাবা সুরেন্দ্রনাথ। ১৯৫০ বা ১৯৬০ দশকের কলকাতার কোনো এক বিকেল, রেডিও নব খুরাতেই ঘর ভেসে যেত এক গমগমে, অথচ অদ্ভুত এক মায়াবী কণ্ঠ। সেই কণ্ঠ যা এক নিমেষে শ্রোতাকে মাটির পৃথিবীর থেকে টেনে নিয়ে যেত আধ্যাত্মিকতার এক পরমালয়। তিনি বাংলা গানের সুর সাধক ধনঞ্জয় ভট্টাচার্য। বাবা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন গম্ভীর প্রকৃতির মানুষ। ধনঞ্জয়ের ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে বেশি মন ছিল গানে। গান শোনার জন্য মাইলের পর মাইল হেঁটে চলে যেতেন অনুগ্রামে। একবার এক নামী ওস্তাদ তরুণ ধনঞ্জয়কে গান গাইতে দেখে বলেছিলেন, তোমার গলায় সুর নেই, তোমাকে দিয়ে গান হবে না। এই অপমানকে ধনঞ্জয় আশীর্বাদ হিসেবে নিয়েছিলেন। শুরু হয়েছিল তার কঠোর সাধনা। সম্পত্তি নিয়ে শুরু হয়েছিল তার বাবার জ্ঞাতি কুটুম্বদের সঙ্গে অশান্তি। তাতে সুরেন্দ্রনাথ ওখানকার পাট গুটিয়ে চলে যান হাওড়ার আমতায়, ওঠেন ভাড়া বাড়িতে। বালির বাগানতলার বারেন্দ্রপাড়ায় জমি কেনেন। সুরেন্দ্রনাথ চাকরি করতেন বিএনআরে, বড় ছেলে লক্ষ্মীকান্ত তাই দুজনেই এসরাজ বাজাতেন। তাদের চোখ এনিয়ে দুপুরবেলা এসরাজে হাত পাকাতে গিয়ে ধরা পড়ে যান ধনঞ্জয়। তখন বয়স কতই বা, সবে পাঁচ, এসরাজ গেল, কিন্তু গলা থাকতে গান নেবে কে? মাঝি মল্লার গান, বাউল বৈষ্ণবের গান, কীর্তন পালার গান, তরজা পাঁচালি যখন যা পেয়েছেন গলায় ধরেছেন। আর ছিল মা অন্নপূর্ণার মিঠে গলার ঘুম পাড়ানি, ছেলে ফোলানো যত গান। মাত্র 4 মাসের তফাতে সুরেন্দ্রনাথ লক্ষ্মীকান্ত দুজনেরই অকাল মৃত্যু হয়।

বাবার মৃত্যুর পর অন্নপূর্ণার তখন জিরবার দশা। 11টি সন্তান, সম্বল বলতে বালির জমি। ধনঞ্জয় তখন 7 বছর, পান্নালাল 7 মাসের মাতৃগর্ভে। এক একদিন এমনও গেছে ঘরে খাবার আনাজপাতি বলতে কিছু নেই। মাঠঘাট থেকে গাছগাছালি কুড়িয়ে অন্নপূর্ণা ফুটিয়ে খেতে দিয়েছেন ছেলে মেয়েদের, নিজে সেই ফোটানো জলটুকু মুখে দিয়েছেন। ধনঞ্জয় ছিলেন মা বলতে অজ্ঞান। মা একাদশী করবেন, উপসী থাকবেন, তাও তার তর সয় না। ওই 7 বছর থেকে মায়ের সঙ্গে ছেলেরও একাদশী শুরু হল। পড়াশুনো করতেন রিভার্স টমসন স্কুলে, পরে যার নাম হয় শান্তিরাম স্কুল, মেধাবী। পরীক্ষায় বরাবর ফার্স্ট, না হয় সেকেন্ড। কিন্তু টাকা পয়সা তখন এমন টানাটানি, পড়া বন্ধ হয়ে যায় আর কি। মাস্টার মশাইদের মধ্যে খুব ভালোবাসতেন সুধাংশু স্যার। তার চেষ্টায় স্কুলের মাইনে মুকুব হল। ম্যাট্রিক পরীক্ষা, তখন আবার ফি দেওয়ার পয়সা নেই। শিক্ষকরাই চাঁদা তুলে ধনঞ্জয়ের ফি দিয়ে দিলেন। সুধাংশু স্যারেরই উদ্যোগে প্রথম গান শিখতে যাওয়া। স্যার সাইকেলে চাপিয়ে ছাত্রকে নিয়ে গান শেখাতে যেতেন উত্তরপাড়ায়। এরপর একে একে ধনঞ্জয়ের গান জীবনে শিক্ষক হয়ে আসেন অনেকেই। কিন্তু গানের প্রথম গুরুকে বললেই বলতেন, বাড়ির সামনে গান গেয়ে ভিক্ষা করছিল এক ভিক্ষুক, একবার বিদায় দে মা ঘুরে আসি। ওই প্রথম আমার শিক্ষাগুরু। অনেক পরে ক্ষুদিরাম ছবিতে গিয়েছিলাম ওই গান, অনেক প্রশংসা পেয়েছি, অর্থও পেয়েছি, কিন্তু গুরুকে আমার কিছুই দেওয়া হয়নি।

আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে। আজকের তোমায় গান শোনাব অনুষ্ঠানে কথা বলছি ধনঞ্জয় ভট্টাচার্যকে নিয়ে এবং তার জীবনের গল্পকে নিয়ে। লখনৌ ঘটনার ওস্তাদ সৎকারী লাহিরির কাছে ধ্রুপদ, খেয়াল আর টপার তালিম নিতে শুরু করলেন 1940-এর দশক। কলকাতার গ্রামোফোন কোম্পানিতে অডিশন দিলেন, প্রথম রেকর্ডিং বাজিমাত। তার প্রথম আধুনিক গানের রেকর্ড যদি মনে পড়ে সেদিনের কথা এবং তোমার বাসুর ঘরে দীপ জ্বালা রাতারাতি, বাঙালি শ্রোতার মন জয় করে নিয়েছিল। ধনঞ্জয় ভট্টাচার্য মানে অনেকের কাছে শুধু শ্যামাসঙ্গীত, কিন্তু তিনি ছিলেন অলরাউন্ডার। বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। যাত্রিক, কবি, নববিধান, সাপমোচন, একের পর এক ছবিতে তার গান সারা ফেলেছিল। বিশেষ করে উত্তম কুমারের লিপে তার ছবির গান আজও অমর।

বাংলা সঙ্গীতের ইতিহাসে এমন কিছু শিল্পীর নাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় যাদের কণ্ঠ শুধু গান নয়, মানুষের হৃদয়ের গভীর অনুভূতিকেও স্পর্শ করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন ধনঞ্জয় ভট্টাচার্য। শ্যামাসঙ্গীতের জগতে তার অবদান এতটাই অসামান্য যে তাকে অনেকেই শ্যামাসঙ্গীতের সম্রাট বলে অভিহিত করেন। তার কণ্ঠে ছিল ভক্তি আবেগ, করুণ রস এবং এক অপূর্ব আধ্যাত্মিক আবেদন যা শ্রোতাদের আজও মুগ্ধ করে। ধনঞ্জয় ভট্টাচার্যের নাম উচ্চারিত হলেই প্রথমে যে বিষয়টি মনে আসে তা হল শ্যামাসঙ্গীত। মা কালীর প্রতি তার গভীর ভক্তি এবং সেই ভক্তির আবেগ তার কণ্ঠে এক অনন্য রূপ পেয়েছিল। তিনি যখন শ্যামাসঙ্গীত গাইতেন তখন মনে হতো যেন একজন সাধক নিজের আরাধ্য দেবীর সামনে প্রার্থনা নিবেদন করছেন। তার কণ্ঠে শ্যামাসঙ্গীতের প্রতিটি শব্দ যেন প্রাণ পেত। গানের মধ্যে ভক্তি, বেদনা, আরতি এবং আত্মসমর্পণের যে অনুভূতি তিনি তুলে ধরতেন তা তাকে সমসাময়িক শিল্পীদের থেকে অনেকটাই আলাদা করে তুলেছিল।

1956 সালে মুক্তিপ্রাপ্ত সাধক রামপ্রসাদ চলচ্চিত্রটি ধনঞ্জয় ভট্টাচার্যের জীবনে এক যুগান্তকারী ঘটনা। এই ছবির 24টি গানের মধ্যে 23টি তিনি গিয়েছিলেন। ছবির গানগুলো এতটাই জনপ্রিয় হয় যে ধনঞ্জয় ভট্টাচার্য ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। আজও সেই গানগুলো শ্যামাসঙ্গীতের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। যদিও শ্যামাসঙ্গীত তার প্রধান পরিচয়, কিন্তু তিনি শুধু ভক্তিমূলক গানের শিল্পী ছিলেন না, তিনি আধুনিক বাংলা গানেও অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন। প্রেম, বিরহ, প্রকৃতি, জীবনবোধ বিভিন্ন বিষয়ের গানে তার কণ্ঠ সমানভাবে শ্রোতাদের মন জয় করেছিল। ধনঞ্জয় ভট্টাচার্য কেবল গায়কই ছিলেন না, তিনি একজন গীতিকারও ছিলেন। শ্রী পার্থ এবং শ্রী আনন্দ ছদ্মনামে তিনি প্রায় 400টিরও বেশি গান লিখেছিলেন। তার রচিত অনেক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে জনপ্রিয় হয়েছে। ধনঞ্জয় ভট্টাচার্যের ছোট ভাই ছিলেন পান্নালাল ভট্টাচার্য। বাংলা শ্যামাসঙ্গীতের ইতিহাসে এই দুই ভাই এক স্বর্ণচল অধ্যায় রচনা করেছিলেন। ধনঞ্জয়ের গানে যেখানে ছিল গভীর সাধনার আবহ, সেখানে পান্নালালের কণ্ঠে ছিল এক অনন্য ব্যাকুলতা। দুই ভাই বাংলা সঙ্গীত প্রেমীদের কাছে আজও সমানভাবে শ্রদ্ধেয়।

স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 9:10 অর্থাৎ আজকের মতো তোমায় গান শোনাবো পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে। এবারে সংবাদ শিরোনাম।

আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল 2026-27 অর্থ বছরের জন্য পুর নিগমের বাজেট অধিবেশনে 975,91,00,000 টাকার বাজেট পেশ করেছেন। পাঁচ বছর মেয়াদের চলতি পুর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন। মেয়র সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো করারূপের প্রস্তাব নেই, তবে বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে 97,67,00,000 টাকা। তিনি বলেন, পুর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়। মেয়র জানান, গতকাল আগরতলা শহরকে একটি আধুনিক এবং নাগরিক স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্যে নিয়ে কাজ করছে পুর নিগম। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামসিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি এক মাস ধরে চালু থাকবে। এর লক্ষ্য হল কৃষি জমি রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। কৃষিমন্ত্রী রতন লাল দেশব্যাপী শুরু হওয়া ক্ষেত বাঁচাও অভিযানের অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। বিলুনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারে উদ্বোধন করে তিনি কথা বলেন। হস্ততাঁত হস্তকারু এবং রেশম শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, তাঁত শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে দপ্তর পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে। গতকাল হস্ততাঁত হস্তকারু এবং রেশম শিল্প দপ্তরের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক জেলাভিত্তিক পরামর্শমূলক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতীয় প্রাণী রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় খুরা রোগ প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির অষ্টম পর্যায় গতকাল শুরু হয়েছে। উষাবাজার ভেটেরিনারি ডিসপেন্সারির অধীন দিঘালিয়া গ্রাম পঞ্চায়েত আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরা আজীবিকা মিশনের অধীনে স্বসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্য সামগ্রীর ক্রেতা বিক্রেতাদের নিয়ে এক কার্যক্রম গতকাল কৈলাসহরের জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উলুঙ্কুটি জেলা শাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের সচিন দেববর্মন কলাক্ষেত্রে গতকাল গ্রামীণ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 2026 বিধির ওপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত। আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম, আর এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা, অর্থাৎ বলছি তোমায় অনুষ্ঠানের। আজকে

যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমাদের প্রত্যেকের জীবনেই কারো না কারো ব্যাপারে রয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কৌতূহল। আমাদের নিজের জীবন ব্যতীত অন্যের জীবনেও কৌতূহল কিন্তু সবার রয়েছে, অর্থাৎ পাশের বাড়িতে কি ঘটছে, পাশের ঘরে কি ঘটছে, ওই মেয়েটির জীবনে কি ঘটছে, বন্ধুর জীবনে কি ঘটছে, বা পরিচিত অপরিচিত যাই হোক, সবার জীবনে আমাদের কৌতূহল কিন্তু সবার রয়েছে। আজকের বিষয় হচ্ছে কৌতূহল। আপনাদের আশেপাশে যদি এমন কৌতূহল প্রেমী মানুষ থেকে থাকে, আর আপনারও যদি কোনো বিষয়ে কৌতূহল থেকে থাকে, তাহলে জানান আপনাদের অনুভূতিটুকু। 0321-232-6253 রয়েছে আমাদের ফোন নম্বর, আর তার পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। আমাদের ফোন নম্বর 0321-232-6253। আজকে কথা বলবো কৌতূহল নিয়ে। এক একজনের ক্ষেত্রে আবার কৌতূহলের সংজ্ঞাটা অন্যরকম। কারোর যে কোনো একটা বিষয়ে, সেটা পড়ার বিষয় হতে পারে, কোনো ভ্রমণ বিষয় হতে পারে, অন্য কোনো বিষয়ে বিশাল কৌতূহল থাকে। কেউ কৌতূহলের বশে একটা গোটা বইটাই পড়ে নেন, কেউ হয়তো বা কৌতূহলের বশে যে কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে শুরু করেন, আবার কারোর হয়তো অন্যের জীবন নিয়ে বিশাল কৌতূহল। এমন বিভিন্ন চরিত্রের কৌতূহল প্রেমী মানুষের দেখা আমাদের প্রত্যেকের জীবনেই দু একজন করে অবশ্যই আছেন। আজকে শুনব সেই কৌতূহল প্রেমী মানুষের গল্প, বা আপনার কোন বিষয়ে কৌতূহল রয়েছে জানান নির্দ্বিধায়। স্টুডিওর এপারে আমি রয়েছি আরজে কোয়েল আপনাদের সঙ্গে। তবে হ্যাঁ, গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন, কথা বলেছেন, তারা বাদে বাকিরা ফোন করবেন, তাদের সঙ্গে এই মুহূর্তে আর কথা বলতে পারবো না। বাকি শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, অবশ্যই ডায়াল করে ফেলুন স্টুডিওর নম্বরটি 0321-232-6253। স্টুডিওর এপারে আমি রয়েছি কিন্তু আরজে কোয়েল। কৌতূহল আসলে নতুন কিছু জানার, বোঝার বা অনেক সময় আবিষ্কার করার আগ্রহ হয়। বই বা স্কুলের বাইরে মানুষ কিন্তু কৌতূহল থেকেই সবচেয়ে বেশি শেখে। পরিবেশ, শিক্ষা ব্যবস্থা নাকি সামাজিক চাপ, কোনটা বেশি তাই? কৌতূহল প্রেমী মানুষদের সঙ্গে অনেক সময় নতুন চিন্তা, নতুন ধারণারও কিন্তু সৃষ্টি হয়, এটাও কিন্তু সত্যি কথা। কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, কাউকে কিন্তু এই মুহূর্তে দেখছি না। ফোন লাইন খোলা রয়েছে, ফোন করবেন 0321-232-6253। আর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। স্টুডিওর এপারে আমি রয়েছি আরজে কোয়েল। 11টা পর্যন্ত আছি আপনাদের সঙ্গে, আর এই অনুষ্ঠানটি নিয়ে থাকব 10টা পর্যন্ত। জানান আপনার পাশের কোনো কৌতূহল প্রেমী মানুষের গল্প, আপনার কোন বিষয়ে জানতে খুব ইচ্ছে করে বা কৌতূহল রয়েছে। তবে হ্যাঁ, কৌতূহল যে সবসময় খারাপ হবে সেটাও কিন্তু নয়। আমরা হয়তো অনেক সময় বলে থাকি অনেক মানুষকে, অনেক লোককে, যে হ্যাঁ পরের বিষয়ে পরের কিছু জানার খুব আগ্রহ, খুব কৌতূহল। আবার সেই কৌতূহলই কিন্তু অনেক সময় বই পড়ার ক্ষেত্রে হতে পারে, নতুন নতুন জিনিস রান্নার ক্ষেত্রেও হতে পারে, নতুন নতুন জিনিস শেখার ক্ষেত্রেও হতে পারে। 0321-232-6253 রয়েছে আমাদের ফোন নম্বরটি, ফোন করুন আর জানান আপনার জীবনে কোনো কৌতূহল প্রেমী মানুষ যদি থেকে থাকে তার গল্প।

0: ফোনলাইন আসা দেখে ফোন আসা দেখে কৌতূহলটা কিন্তু সামলাতে পারলাম না। চলুন দেখি কে রয়েছে। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: পশ্চিমবঙ্গের
0: হ্যালো, একদম কিছু কথা বোঝা যাচ্ছে না।
1: কেন দিদি, আমি তো শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি
0: না। কথা বলাটা কিন্তু হলো না। আজকে প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি কৌতূহল। কেউ একজন রয়েছেন ফোন লাইনে। শুভ সকাল।
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
2: বলছি দেখুন, কৌতূহল তো থাকাটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, তবে কৌতূহলের কতটি ক্ষেত্র আছে আপনি যদি বিশাল ভাবে চিন্তা করেন। আমি বিশালটা আগে আনছি এই কারণেই, পরে আনবো তার নিম্নতম রূপটা। দেখুন, চাঁদের সম্পর্কে জানার কৌতূহল কিন্তু নাসা ছাড়ছে না। দেখুন, কত বিজ্ঞানের ছাত্ররা তাকিয়ে আছে, কত উৎসাহী লোক দেখবেন আকাশের দিকে তাড়িয়ে থাকে, নক্ষত্রগুলি কোথার থেকে কোথায় যাচ্ছে এই যে দেখার জন্য, এই উৎসাহ কিন্তু মানুষকে কিন্তু বিজ্ঞানমুখী এবং গবেষণা ধর্মী জায়গায় নিয়ে যায়। দেখুন একটা কথা আমি আপনাকে বলছি, রকেট ছুটছে এত গতিতে, তার কৌতূহল কিন্তু আমাদের অজানা, কি করে একটা রকেট এত গতিতে ছুটছে। আসলে দেখেন কত অজানারই, কত রহস্য, কত কৌতূহল মানুষকে জন্ম দেয় তার বিরাট কিছু জানার ক্ষেত্রে। একটা কথা আমি আপনাকে বলি, আমরা কিন্তু অজানার ক্ষেত্রে কিন্তু বিপুল ভাবে বসবাস করি। দেখুন একটা মানুষের জীবনে সবকিছু জানা তো সম্ভব নয়, বহু কিছু জিনিস আছে যেটা অজানা অথবা অজানাই থেকে যাবে।
0: সত্যি তাই,
2: বিশেষভাবে জানলে তো ঘটনা হচ্ছে সেটা। আসলে কৌতূহল থাকাটা স্বাভাবিক। আমি মাঝে মাঝে ভাবি, জানেন, আমার একটা দেশের ভাষা আরেকটা দেশের ভাষার কোন মিল আমি খুঁজে পাই না। অনেক সময় ভাবি যে মালয়ালম ভাষায় কথা বলছি, দেখুন বাংলার সাথে তার কোনো মিল খুঁজে নেই, মানে কিভাবে এগুলি সৃষ্টি হলো। আসলে এই ভাষা সৃষ্টির রহস্যটা মাঝে মাঝে আমার মনকে না একটু দোলা দিয়ে যায়। এত ভাষা, এত ভ্যারাইটি, তবু কিন্তু মানুষ তার মনের কথাগুলি আদান প্রদান করছে, তার সঙ্গে

0: সাহিত্যের মাধ্যমে তার মাতৃভাষার মাধ্যমে। আসলে বিষয়টা দেখুন, কৌতূহলী লোক কিন্তু থাকে,
1: চারপাশেই রয়েছে।
0: এবার আসছি একটু হালকাভাবে বিষয়টাকে নিচ্ছি, কারণ দেখুন কিছু লোক আছে শুধু শুধু কৌতূহলী। আপনি জানেন আপনার ব্যাগের মধ্যে কি বিষয়টা, এই ব্যাগের মধ্যে কি আছে গো, লিটিল বাড়ি, আমি একটা অনুষ্ঠান করলাম, আচ্ছা দাদা এত টাকা খরচ হলো, টাকা পেলেন কোথায়, আরে কারবার রে বাবা, আমি কোথায় টাকা পেলাম, সেটাও তার কৌতূহল।
1: সত্যি তাই,
0: মিষ্টি খাচ্ছে দাদা, মিষ্টিটা টাকা নিচ্ছিলেন কেন, মিষ্টিটা দেখি খাওয়ালেন, আরে কি আশ্চর্য কারবার। এগুলি দিদি অযথা কৌতূহল, এগুলি নিয়ে আমরা অনেক সময় হাসাহাসি করি। হ্যাঁ, কোনটা কৌতূহল ভালো না, অন্যের বিষয়ে বেশি বেশি জানা, আমার দরকার নেই আমার প্রতিবেশীর ঘরে কি হচ্ছে, এগুলিকে নিয়ে যাদের একটা বেশি কৌতূহল থাকে দেখবেন।
1: হ্যাঁ, এমন মানুষের কিন্তু প্রচুর রয়েছেন আমাদের চারপাশে।
0: আমি কথাটা কেন বলছি, আপনি দেখবেন এর পাশে যদি কি হলো, আরে আজকে দেখি খুব সুন্দর করে সেজে গুজে এলো ম্যাডাম, ব্যাপারটা কি, অন্যদিন দেখতো আমার মানে কোনো প্রয়োজন নেই তার। কিন্তু আসলে আমরা তো কতগুলি সহজাত উপবৃত্তির লোক, আমাদের ভিতরে হাসলো কৌতূহল জন্মায়, রাগ করে থাকলো কৌতূহল জন্মায়, আজকে মুখটা কালো কেন, অফিসের দাদা বাবুর মুখটা এত রাগ কেন, আসলে ঘটনা সেটা নয়। সবকিছু মিশিয়ে এত সুন্দর একটা শব্দ আমাদের বাংলা সাহিত্যে আমাদের মধ্যে আছে, এটা আসলে মানুষকে গবেষণা ধর্মীয় করে একদিকে, একদিকে মানুষের কৌতূহলের আবার নতুন কৌতূহল সৃষ্টি করে।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। কথা বললাম এতক্ষণ বিশ্বজিৎ বাবুর সঙ্গে কৌতূহল নিয়ে। কৌতূহল যে আমি একটু আগেই বললাম সবসময় নেগেটিভ বা সবসময় খারাপ এমনটাও কিন্তু নয়। আর যদি কৌতূহল পৃথিবীতে না থাকতো, এই শব্দটাই যদি না থাকতো, আমরা হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত থাকতাম, অনেক আবিষ্কার থেকে, অনেক নতুন নতুন কিছু জানার থেকে আমরা পিছিয়ে পড়তাম। কে রয়েছেন দেখব। হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ, আমি রবীন্দ্র ভট্টাচার্যি কলেস্টরা থেকে বলছিলাম।
1: স্বাগত রবীন্দ্র বাবু, বলুন।
2: আচ্ছা, ওই সকালবেলা যখন রেডিওটা শুনছিলাম তোমার গলাটা আমার কাছে কমন মনে হয়েছে কোয়েলের ভিগো এটা।
1: হ্যাঁ, আমি কোয়েল রয়েছি আজকে
2: শুনে। হ্যাঁ
1: বলুন, কৌতূহল
2: প্রেমী সমস্ত নামই বললে কোয়েল। আচ্ছা, এখন কৌতূহল তো মানুষের সবসময়ই কৌতূহলের মধ্যে আমরা আসি। তোমার সম্বন্ধে কৌতূহল, আমার সম্বন্ধে অন্যের কৌতূহল, পরিচিত অপরিচিত,
1: প্রয়োজনীয় অপ্রয়োজনীয়,
2: হ্যাঁ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব ব্যাপারেই কৌতূহল মানুষের থাকে, এটা থাকবেই। মানে কি হয়, কি হলো তার কি হলো, ওর কি হলো, ও কেন এরকম করলো, এই সমস্ত বিষয়ে কৌতূহল মানুষের জীবনের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। খুব ভালো অনুষ্ঠান দিলে আজকা, কৌতূহল
1: সঙ্গে থাকুন,
2: কৌতূহল বেশি বলবো। হ্যাঁ
1: সঙ্গে থাকুন, শুনছি।
2: আচ্ছা,
1: ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আজকে কথা বলছি কৌতূহল নিয়ে। ধরুন কোনো একটা লোক যার সঙ্গে আপনার প্রতিদিন দেখা হয়, সে হয়তো একদিন কোনো কারণে তার মন খারাপ, মুড অফ, আপনার কিন্তু কৌতূহল জন্মাবেই যে কেন তার আজকে মন খারাপ। বা ধরুন একজন মানুষ প্রয়োজনের থেকে একটু খুব অতিরিক্ত খুশি বা অতিরিক্ত উৎফুল্ল, তখনও আপনার মনে কৌতূহল জাগে যে আজ এত খুশি কেন। বা আমরা অনেক সময় জিজ্ঞেসই করে ফেলি, কী ব্যাপার আজ এত খুশি খুশি লাগছে, এটাও কিন্তু আমাদের ছোট ছোট কৌতূহলেরই বহিঃপ্রকাশ। কে রয়েছেন দেখব। এই মুহূর্তে কেউ নেই। 0321-232-6253 রয়েছে আমাদের ফোন নম্বর, আর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। স্টুডিওর এপারে আমি রয়েছি আর জে কোয়েল। অবশ্যই জানান কৌতূহল নিয়ে আপনাদের কী মজার অভিজ্ঞতা রয়েছে, বা কৌতূহল প্রেমী কোন মানুষ।

খপ্পরে আপনি পড়েছেন। তবে যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না, বাকি শ্রোতা বন্ধুরা অবশ্যই ফোন করুন আর কথা বলুন আজকের এই শব্দটিকে নিয়ে। স্টুডিওর এবারে আমি রয়েছি আরজে কোয়েল, থাকবো দশটা পর্যন্ত অনুষ্ঠানটি নিয়ে, তারপর রয়েছে অন্য অনুষ্ঠান। কেউ কি রয়েছেন? না, কাউকে এই মুহূর্তে দেখছি না। চলুন একটা গান শুনে আসি, গানের পর আবারও ফিরে আসছি। আপনাদের কোন বিষয়ে কৌতূহল রয়েছে এবং কৌতূহল নিয়েই আপনাদের কি গল্প রয়েছে তা জানি।

জ্ঞানের পর আবারও ফিরে এলাম আজকের এই শব্দটিকে নিয়ে, যাকে নিয়ে কথা বলছি। দুজন শ্রোতা বন্ধু ইতিমধ্যে জানিয়েছেন তাদের মতামত, তাদের অভিজ্ঞতাটুকু, তাদের অনুভূতিটুকু কৌতূহল নিয়ে। আমাদের আশেপাশে বা আমাদের খুব পরিচিত গণ্ডির মধ্যে এমন অনেক মানুষ থাকেন যারা নিজেদের জীবনের থেকেও অন্যের জীবনে কি ঘটছে বা অন্যের জীবনের সঙ্গে বাকিদের আশেপাশের জীবনেও কি ঘটছে সেই খবর খুব কৌতূহলের সঙ্গে রাখতে ভালোবাসেন বা রাখেনও। এসব কৌতূহলপ্রেমী মানুষের চেহারা বা ভিড় আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে। একজন হয়তো খুব ভালো আছেন নিজের মতো করে, কিন্তু

সেই কৌতূহলপ্রেমী মানুষের কৌতূহল জাগে যে এত ভালো কিভাবে আছেন, বা ধরুন একটি মানুষের সঙ্গে আপনার প্রত্যেক দিন দেখা হয়, সেই লোকের জীবনে হঠাৎ করে কি ঘটল তা জানার লোকেরও কিন্তু অভাব নেই। তবে কৌতূহল কিন্তু অনেক সময় অনেক মানুষকে জ্ঞানী করে তোলে, অনেক কিছু শিখতে সাহায্য করে নতুন করে। তাই সবসময় যে একটু আগেই বলছিলাম যে কৌতূহল মানেই যে খারাপ বা বদভ্যেস, তা কিন্তু নয়। কি মনে হয় আপনাদের, আপনাদের জীবনে রয়েছে নাকি কেউ এমন কোনো মানুষ, বা আপনারা নিজেরা কখনো কৌতূহল বশে হয়ে কোনো কাজ করেছেন কি না জানান। 03212326253 স্টুডিওর এপারে আমি রয়েছি আর জে কোয়েল, আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছেন আপনাদের কথা লিখে পাঠানোর জন্য 9402169965। 10টা পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে, তারপর কিন্তু রয়েছে অন্য পর্ব। তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা এই মুহূর্তে কিন্তু শুধু শ্রোতা হিসেবেই আমাদের পাশে থাকবেন। কেউ কি রয়েছেন? না, কাউকে এই মুহূর্তে ফোন লাইনে কিন্তু দেখছি না। চলুন তাহলে একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি এই শব্দটিকে নিয়ে, যে শব্দটিকে নিয়ে আজ কথা বলছি, অর্থাৎ কৌতূহল।

0: কৌতূহল মানুষের অবস্থা অনেকটা আমাদের যদি তুলনা করি ওই গুগল সার্চের মতো। ধরুন একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দশটা নতুন প্রশ্ন মাথায় আসে। ধরুন কেউ জানালা দিয়ে দেখলেন পাশের বাড়িতে নতুন ফ্রিজ এসছে, তিনি বললেন ফ্রিজটা কত টাকার, উত্তর পেলেন জানি না। আবার উনি বললেন আচ্ছা টাকার কথা নাই বা বললেন ইএমআই কত। এমন হাজারো প্রশ্ন কৌতূহল প্রেমী মানুষদের কিন্তু আসতেই থাকে। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 03212326253 আমাদের ফোন নম্বর। আর হ্যাঁ, সময় 9:42:45। কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার নেদন।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যে জেলা থেকে।
0: বলুন প্রেমজিৎ বাবু,
1: আজকের যে বিষয় আপনি রেখেছেন, আসলে দেখুন কৌতূহল শব্দ এমন একটি শব্দ, সত্যি ছোট্ট শব্দ, তার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। কারণ দেখুন মানুষের প্রত্যেকের মনের মধ্যে কৌতূহল বেশি বা কম সবার মধ্যে কিন্তু কৌতূহল আছে, মানুষ ভাবছি ঠিক না, কারো বেশি কারো কম কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে। আর বিশেষ করে অনেক মানুষ কিন্তু নিজের পরিবারের কোনো বিষয় নিয়ে কোনো কৌতূহল করেন না, কিন্তু অন্যের কোনো পরিবারের কিছু দেখেন তাহলে কিন্তু কৌতূহল করেন। কেউ বা মন্দ বা বেশির অংশ আমি দেখতে পেয়েছি যে মানে ভালোর চেয়ে মন্দর দিকে কিন্তু কৌতূহলটা বেশি হয় সবার মধ্যে। আজকে আমি মনে করুন এই জায়গাতে যাবো, হয়তো বা আমার বাইকের মধ্যে একজনকে বসালাম, হয়তো বা কোনো মহিলা, এই মহিলার সঙ্গে সম্পর্ক হতে পারে, আমার বোনের সম্পর্ক হতে পারে বা মাসির সম্পর্ক হতে পারে বা অন্য কোনো সম্পর্ক হতে পারে, কিন্তু মানুষ সেই সম্পর্ক কিন্তু জানার চিন্তাধারা করে না, না করে কিন্তু অন্যরকম এখানে একটা কৌতূহল মানুষ সবকিছু বুঝে শুনে যাতে কৌতূহলের দিকে এগিয়ে যান এবং কৌতূহল করেন, সেটাই আমি আজকে আপনার এই প্রতীক অনুযায়ী সেটা আপনার আসছেন কোথায় দাঁড়াতে কি নিয়ে বলছি। আর যাই হোক, আমাদেরকে সজাগ করছেন আপনারা।
0: ধন্যবাদ, ভালো থাকবেন।
1: আপনাকে নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: ধন্যবাদ। প্রেমজিৎ বাবু বললেন যে কৌতূহল প্রেমী মানুষদের কৌতূহল অনেক সময় কিন্তু খুব বিরাট আকার ধারণ করে। কেউ একজন রয়েছেন। হ্যালো
1: হ্যালো হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: স্বাগত সুশীল বাবু, বলুন।
1: আজকে প্রসঙ্গ হয়েছে কৌতূহল। কৌতূহল তো হচ্ছে অজানা কোনো বিষয়, কোনো তথ্য কিংবা বিষয় মনকে বিষয় সম্বন্ধে জানার ইচ্ছা কিংবা আগ্রহ। নতুন কিছু জানতে মানুষ জাতির সবসময় কিন্তু আগ্রহ থাকে। আমৃত্যু শিশুদের মনে সবসময় চারপাশ নিয়ে অনেক কৌতূহল উৎসুক থাকে। নতুন বই পড়া, ছোট ছোট অনেক জিজ্ঞাসা থেকে কৌতূহলের জন্ম নেই। আমাদের অজ্ঞাত অনেক কিছুই ছিল যা বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কিন্তু কৌতূহল নিয়ে অনেক কিছুই আবিষ্কারও করেছে। কৌতূহলই সাফল্যের কিন্তু চালিকা শক্তি। মানুষের মানুষের কৌতূহলই মন সবসময় কিন্তু কাজ করে আসছে। বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে আমাদের অনেক কিছুই দিয়েছে। কৌতূহল থেকে পৃথিবীর সৃষ্টির থেকে আগুন জ্বালানো শিখেছে মানুষ। আগুন আগুন জ্বলে থাক জ্বলতো বিভিন্ন জায়গাতে বনে বৃষ্টির সময়, কিন্তু এগুলি আস্তে আস্তে মানুষ পাথরে ঘষে বিভিন্ন ভাবে কৌতূহল নিয়ে কিন্তু সৃষ্টি করেছে, একটা পরিবেশ সৃষ্টি করেছে মানুষ যাতে বাঁচতে পারে, থাকতে পারে। এই এটা থেকে এটা তো আছে পুরাণ থেকে, আমরা কিভাবে দলবদ্ধ হলাম, দলবদ্ধ হলে কৌতূহলে মন্ত্রে কিন্তু সবকিছু সৃষ্টি হয়েছে। রাজনীতিতে কথাই যদি বলি, অনেক দলই প্রতিদ্বন্দ্বিতা করে, কে জিতবে একটা কৌতূহল থাকে। সমর্থক ছাড়াও কিন্তু অন্যান্য দেশবাসীরও কিন্তু অনেক কৌতূহল, কে জিতবে আগামীতে, কে আসবে, এই সমস্ত জিজ্ঞাসা কিন্তু প্রত্যেকের থাকে, এটা একটা কৌতূহল। এখন যে চাঁদে মানুষ গেছে, সফলতা পেয়েছে, কিভাবে আগে চিন্তা করেছে, কৌতূহল থেকে থেকে কিন্তু অন্য মানুষেরও কিন্তু আমাদের যারা পৃথিবীর যারা আছে তারা চিন্তা করছে, ইসরো তারা গেছে কিভাবে কি করবে, সফলতা কিভাবে আসবে, অন্যরা কিন্তু চিন্তা করছে কৌতূহল। বিজ্ঞানীরা তো আছেই, সমস্ত দেশ চিন্তা করছে। তাছাড়া খেলার জগতে সামনে ফুটবল আসছে, কোন দল এবার চ্যাম্পিয়ন হবে, বিশ্ববিখ্যাত হবে, এরকম ক্রিকেটেরও সমস্ত কিছু কিন্তু কৌতূহল, জনতারও কৌতূহল থাকে। সেটা ছিল স্বাধীনতার যুগে কৌতূহল থেকে ছিল, ব্রিটিশ সরকার কিভাবে আমাদের দেশ ছাড়বে, বিভিন্ন নেতারা কিন্তু চিন্তা করতেন তাদের কিভাবে তাড়ানো যায়। দেখা গেছে যে একসময় কৌতূহল বসে অনেক লোক অনেক বিভিন্ন ভাবে এসে দেশকে স্বাধীন করেছে। এসব অনেক রকম কিছুই কিন্তু আমাদের মনে নতুন নতুন কিছু কৌতূহল সৃষ্টি করতে করতে অনেক কিছু আমরা
0: আবিষ্কার করে ফেলেন,
1: আবিষ্কার করেছি। কৌতূহলই কিন্তু আমাদের আসলে সত্যি কথা এই তালিকা শক্তি আমাদের। এইভাবে এইভাবে কিন্তু আপনি আজকে যে প্রসঙ্গটা আনলেন, কৌতূহল কিন্তু একটা বিরাট চ্যাপ্টার
0: সত্যি। আর
1: কৌতূহলের মানুষের সকালবেলা থেকে শেষ নেই। চারিপাশে আমাদের পাড়া প্রতিবেশীরা আছে, আছে তারা কিভাবে চলছে, তারা কিভাবে আর করতে যাবে। ধর্মক্ষেত্রেও তেমনি কৌতূহল মন, কে কোন ধর্ম নেবে, কোন ধর্মটা কি করছে, এটাও কিন্তু লক্ষ্য রাখে সবাই। আমি আমি এক ধর্মের হলো, আরেক ধর্মের লোকেরা কিভাবে করছে, এটাও কিন্তু একটা কৌতূহল থাকে সবাইই। আমরা যাই বিভিন্ন জায়গায়, যাই বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করে, কোন অনুষ্ঠানটা কত সুন্দর হলো, এটা কিন্তু কৌতূহল থাকে। আরো কিভাবে সুন্দর করা যায় আমরা যে চেষ্টা করি, কৌতূহল থাকে সবাইই। আমি যে করলাম অনুষ্ঠানটা, এটা জানি কতখানি সফলতা পেয়েছে, মার্কেটে অনেকেরা অনেক বলবে আমার সম্বন্ধে, এটাও কিন্তু একটা কৌতূহল দৃষ্টি নিয়ে সব কাজে মানুষ করে থাকে। যাই হোক, আজকের প্রসঙ্গটা সুন্দর দিল আজকের আপনার প্রসঙ্গে।
0: ভালো থাকবেন,
1: নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: ঘড়ি জানান দিচ্ছে 9:48 হয়ে 55 সেকেন্ড কিন্তু হয়ে গেছে, 10টা পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে। আর আজকে কিন্তু কথা বলছি কৌতূহল এই শব্দটিকে নিয়ে। কৌতূহল আসলে এমন এক জিনিস যা মানুষকে বিজ্ঞানীও বানায়, আবার পাড়ার খবরের কাগজও বানায়। তবে কৌতূহল না থাকলে পৃথিবী অনেকটাই নিরস হয়ে যেত, কারণ মানুষের সব বড় আবিষ্কারই শুরু হয়েছে একটি ছোট প্রশ্ন থেকে। আচ্ছা, এটা কেন হয়? কৌতূহল নিয়ে কথা বলতে বলতে আরো একজন রয়েছেন ফোর লাইনে। হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি আগরতলা থেকে বলছি, জয়া।
0: বলুন জয়া দেবী।
2: তো আজকে যে টপিকটা কৌতূহল, ঠিক আছে, মানে যেটাকে আমরা ইংরেজিতে কিউরিয়াসিটি বলা হয়, সেই মোতাবেক আমি যদি বলি,

0: আমার মধ্যে অনেক কিছু মানে মানে কৌতূহল মানে তো জানার আগ্রহ, যে আমার যে কোনো বিষয়ে মানে কৌতূহল মানে আমার জন্মে প্রায় সময়, এটা কিভাবে হয়েছে কেন হয়েছে, যেমন বিশেষ করে ছোট বাচ্চারা থেকে আমরা শিখি, ছোট বাচ্চারা অনেক বেশি মানে কিউরিয়াসিটি ওদের মধ্যে থাকে, তারা প্রত্যেকটা বিষয়ে যখন কেন এটা কিভাবে হলো এটা কেন হয়েছে মানে এগুলি প্রশ্ন উত্তর দিতে দিতে আমরা অনেক কিছু মানে জানতে পারি, মানে আমাদের মধ্যে তো এই জিনিসটা কৌতূহল কখন যখন এই জিনিসটা সম্বন্ধে আমার জানার আগ্রহ থাকবে তখন যে খুঁটিনাটি বিষয়টা মানে দেখবো যে কেন হয়েছে, আচ্ছা এটা কি এভাবে করলে ভালো হতো নাকি। অনেক সময় যে কোনো বিষয় মানে পড়তে বসলে, যেহেতু আমি স্টুডেন্ট এরকম তার মধ্যে অনেকটা জিনিস কিউরিয়াসিটি বিষয়টা আছে, বিশেষ যখন কোনো একটা বিষয় আমি পড়তে চাই তখন এই বিষয়টার সাথে আর কি অন্য কিছু বিষয় কি যুক্ত আছে কিনা এরকম কিছু আমার জানতে ইচ্ছে করে, এটার সাথে আর কি জেনে হতে পারে এরকম কিছু আর কি, এটার সাথে এটা সম্পর্ক হতে পারে আমার বিশেষ করে জানা আছে। যেরকম অনেক সময় আমি শেষ কবিতা যখন পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের অমিতা লাবণ্যের যখন গল্প এটা পড়েছি, মানে এটার পরে জানা হতো এটার পরে এটা কখন শেষ হবে, এটার পরে কি ঘটেছে, আচ্ছা দেখি তো এটা কি ঘটেছে, এরকম করতে করতে কিন্তু আমার শেষ কবিতাটা প্রায় মানে আগের দিন ধরেছি সাতটা, আমি পরের দিন সাতটার মধ্যে শেষ করতে পেরেছি, মানে আমার এরকম যে কি হয়েছে আমার মানে খুব আগ্রহ জমেছে এটার মধ্যে এতটাই যে কি কি হতে পারে কি না হয়েছে কি হয়েছে এরকম আর কি। তাহলে কৌতূহলের যে বিষয়টা এটা অনেক কিছু আমরা জানতে পারি, এটা থাকাটা অনেকটাই ভালো।
1: ভালো,
0: ঠিক আছে, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন। হ্যাঁ, একটু আগে এটাই বলছিলাম যে কৌতূহল না থাকলে মানুষ কিন্তু নতুন নতুন জিনিস শিখতেও পারত না, আবিষ্কারও করতে পারত না। আরো একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
2: সকাল
1: শুভ সকাল।
2: হ্যাঁ দেখো, কৌতূহলটা আমাদের আমার মনে হয় মানুষের মধ্যে বিশেষ করে সৃষ্টির শুরু থেকেই ছিল, এটা মানে এটা সহজাত কৌতূহল থাকবে একটা মানুষের মধ্যে। তবে এটা দুটো দিক আছে, একটা পজিটিভ দিক একটা নেগেটিভ। তো প্রত্যেকটা মানুষের মধ্যে যদি পজিটিভ দিকটা বেশি থাকে তাহলে অবশ্যই ভালো, আর যদি নেগেটিভ দিকটা থাকে তাহলে অনেক সময় একটু সমস্যা হয়ে যায়। যেরকম আমি নেগেটিভ দিকটা নিয়ে একটু প্রথম আলোচনা করছি, দেখো কোনো ব্যক্তি সম্বন্ধে অতিরিক্ত বেশি জানা এই যে আমাদের আগ্রহটা, এটা অনেক সময় একটু ক্ষতির কারণ হয়ে যায়, যে এই মানুষটা মানে কেন এই কাজটা করছে, কেন ভালো আছে, কেন তার আসছে, কেন হাসছে, এই যে মানে প্রত্যেকটা কিছু আমার জানতে হবে, এতটা না জানলে হয়তো বা চলে। তো সেই দিকটা আমরা যতটা সম্ভব যদি সরিয়ে রাখি সেটা ভালো। আর পজিটিভ সাইড যেটা বলবো, অবশ্যই কৌতূহলী মন যদি না হয় তাহলে তো আমরা নতুন কিছু আবিষ্কারই করতে
1: পারবো না, জানতেও পারবো না,
2: শিখতেও পারবো না একদম। আমরা যখন কোনো জায়গায় যাই, নতুন কোনো জায়গায় দেখো, তখন সেই জায়গার ভৌগোলিক পরিবেশ, সেই জায়গার মানুষদের জীবনযাত্রা, তাদের খাওয়া খাদ্য, তাদের পোশাক আশাক সবকিছু সম্বন্ধে আমাদের একটা জানার আগ্রহ থাকে, কৌতূহল থাকে, এটা থাকবে, এটা খুব ভালো। তারপর আরেকটা বিষয় আমার যেটা আছে, আমি যদি দেখি নতুন কেউ নতুন কিছু সৃষ্টি করেছে, তার লেখনের মাধ্যমে হোক বা অন্য কিছু হোক, সেটা সম্বন্ধে আমার জানার খুব আগ্রহ থাকে যে কি করে করলো বা কিভাবে করলো। হ্যাঁ, কালকে একটা বই পেয়েছিলাম হাতে একজনের লেখা, তো আমি বইটা পেয়ে আমার এতটা কৌতূহল যে আমি পড়তে হবে বইটাতে কি লেখা আছে, বেশ কয়েকটা কবিতা পড়লাম, বেশ সুন্দর লিখেছেন। এই যে কৌতূহল গুলো এগুলো থাকা খুব ভালো, এবং যাদের মধ্যে আছে আমি বলবো এগুলো আমরা যাতে যত্ন সহকারে লালন পালন করে রাখি। আর যাদের মধ্যে অন্যের সম্বন্ধে মাত্রাতিরিক্ত জানার আগ্রহ, কারোর ব্যক্তিগত জীবন সম্বন্ধে, সেই কৌতূহল গুলো একটু কমিয়ে দেওয়াই মনে হয় ভালো। ভালো থাকবেন,
1: ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। দেখতে দেখতে ঘড়ি জানান দিচ্ছে 9:55 এই মুহূর্তে রয়েছি বলছি তোমায় অনুষ্ঠানে, আর আজ কথা বলছিলাম কৌতূহল নিয়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি আর জে গোয়েল। সময় খুব একটা হাতে নেই, তাই ছোট করে যদি নিজের মত প্রকাশ করতে চান তাহলে অবশ্যই ডায়াল করে ফেলুন স্টুডিওর নম্বরটি। কেউ একজন রয়েছেন,

0: হ্যালো,
1: হ্যাঁ, আমি জগহরিমোড়া থেকে আলোচনা করতে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: এই মুহূর্তে আমার কৌতূহল হচ্ছে যে তোমাদের আর যে এই যে নামের আগে লাগাও, এটা মানে আমার তো অনেক অনেকদিন ধরে এটা একটা ছিল আর কি। আর এছাড়া আরো একটা বলছি যে অনেকদিন আগে, অনেক বছর আগের কথাই, কলেজে যখন পড়তাম তখন আমাদের একজন ম্যাডাম খুব করা আর কি, তো ওখানে উনি আসলেই আমাদের একটা দৌড়ে এই আয়রে আয়রে আয়রে আয়রে এরকম বলতে থাকতাম। তোমার তো বয়সটা অল্প না, ওই সময় উনি শুনে ফেলেছেন
0: ম্যাডাম,
1: বলছেন যে আয়রে আয়রে হোয়াট ইজ দিস,
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন, জানতে পারবেন, ভালো থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলছিলাম যে সময় একদম শেষের পথে, কৌতূহল নিয়ে আজকে জানলাম আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতাটুকু। ওই বলছিলাম না, কৌতূহল না থাকলে হয়তো আমাদের পৃথিবীর বা আমাদের চারপাশে, আমাদের সমাজের চারপাশে অনেক নতুন নতুন জিনিস অধরা থেকে যেত, অনেক নতুন কিছু আমরা জানতে পারতাম না। তাই কৌতূহল থাকাটাও যেমন জরুরি, তেমনি অতিরিক্ত কারোর জীবনে বা কোনো বিষয়ে কৌতূহল থাকাটাও কিন্তু কাম্য নয়। চলুন একটা গান শুনছি, গানের মধ্য দিয়ে আজকের এই বলছি তোমায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। এরপরেই শুনবেন শুধুমাত্র অনন্যাদের জন্য তুমি অনন্য অনুষ্ঠানটি।

0: আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তুমি অনন্য অনুষ্ঠানে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি।
1: খাবারের
2: আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন, রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন,
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন, রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন,
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: আই বোকারাম, নতুন গাড়ি চেতা সুযোগ,
4: ওয়াও,
3: বাবাকে তাক লাগিয়ে দেব, বাস একটু ডিটেইলসে ভর্তি করতে হবে।
4: থাম বোকারাম,
3: কি বললি?
4: এসব পপআপস থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায় ভাবে কাজে লাগাতে পারে।
3: ও,
4: তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স।
3: কিন্তু গাড়িটা জিতে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না।
4: আরবিআই কথা বলে, স্মার্ট হোন কুল ঠাকুর।
0: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আজকের তুমি অনন্যা অনুষ্ঠানে। আর আজকে আমাদের অনন্যাদের জন্য যে প্রশ্নটি রাখবো সেটা হচ্ছে, নতুন প্রজন্মের মেয়েরা কেন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে, কি মনে হয় আপনাদের? নতুন প্রজন্মের মেয়েরা কেন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে? সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি হল নতুন প্রজন্ম বা ইয়াং জেনারেশন। আজকের মেয়েরা শুধু নিজেদের জীবন নিয়ে নতুনভাবে কিন্তু ভাবছেন না, বরং বহু পুরনো সামাজিক ধারণাকেও প্রশ্ন করছেন এবং বদলেও দিচ্ছেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। যে বিষয়গুলো একসময় স্বাভাবিক বলে মেনে নেওয়া হতো সেগুলো কিন্তু এখন নতুন করে মূল্যায়িত হচ্ছে, কি মনে হয় আপনাদের? আজকের নতুন যুগের বা নতুন প্রজন্মের মেয়েরা কোন বা কেন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে? ফোন করবেন

326253 নম্বরে আর হোয়াটসঅ্যাপ রয়েছে 9402169695। তবে শুধুমাত্র কিন্তু অনন্যারাই ফোন করবেন, কারণ এই একটিমাত্র ঘন্টা শুধুমাত্র অনন্যাদের জন্য।

আজকের অনন্যাদের কাছে প্রশ্ন, নতুন প্রজন্মের মেয়েরা কেন এবং কোন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে বলে আপনাদের নজরে পড়ে বা আপনাদের মনে হয়? শুধুমাত্র অনন্যারাই ফোন করবেন। তার ফাঁকে চলুন আপনাদেরকে শোনাই এক অনন্যার গল্প। 1975 সালের এক গুমোট রাত, লখনৌ শহরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের জরা জীর্ণ ছাদে দাঁড়িয়ে এক কিশোরী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মহাকাশের অনন্ত অন্ধকারের দিকে। চাঁদের আকার কেন বাড়ে আর কমে, তারার আড়ালে কি গভীর রহস্য লুকিয়ে আছে, এই প্রশ্নগুলো তার মগজে প্রতিনিয়ত হাতুড়ি পেটায়। মেয়েটির নাম ঋতু কারিয়াল। তার পরিবারে অর্থের প্রাচুর্য ছিল না, ছিল না দামি দামি কোচিং সেন্টারে পড়ার বিলাসিতা, কিন্তু তার বুকের ভেতর ছিল এক

দিম ক্ষুধা, মহাকাশকে জয় করার ক্ষুধা। খবরের কাগজে ইসরো বা নাসা মহাকাশ অভিযানের কোনো ছবি বা খবর দেখলেই সে তা কেটে সযত্নে জমিয়ে রাখত, যেন ওটাই তার জীবনের সবচেয়ে দামি গুপ্তধন। সেই কিশোরী তখন জানত না একদিন তার হাত ধরেই ভারতের তেরঙ্গা উড়বে মহাকাশের বুকে। 1997 সালের নভেম্বর মাসে যখন তিনি ইসরোর ইস্পাত কঠিন দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেন, তখন কেউ ঘুণাক্ষণও টের পায়নি যে লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হওয়া এই সাধারণ মেয়েটি একদিন ভারতের ভাগ্যাকাশে ধ্রুবতারা হয়ে চলবে। সময়টা 2012 সালের এপ্রিল মাস। ইসরোর অন্তর্মহলে তখন এক থমথমে উত্তেজনা, যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। ঘোষণা করা হল মার্স অরবিটার মিশন বা মঙ্গলযান, কিন্তু হাতে সময় মাত্র 18 মাস। পৃথিবীর তাবড় তাবড় মহাকাশ গবেষণা সংস্থা যা করতে বছরের পর বছর সময় নেয়, ভারতকে তা করতে হবে চোখের পলকে। আর এই অসম্ভবকে সম্ভব করার গুরুদায়িত্ব এসে পড়ল ঋতু কড়িয়ালের কাঁধে। তাকে নিযুক্ত করা হল ডেপুটি অপারেশন ডাইরেক্টর হিসেবে। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল ভারতের এর আগে গ্রহান্তরের অভিযানের কোনো অভিজ্ঞতাই ছিল না। মহাকাশের সেই অনন্ত অন্ধকারে পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে যদি যানটির কোনো যান্ত্রিক গোলযোগ হয়, তবে পৃথিবী থেকে সংকেত পাঠিয়ে তা ঠিক করা অসম্ভব, কারণ সিগন্যাল যেতে আসতেই সময় পেরিয়ে যাবে। ততক্ষণে সব শেষ। ঋতুকে তৈরি করতে হলো এমন এক অটোনোমাস সিস্টেম বা স্বয়ংক্রিয় মস্তিষ্ক যা মহাকাশের নির্জনতায় একাই সিদ্ধান্ত নিতে পারবে। এটি ছিল এক মরণ ফাঁদ। একটু ভুল হলেই হাজার কোটি টাকার প্রজেক্ট ধুলোয় মিশে যাবে এবং ভারতের সম্মান মাটিতে লুটবে। মাত্র 10 মাসের মধ্যে এ জটিল মস্তিষ্ক তৈরির এক অমানবিক চ্যালেঞ্জ নিলেন তিনি। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার্স করা এই মেধাবী বিজ্ঞানী তখন ভুলে গেলেন দিন রাতের পার্থক্য। ল্যাবরেটরির চার দেওয়ালের ভেতর তার পৃথিবী বন্দী হয়ে গেল। বাড়িতে তখন তার 11 বছরের ছেলে আর 5 বছরের ছোট্ট মেয়ে মায়ের অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। অফিস থেকে যখন ফিরতেন বাচ্চারা তখন গভীর ঘুমে, তাদের হোমওয়ার্ক করিয়ে আবার বসে পড়তেন ল্যাপটপ নিয়ে, চলত ভোর রাত পর্যন্ত। শনি রবিবার বলে কোনো ছুটি ছিল না। স্বামী অবনিবাস শ্রীবাস্তবের কাঁধে সংসারের সব দায়িত্ব চাপিয়ে তিনি তখন মঙ্গলের জটিল সমীকরণ কষছেন। আত্মীয় স্বজন বা সমাজের মানুষ কি বলল তা নিয়ে তিনি বিন্দুমাত্র পরোয়া করতেন না। টেড এক্সিস থেকে এক মঞ্চে তিনি বলেছিলেন, লোকে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার লক্ষ্যে অবিচল। শরীর ভেঙে পড়ত ক্লান্তিতে, কিন্তু মনের জোরে তিনি ছিলেন ইস্পাতের মতো কঠিন। তিনি জানতেন তিনি কেবল একজন নারী নন, তিনি এই মাটির এক লড়াকু সৈনিক। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। 2013 সাল মঙ্গলযান যখন নিখুঁতভাবে লাল গ্রহের কক্ষপথে প্রবেশ করল, তখন সারা বিশ্ব স্তম্ভিত হয়ে দেখল ভারতের ক্ষমতা। মাত্র 450 কোটি টাকায়, যা অনেক হলিউড সিনেমার বাজেটের চেয়েও কম, ভারত মঙ্গল জয় করল। আর সেই জয়ের নেপথ্যে থাকা ঋতু কড়িয়াল রাতারাতি হয়ে উঠলেন ভারতের রকেট ওমান। 2019 সালে চন্দ্রযান 2 এর মিশন ডিরেক্টর হিসেবে তিনি এক বিশাল দায়িত্ব সামলান। সেখানে শেষ মুহূর্তে ল্যান্ডিংয়ে সমস্যা হলেও অরবিটারটি সফলভাবে কাজ করে।

কিন্তু ঋতু দমে যাওয়ার পাত্রী নন। 2023 সালের 14 জুলাই যখন ভারতের বাহুবলী রকেট চন্দ্রযান 3 কে নিয়ে আকাশের বুক চিরে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল, তখন ঋতু ছিলেন সেই টিমের এক অবিচ্ছেদ্য অংশ। 23 আগস্ট যখন ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছিল, তখন লখনৌয়ের সেই চাঁদে দাঁড়িয়ে থাকা মেয়েটির স্বপ্ন পূর্ণতা পেল। রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের হাত থেকে ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড নেওয়া সে বিজ্ঞানী আজ প্রমাণ করে দিলেন ভারতীয় নারীরা রান্নাঘর থেকে মহাকাশ সব জায়গাতেই শ্রেষ্ঠ। তার এই লড়াইয়ের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সম্পদ বা সুযোগ নয়, অদম্য ইচ্ছে শক্তি আর দেশপ্রেমী পারে একটা নারীকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাতে।

আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 MHz FM উচ্চান্ততেই তুমি অনন্যা অনুষ্ঠানে। আর আজকে কিন্তু আমাদের অনন্যাতির জন্য প্রশ্ন, নতুন প্রজন্মের মেয়েরা কেন এবং কোন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে বলে আপনাদের চোখে ধরা পড়ছে জানান আমাকে। আপনাদের জন্য আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছে স্টুডিও রিপারে আমি আর জি কুইল। আমাদের ফোন নম্বর 03123 26253।

0: কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: এই একটি মাত্র ঘন্টা শুধুমাত্র কিন্তু অনন্যাদের জন্য, এবং এটি নতুন কোনো কথা নয়, আপনারা সবাই জানেন। তবু যারা অযথা ফোন করে ফোন লাইন ব্যস্ত রাখছেন তাদেরকে বলবো শুধু অনুষ্ঠান শুনুন, কারণ অনন্যারা ছাড়া কেউ কিন্তু এই মুহূর্তে কথা বলতে পারবেন না। হ্যালো,
1: হ্যালো জি, নমস্কার।
0: আজকে প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম, নতুন প্রজন্মের মেয়েরা কোন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে বলে আপনাদের মনে হয় বা আপনাদের চোখে পড়ছে, ফোন করবেন 03-1232-6253। আর সঙ্গে রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। সালটা 2014, 19 মে। 17 বছরের ফুটফুটে কিশোরী রেশমা কুরেশি মুম্বাইয়ের এক ট্যাক্সি চালকের ছোট মেয়ে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় কিছু করার। সেদিন তিনি এলাহাবাদ যাচ্ছিলেন তার পরীক্ষা দিতে, সঙ্গে ছিল দিদি গুলশান। বলছি গল্পটা, কে রয়েছেন একজন? হ্যালো,
2: শুভ সকাল কুয়েন।
0: শুভ সকাল,
2: সোনালী বলছি।
0: স্বাগত সোনালী দি, বলুন।
2: তোমার, তুমি অনন্য অনুষ্ঠানের টপিক, আর এর আগের বলছি তোমার অনুষ্ঠানের টপিকের মধ্যে কিন্তু অনেকটা সংযোগ রয়েছে। কেন বলি, কারণ কৌতূহল নিয়ে তোমার তুমি কথা বলছিলে, বন্ধুরাও কথা বলেছেন, শুনলাম সবার কথা। আমি বলছি কি, যেহেতু আমাদের নারীদের মধ্যে ইয়ে আছে, কি বলবো, অনেকগুলো বাধা ধরা অনেকগুলো নিয়ম সেই
0: অনেক
2: আগে থেকে আমরা, হ্যাঁ হ্যালো, শুনে আসছি, আমরা দেখে আসছি। তবে এই যে ধারণাগুলো, চিরাচরিত ধারণা বা গতানুগতিক ধারণাগুলোকে যে আজকের জেনারেশন পাল্টে দিতে চাইছে, পাল্টানো তো না কোয়াল, অনেক আগে থেকে শুরু হয়েছে আমার মনে হয়। কেননা আমি যদি বলি, আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা যিনি চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি, প্রথম বিশ্ব সুন্দরী রীতা ফারিয়া, তারপর আমাদের পিটি উষা যিনি আমাদের ভারতবর্ষের খ্যাতনামা একজন দৌড়বিদ ছিলেন, পিটি উষা, তারপর আরো অনেকে আছে, বলে শেষ করা যায় না। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকেই মহিলারা রয়েছেন যারা কিন্তু সংসারের সেই মায়াজাল ত্যাগ করে সেই গতানুগতিক যে চিরাচরিত কি বলবো সেগুলো ভ্যাগ করে কিন্তু ওনারা বেঁচে এসে নিজেদের মতো করে স্বাধীন ভাবে অনেক লড়াই করে কিন্তু সেখানে সেই বেড়াজাল থেকে বেরিয়ে এসছে। তারই বোধ হয়, হ্যাঁ হ্যাঁ, তারই বোধ হয় অনুপ্রেরণা যে আজকালকার জেনারেশন যারা নতুন প্রজন্ম, আমার মনে হ্যাঁ, তবে যে একেবারেই যে তার পুরো আমাদের যে ভারতীয় সংস্কৃতি সেগুলো কিন্তু পুরোপুরি একেবারে ওরা ডিনাই করছে বা অবহেলা করছে সেটা আমি
0: সেটা নয় বলবো,
2: হ্যাঁ সেটা নয়। তবে হ্যাঁ, যে চিরাচরিত যে গড বাধা একটা ছিল সিস্টেম আমাদের মধ্যে, সেই সিস্টেমটার একটু চেঞ্জ করার পক্ষপাতী, এবং আমরা যারা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যাদের গার্ডিয়ান আমরা, মা বাবা যারা আমরা অভিভাবকে রয়েছে, আমরাও হয়তো সেটা সাপোর্ট করি। একই শৃঙ্খলে, অনেকটা পরাধীনতার শৃঙ্খলের মতো, সেই শৃঙ্খলে শৃঙ্খলিত না হয়ে নিজেদেরকে সেখান থেকে বের করিয়ে এনে উদার মানসিকতার সাথে যুগের সঙ্গে তাল রেখে, হয়তো যুগেরই মানে কি বলবো দাবি, এটা সময়ের দাবি, যুগের সঙ্গে তাল রেখে আমাদের চলতে হয়, যার জন্য আমাদের
0: কিছু কিছু নিয়মে করতে হয়।

আপনি বলছিলেন, কিন্তু ফোনটা কথা হলো না। আজকের প্রসঙ্গ আমাদের অনন্যাদের কাছে রেখেছিলাম, নতুন প্রজন্মের নারীরা কেন অনেক সামাজিক নিয়মে ভেঙে দিচ্ছেন। তার পাশাপাশি কথা বলছিলাম রেশমা কুরেশিকে নিয়ে। রেশমা যাচ্ছিলেন পরীক্ষা দিতে, ট্রেনের কামরায় বসে রেশমা যখন বইয়ের পাতায় মুখ গুঁজে আছেন, তখন স্টেশনের ভিড়ে মিশেছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তার দিদির স্বামী এবং তার দলবল অ্যাসিডের বোতল হাতে অপেক্ষা করছিল। তাদের টার্গেট ছিল রেশমার দিদি গুলশান, কিন্তু ভিড়ের মধ্যে তারা ভুল করে রেশমার উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে রেশমার মুখের ওপর ছুঁড়ে মারা হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড, জ্বলে উঠল তার ফর্সার চামড়া, গলে গেল এক চোখ। যন্ত্রণায় ছটফট করতে করতে রেশমা যখন প্ল্যাটফর্মে লুটিয়ে পড়লেন, তখন তার জীবনটাই যেন শেষ হয়ে গেল। এক পলকে চুরমার হয়ে গেল তার সব স্বপ্ন। হাসপাতালে জ্ঞান ফেরার পর রেশমা আয়নায় নিজেকে চিনতে পারেনি, তার সুন্দর মুখটা হয়ে গিয়েছিল এক বিভৎস মাংসপিণ্ড। এক চোখ নষ্ট হয়ে গেছে, অন্য চোখ দিয়েও ঝাপসা দেখছেন। তার মনে হয়েছিল মরে যাওয়াই ভালো, আত্মহত্যার কথাও ভেবেছিলেন বারবার। কিন্তু রেশমা হার মানার মেয়ে নন, তিনি ঠিক করলেন যে সমাজে তাকে কুৎসিত বলে দূরে ঠেলে দিচ্ছে, সেই সমাজকেই তিনি দেখিয়ে দেবেন আসল সৌন্দর্য কি। তিনি চোখ দিলেন মেক লাভ নট স্কার্স নামে এক এনজিওতে, শুরু করলেন তার অভিনব লড়াই। তিনি ইউটিউবে বিউটি টিউটোরিয়াল বা মেকআপ ভিডিও বানানো শুরু করলেন, কিন্তু তার ভিডিওগুলো সাধারণ মেকআপ ভিডিওর মতো ছিল না। তিনি লিপস্টিক বা আইলাইনার লাগাতে লাগাতে বলতেন, লিপস্টিক যেমন সহজে পাওয়া যায়, অ্যাসিডও বাজারে তেমনি সহজে পাওয়া যায়, দয়া করে অ্যাসিড বিক্রি বন্ধ করুন। তার এই ভিডিওগুলো দাবালুনের মতো ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। নিউ ইয়র্ক টাইমস, বিবিসি সবাই তার সাহসিকতার গল্প তুলে ধরল। 2016 সালে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, নিউ ইয়র্ক ফ্যাশন উইকে আমন্ত্রণ পেলেন রেশমা, যে মেয়েটিকে একদিন সবাই বলেছিল মুখ ঢেকে রাখতে। সেই মেয়েটি বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো এর র‍্যাম্পে হাঁটলেন। তিনি প্রমাণ করলেন সৌন্দর্য চামড়ায় নয়, সাহসে থাকে। রেশমা কুরেশি আজ শুধু একজন মডেল নন, তিনি হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর। তিনি আজ আর আয়না দেখে ভয় পান না, তিনি বলেন আমার মুখ নষ্ট হয়েছে কিন্তু আমার স্বপ্ন নয়। তার লড়াই আজও চলছে অ্যাসিড বিক্রি বন্ধের দাবিতে, অ্যাসিড আক্রান্তদের অধিকার আদায়ের জন্য।

দেখতে দেখতে ঘড়ি কিন্তু জানান দিচ্ছি 10:34 হয়ে 10 সেকেন্ড। এই মুহূর্তে আমরা রয়েছি শুধুমাত্র অনন্যাদের জন্য, তুমি অনন্য অনুষ্ঠানে। আর আজ আপনাদের জন্য, আমাদের অনন্যাদের জন্য একটি প্রশ্ন রেখেছিলাম, নতুন প্রজন্মের মেয়েরা কেন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে। একসময় অনেক পরিবারেই মনে করা হতো মেয়েদের খুব বেশি স্বপ্ন দেখা উচিত নয়, ভালো পড়াশোনা করলেও শেষ পর্যন্ত সংসারই হবে তার প্রধান পরিচয়। কিন্তু আজকের মেয়েরা দেখিয়ে দিয়েছেন যে স্বপ্নের কোনো সীমা নেই। কেউ বিজ্ঞানী হচ্ছেন, কেউ উদ্যোক্তা, কেউ খেলোয়াড়, কেউ প্রশাসক, কেউ আবার নিজের ছোট ব্যবসাকে বড় প্রতিষ্ঠানে পরিণত করছেন। তারা প্রমাণ করছেন যে মেয়েদের স্বপ্ন শুধু সংসারের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। একসময় একটা নির্দিষ্ট বয়স পেরোলেই মেয়েদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়ে যেত। অনেক ক্ষেত্রে শিক্ষা বা ক্যারিয়ারের চেয়ে বিয়েকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। আজকের অনেক তরুণী মনে করেন বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেটাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। নিজের শিক্ষা, আত্মনির্ভরতা, মানসিক পরিপক্কতা এবং ব্যক্তিগত ইচ্ছাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। ফলে এখন মেয়েরা শুধু কখন বিয়ে করবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন না, বরং কেমন জীবন চাই সেই প্রশ্নটিও করছেন। কি মনে হয় আপনাদের, নতুন প্রজন্মের যারা মেয়েরা রয়েছে

তারা সমাজের কোন ধারণাগুলোকে পরিবর্তন করে দিয়েছেন জানেন? আপনাদের মতামত, আপনাদের জীবনের অভিজ্ঞতাটুকু ফোন করবেন 03-12-32-6253, আর হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402-16-9965। স্টুডিওর এপারে আমি রয়েছি আরজে কোয়েল।

0: আজকের প্রসঙ্গ আপনাদের জন্য, আমাদের অনন্যাদের জন্য ছিল, নতুন প্রজন্মের মেয়েরা কেন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে। কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি শিউলি দেব বর্মা বলছিলাম।
0: স্বাগত শিউলি দেবী, বলুন।
1: হ্যাঁ, আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনেক দিন ধরে চলে আসছে, প্রাচীন কাল থেকে। মানে পুরুষরাই সর্বাল, মানে পুরুষরাই ছিল পরিবারের প্রধান আর কি, মেয়েদের তেমন ইয়ে দেওয়া হতো না। কিন্তু প্রাচীন কালেও অনেক মহিলা, যেমন গার্গি, মৈত্রী, এরা কিন্তু পুরুষদের সঙ্গে একসঙ্গে বসে তারা মানে ইয়ে করতো আর কি, তর্কে বিতর্কে অংশগ্রহণ করতো। তারপরে মধ্যযুগে তো মানে মহিলারা সব পদ্মানসীন হয়ে গেছিল, মহিলাদের কোনো স্থানে ছিল না। তারপরে আধুনিক যুগ যখন আসলো, আধুনিক যুগের প্রথম দিকেও মহিলার স্থান কিন্তু আমাদের পিতৃতান্ত্রিক সমাজে, মানে পিতারাই সমাজ মানে পরিবারের কর্তা এবং মহিলারা ঘর সংসার চালাতেন আর কি। কিন্তু সমাজ যত এগিয়ে যাচ্ছে, মেয়েদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ওরা মনে করে যে নিজেদেরকে মানে স্বনির্ভর করতে না পারলে মানে সমাজ এগিয়ে যাবে না। অনেক আগে তো কাজী নজরুল ইসলাম বলেই গেছিলেন, অর্ধেক আকাশ আমরা মেয়েদের। হ্যাঁ, কাজী সেটাকে পারে আমরা শিক্ষা শিখেছি, এখন বর্তমানে বলা যাবে আর কি। আগামী যুগে রাষ্ট্রপতি হচ্ছেন, অনেক মহিলা বর্তমান যুগে
0: ভালো থাকবেন। আজকের প্রসঙ্গ আমাদের অনন্যাদের কাছে, নতুন প্রজন্মের মেয়েরা কেন পুরনো সামাজিক ধারণাগুলো বদলে দিচ্ছে। ঘড়ি জানান দিচ্ছে 10:46 হয়ে 32 সেকেন্ড, 11:00 পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে, আর শুধুমাত্র কিন্তু অনন্যারাই ফোন করবেন। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে মেয়েদের নম্র, শান্ত এবং প্রতিবাদহীন হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। নিজের মতামত জোর দিয়ে বললে অনেক সময় তাকে বেশি কথা বলে বা অহংকারী বলা হতো, আর নতুন প্রজন্মের মেয়েরা কিন্তু এই ধারণাকে বদলে দিচ্ছেন। তারা নিজেদের মতামত প্রকাশ করছেন, অন্যায়ের প্রতিবাদ করছেন, কর্মক্ষেত্রে নিজের প্রাপ্য দাবি করছেন এবং সামাজিক নানা বিষয়ে সরব হচ্ছেন। তারা দেখাচ্ছেন যে আত্মবিশ্বাস আর উদ্ধত আচরণ এক জিনিস নয়। কি মনে হয় আপনাদের, নতুন প্রজন্মের মেয়েদের এই ধারণা কতটা সঠিক? ফোন করুন 03122326253 এই নম্বরে।

0: যদিও খুরিন কাঠা বলছে সময় একদম শেষের পথে, তাও একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: কে আপনি বারবার ফোন করছেন? এটা গান শোনার পর্ব নয়, ভালো করে অনুষ্ঠান শুনে তারপর ফোন করবেন। ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 10:55 হয়ে 42 সেকেন্ড হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে আমার যাবার সময়। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম কোয়েল, আর আপনারা উপভোগ করুন এফএম উচ্চান্তের নানা রঙের অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন এফএম উচ্চান্ত থেকে প্রচারিত কপ্পরক অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো দিনে।

চিত্রাঙ্গদা রচনার কয়েক বছর আগে সেদিন দুজনে গানটির সঙ্গে একটি যুগ্ম নৃত্য সৃষ্টি করা হয়। গানের সঙ্গে নাচটি চমৎকারভাবে মানিয়েও যায়। এই নাচটিকে যখন চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব এলো, তখন রবীন্দ্রনাথ এই নাচটির ও সেদিন দুজনে গানটির ছন্দের সাথে মিলিয়ে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে অর্জুন ও চিত্রাঙ্গদার দ্বৈত

যতন নজরাও পুংদীপর কাহামিয়া খর খাই টাই মারে কিং তাকে বহুত সুন্দর সারা সাপ পয়েন্ট মেগাহার্স এফ এম উজ্জয়ন্তী তিনি অফুনি দীপর জরানি পান্ডব আবু তিনি নরক যতন বাকসা বাসাইমানজাক বাকসা বাসাইমানজাকে আভাই না দাবুক নরক খাই মানে হাসিনি সামু পান্ডা তাই আবুনিয়াগুলো নরক খাই মানে হাসিনি সামু পাইথাপ হাসিগো নরক খাই মানে ককরক বাই ককটুমাবু বা তাই কসার মাজারও তিনি ওয়ান সুমুং পান্ডা পাইথাপ হাসিগো কাহাম টংদি রেগে টংলামা ও পান্ডা তিনি ও নরক খাই মানে ফাইদে হিঙ্গে খাই টাই মারে কিং দাবুকি পুইলানি সিনি পান্ডা আংখা হাসক নির সামু পান্ডা অজাগো যাবংমা হাসক নির সামু খনাতক খনাতক সামু র খালায় তাই কাইসে কুসু সঙ্গ দঙ্গ পিয়াবাসি কক দু বেলাই জঞ্জালো কলাইজাক হামতাই আহানে আং ফুইলান সানি মুসুগো আবার বাকি গবংমা বড় রং ন কক দু বাইগ্রং খানোসে সরাই সরাইকে যাইমাইয়া আমহাই এগু হ্যাঁ বা তো দাবো পুইলানি পান্ডাও বা কিসা কক দুক দঙ্গ তাই কসার মাজারে তিনি ওয়ান সুমু পান্ডাও বহু কক দুক দঙ্গ ফাইদে গে যাবো তো কক দুক জঞ্জাল দায় হাইফিন সঙ্গে পান্ডা সঙ্গে হ্যাঁ বাতলাঙ্গে মাথা নাই ফাইদে গে খনা তো হা সঙ্গে সামু পান্ডাও খনা তো রুসা মুংদাংসা খনালাইনা হালাইগেরানা

আসলতে হাসক নিরসা মান্ড উনরকনা বাইকা তামি স্রা মারাক বাই রেসাব জাগ্রসাম ফাইদেও হাই তৈতংসা খনা তোগ্রসাম খনা নানি ফাঁসিব থাকলে

হেতে কি হয় নেমেল মোলো তা দয়ে কহে গঙ্গো হঙ্কন মন হৈ ওম হৈ হৈ হৈ নেমেল তে কি মো না হোম থৈ খাই মে।

都说我多悠悠心怀爱淡，恩恩能莫太明。

那半生那无得，等等能给红红，不能安能红太明。

最后的歌王座，噔噔噔，两支火，音乐的歌王座。

这的更多，龙哥的爱怎么起？我们眼能红透明。

社会的渴望中，更得到能机会，音乐的渴望安，得到也该爱我过。嗨嗨。

0: সঙ্গ বাংমান নগো নুখুবাই মারক হালাই বিলাই আমায়ং মারক ফাইদি বেলাইকে হামবাই সিনি বুকুক জগন আবনতই ব সামানি বাকি ফাইদি হাই অজর কক দুক কাইসা গ্রংজাক দংফি আসা গাইনাইলাইনাই অজর সাবব দংফি হ্যালো
1: হ্যালো দিপর কাহাম
0: আও দিপর কাহাম লাম সগ অর্জুন ঠাকুর পারেন সাবুখা চিন্তা খুব মিলন দাঁখা দি আসম তাম তাম জানি খরং চের চের হারিং মানবাগী আং খালি আথানি বুমু সাদি হ্যালো হ্যালো আিনি তাকুক মিলন নাগারসানো নিনি খরাং সাই সাই ফাইয়াং মানবাগে আং নিনি লাইনও সাসৈমারেখা নেন হাইনহাই দেবসা সাইটক ফিদি নিনি কক সানানি মুসুমানো দিনে ওয়ান সুমুং বান্ধব ফাই দায় খরকসা কক দু হাইনহাই ফাই দমখা জিয়াসা গাইনালাইনাই সাবো দমফি হ্যালো লামসগদি বরগা হামিয়া ফর হ্যালো খেব আও আও আমি তামজা নেন খেব কক দুক নবই চিনিও পান্ডারং সিতরা খাইকক সিউ আও দাদি আও আও কক দুক জালংমা ন দা কব দা ক হামবাই আবু আমি নেন টংকা সঙ্গ জাইটকলাইন টং হামবাই আও দিপর কাহাম চিনি চাকু গিয়া সানো আমি নং দা বেলাইখেন কক দু কক সালাইথেন কক দুক নোলে বিশি চিনি পান্ডারং সিদ্রা খাই জঞ্জাল খাই টংকুক সিউ ফাই হাইনহাই দেখা দেখা কক দু গ্রংজাক দাজা গাইনালাইনাই সাব দংফি হ্যালো হ্যালো
2: হ্যালো
0: লামসগ দিপর কাহামিয়া পার
2: ও দাম মানে লামানি রজং সতের দো সতের নাই হামজাগে হামজাগলাই বন জবানি বন মা থাকলাই গাইসা বোখা বাই দমা জরাবো গাই আোখা গবাই নেব নিশরা গারি ওই দেব তলা তিকাই কক সাকাই বনে দেব বোখা হামিয়াংনাই দেব দুর্বল
0: দায়
2: জামতে বড় রং নাকাই খাবাই খুবাই খাই বন বোখানো বোজনা নাঙ্গ বিনি হামজারেনি ফাইজেন কক সানা নাঙ্গ হামজাং মানে ফনুগই টংমানি ফনুগই সানা নাঙ্গ বরং মনে যত সালজা সালজা

নরখনাইটো সারাসা পয়েন্ট দক মেঘাহার সাগাজবানী আগরতলা এফএম উজ্জয়ন্তী তিন নিবন সুমং পান্ডা অজর টঙ্গাঙার সে মল্লিকা নরক বাই বই লেন্সনি পাইথাক জরা টংলাই ফাইডে অজর হাইন হাই সঙ্গ কক দুক বাই।

0: পাট লাগি বল বলওয়া ভালোই এ উসু জরাতে আনো পুহি চারি লামা বাসা বং না শান্তি বখাই মে আর বম্ব আনি দুঃখ আনি আনি ক আনি আনি আনি বাবু ব আগি হিনু উক কাইসা বরম গনং কাকা টং তো বপন বেলা খে আব আসা গা বরম গনং কাকা ব আনো হামদা গু হামদা গ্যাং ইয়া বড় বড় হামদা খাটং বংনি ব খাটং ব ইয়াসু গেতা আতু খাই কাকাতা এ আতে গা তিনি ছালকা মা পান্দান কক আং ছানা নাইও আং খা খানালে আম জরাতে আং ছা সুকা দো আব উরন বেন থরন ছেসা কাই থাকা ব খা মালাই যাক বা ছাগো পদা সিন যাবা ungai u dogra je kamo ko kotna te kamo omunai robi ani bumu khoi ano hambari mani bagai bo kusung kusung hamui tong jaba thong bini jibono bial tang thong asake hamui tong thong bo bela khang khasang mama khang khai pai bai ang busang la sikha ga bo ano hambai hini saman bagai thana ria ungai ang la sikha ta kon kon je mata tang bela khai hai yu je pe palama jeng koma joton thari bi man bagai লাকি ও সাইতে দেখে চেয়েছে আং ম্যাডাম আং তো শি চং বলে শিকা চঙ্গ ইয়াং কবাবে সবাব নষ্ট নিবাগে কিসা কক সানা রঙের হাইন থাকা চেয়ারাই বেলাই মা লাগি তা ম্যাডাম আং
1: আও আও মুং সাই আব কক সানা গরং রং আব
0: কক সানা রং গা লাসি না নকরাই মনাই রবিন বেলাকে হামবাই মারে কে বানো হামবাই হিনে বাইওয়া কি দিন হামবাই হিনে সামান বাগে আসু বাই আং খাসাং মারং মা তো আনো রাং ই রি না নাঙ্গিয়া
1: আও আও নে সংমান জানাই রং হর জে টংাই রং হর কতং সাইবন
0: আবো ছাবে পাক ছাক খনা টক জাক খনা টক জাং নি আনে ও কক রং ন খাইতো না আকাই ছাসি নি খাইবো ছাই পাইয়া আবাইয়া
1: আ
0: কুলম কামে দা হামবাই না কাদি
1: হামবাই
0: হামবাই তুই কক রং খাজা তিং গো সব সময় অবো হাই পান্ডার
1: দা দা হামবাই হামবাই আও সং কেব কক রং কক রং ইয়া করে আবো যতনি থানি ন সং জে বখানি কক সরাই সরাই কে সামানি আবো সেতেব ক গ্রং রমদি রাসাও একশো জনাব ঘর গুসুক বরক দং না বা যেন কক্রিং নবাং কুক্তা ফাইটি ইংগেসি জরাব পাইথাক ফাশিং গঙ্গি টংখা সে জরা পাইটি পাইটি ইংগি টংখা ফাইটি টেকাইসে হাইফেন কক দুইয়াসা গৈনাইলেসি হ্যালো
2: হ্যালো
1: লাম সগতাই দিবর কাহামিয়া ফার আও সাবং এ খাই দো সাবং সাগার দি
2: খাবাই
1: আও দা কক দা কক নি কক বো ই সরাই সরাই ফায়াং ই টংখা মন বাগৈ চিনি জরা বকরি খাবা হামবাই কক দবাই করিং মা বাগৈ ভাদি আস জর তিন সিনি তিনি নি ওয়ান সুং পান্দা বনিয়া গুলো নর খানাই মানাই কাহাম টং দি রিং গি টংগো লাংমা তাই পুইলা নি সিনি পাইছাক জর নর বাই কক সাবুই বেলাখিন টং থকা খাবা সাখা তাই কবাং মা সরং মুং মা খা মন বাগৈ বেলাই বেলাই ন হামবাই খানাই টং দি তাই লগি হ টং দি

قتال بصر باك بالأي باي تاكراو ماي أسي بابسان أكي بيلا

bisik-bisik tani. Ayong maayong.

白天，爱着。

quanto lei mai già ramdrà.

咱不知道阿克布好好赞妈妈咱不赞妈坦克好个来买给你做个一步坦克咱们不梦坦克咱们的不梦坦克

Ha hecho lai, tao de lai, rai rai, co che co, tu ma ne ba za, pa in doi.

mày cái nàng

杂七公爸爸当对买来阿爸不是哦不让浪漫你给定成可三不是吧汤阿克达不是吧拍阿尔巴桑尼瓦索

三呢？什么？什么？爸爸，啊，得说你，让咱。작가소리워이는나쿰바시바삼바이클라이코로모이

Marin ơi, ba ba coi đã ra anh.

딸니 땅굴리 저를 글라이시

0: Mai osi.
1: Asa zoratei kana totoru samung noro kana baikha suna lakshmi colony khuktoi re sabjagra samung lai thangai 23 may 2026 salmario bo o hayungno yakare klang jakha jeng saimano bini kana to kana togra samung ro o radio ni bisingte bo kobang mano ro sapkha tai kobang mano jengno phurungmani srungmani kok ro jengno phurungai klang kha tai sawai kana raka তাই বিনি ফাসিংগো সিনি জতনই খাপাংনি হামজাকমা সিপাই তাই পাইথাকনি কাকলাইমু তাই খানি হামজাকমা ইয়াফারো

আসরদেই খানা তত রসাম নর খা বাইকা গোবিন্দ দেবরমা বাই রিসাব যা রসাম উপায় দিয়ে জরও হাই নাই দেংসা খানা তত রসাম খানা নানি ফাসিং থাকলাই

নরখনাইতুগো সারাসা পয়েন্টক মেগাহার্স আকাশবাণী আগরতলা এফ এম উচুয়েন্ত কাহামতক দি রিঙ্গি টঙ্গ লাংমা ফাইডিঙ্গেও জরাও সঙ্গ হাইন হাই তৈব খনাতো খনাতো রসামুং খনানানি ফাসিঙ্গো থাংলাইনাই দাবক সঙ্গ রসামুং খনালাইনাই জুলাই বাই রসাবজাক রসামুং

আসরতে খানা তো তগ্র সামুং নর খানা বাইকা জুলাই দেবরমা বাই রেসাব সাগ্র সামুং ফাইও জরাবো হাইনো হাই জং দেব খানা তো তগ্র সামুং খানা নি ফাসিং ও থাংলাইনা অজরাবো জং খানা লাইনাই মানসি তাই সুহেল বাই রেসাব সাগ্র সামুং

আসরতেই কাহাম টং টং লংমো পাই থাক নি খা তো সামু নর খা বাইখ্যা আসরতিনু সিনিটিনি অপানা অবনিয়াগুলো নর খাই মানাই কক বড় কক বাই কক তোমা বুবাক তাই আমি আগলো

শুভ দুপুর শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। ভালো না থেকে কি করব বলুন? যখন বৃষ্টি দেয় তখন আমি এসে বলে যাই যে একদম বিরক্ত লাগছে, এত ঘ্যানঘ্যানে প্যানপ্যানে বৃষ্টি এখন বিরক্তির মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। আবার আজ দুদিন ধরে যখন আমরা গরমে কুপোকাত হয়ে যাচ্ছি, একদম নাজেহাল অবস্থা, তখন আবার সবাই বিরক্ত হচ্ছে। আমি হচ্ছি, আপনাদের কথা জানি না, আমি হচ্ছি, কিন্তু কি করব, প্রকৃতির সঙ্গে তো আর আমরা ঝগড়া করতে পারি না, মারপিট করতে পারি না, তাই উনি যা দেবেন তাতেই আমরা মানে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু রয়েছি 101.6 মেগাহার্জ FM উচ্চায়নের সঙ্গে। আজ 2 জুন দুপুরের এই সময় আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি, আর এখন রয়েছি আমরা চিরায়ত পর্বে। আর এই চিরায়ত পর্বে আজকের গল্পটা পড়তে যাচ্ছি, যেই গল্পটা পড়তে যাচ্ছি সেই গল্পটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে শুরু করি।

মধুমতি নদীর ওপারই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইও এ মানে বইতেও মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন আমবন বহু কালের, ফলের বাগান যেন প্রাচীর অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশুনো করবার পক্ষে কিংবা

লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসতবাটি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাসও করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়িতে। সেখান থেকেই লেখাপড়া শিখেন এবং লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা ঠিক নয়, তবে সে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেন উনি। অত বড় পশারওয়ালা উকিল থাকতে তা চলতোই না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে তাও থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে, এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে। বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুচ্ছে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নিলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাড়ুচ্ছের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন, আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে, আনবো সেই ভালো, নিয়ে আয়। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্ত দার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খাবে, আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা, অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশ দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা জোগাড় করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে, কে কাছে আসছে এখন? আচ্ছা সুরকির কলওয়ালারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের যেন একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হেরিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাণিজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো? গান জানো? রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায়, সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার, কি কি রান্না জানো? সব সব। বাহ বেশ খুকে তুমি, বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না বসবো না। কেন, কাজ আছে? না, তবে বসো না, আমি যাই, তুমি খেয়ে এসো।

যাচ্ছি, ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্জে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্জে বললেন, এসো বাবাজি এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগছে। তার পুঞ্চপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম হয়ে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে সব বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে

0: বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম হয়ে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে সব বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে এতটাই ব্যস্ত রইল, সারাদিন কাটল সেভাবেই। রাত্রে বারান্দায় বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ায়। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি?
1: আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্যে।
0: সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও তুমি তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না, ভোজ, ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি?
1: ভুলে গিয়েছি।
0: ভুলে গিয়েছি কিরকম, সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে, না। রাধামোহনের হাসি পেলে খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললে,
1: কেন বলো তো?
0: বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি?
1: খুব, আমি তো তাই চাই।
0: কেন?
1: কত কাল এবারে এমনি পড়ে আছে না, কেউ পিদিন দেয় না।
0: এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো, এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি?
1: বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিন দেয়া হোক।
0: কথা শেষ করে সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না না, এমন আর বেশি রাত কি, তোমার আবার সকালে খাওয়ার অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এই বাড়িতে। তুমি যাও, তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে।
1: হয়ে গেছে? তুমি কি করে জানলে?
0: খুকি হেসে বললে, আমি জানি যে। যাও তুমি,
1: দাঁড়াও,
0: আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন ছেলে মানুষের আগে চলে গেছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ চায়। ভৈরব বাড়ু চেয়ে ওকে দেখে বললে, এসো এসো বাবাজি এসো, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম, আজ একটু রাত বেশি হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ, বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না, আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যে, নইলে ওদের অভাব কি, তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বললে, না না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো, পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা? খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় ঘুরে

0: ইয়ে হেসে বললে, কেন আমি জানি, তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলাম কাঠির বাজার থেকে। ইসলাম কাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বললে, না তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বললে, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্য দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা তো আচ্ছা, তো পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে? খুকি আবদারের সুরে বললে, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গেল? ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বারুজ্যের বাড়িতেও সন্দেশটা নিয়ে গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো, ওকে একটু এই। ভৈরব বারুজ্যে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায় গল্প স্বল্প করে, তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেল কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছ, আমার কত ভালো লাগছে, বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো চলো চলো, আমার এইখানেই ভালো, ওসব আমার ভালো লাগে না বুঝি। বাহ, কত টুকি ছবি, কত খাবার দাবার, হোক গে আমার দাঁতে গে, তুমি আবার আসবে বলো। আসবো নিশ্চয়ই, কেন আসবো না? এমনি তো আসুনি এতদিন, ভিটিতে সন্ধ্যের সময় পিদিন জলে নিত। আচ্ছা আসি আজ, তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হল, মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বারুজ্যেকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন? তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকাযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বারুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না। ঘরে চিনি ছিল তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বললে, বাবাজি কাল কত রাত্রে এলে, খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বললে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বারুজ্যে সেখানে নিয়ে এলো। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এ দিদি। ভৈরব বারুজ্যে বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখো নি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে?
1: আমার বাড়িতে বাবাজি আর তো কোনো মেয়ে নেই। তবে অন্য কোনো মেয়ে কি? মেয়ে কিন্তু না, আর কোনো মেয়ে এই পাড়ায় নেই ও বয়সে। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত?
0: রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী।
1: লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে এ গ্রামে তো নেই। তোমার শুন

টাকা তুলতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই, ঠিকই সত্যি গো। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকিবার দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গেছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে কোথায় যেন দেখেছে, ঠিক মনে পড়ছে না। পিসিমাকে ডেকে ফটোটি দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি, 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি, আমরা তখন সবে গ্রামের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো, দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বললে, কি নাম ছিল ছোট পিসিমা? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী।

শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম চিরায়ত পর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পৈতৃক ভিটে। আর এই পর্যায়ে এসে আমরা ঢুকে পড়লাম আমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ যে পর্বের নাম হচ্ছে হৃদমাঝারে। সেখানে আপনারা ফোন করুন, আপনাদের পছন্দের মাটির গান শোনার জন্য, হ্যাঁ লোকগান শোনার জন্য ফোন করুন 0381 2326 253 এই নম্বরে। আর অবশ্যই আপনাদের পছন্দের গানের অনুরোধ করবেন। আজকের ঈদ মাছারে পর্বে শুধুমাত্র আমরা 3:58 পর্যন্ত থাকব, 3:00 থেকে। সেখানে শুধুমাত্র আপনাদের পছন্দের গানের অনুরোধ নেব, যেখানে যে গানগুলো হবে শুধুমাত্র মাটির গান, অর্থাৎ লোকগান। তাহলে আমরা অপেক্ষা করছি আমাদের বন্ধুদের ফোনের, আর ফোন আসা পর্যন্ত আমরা চলে যাচ্ছি গানে। একটা গানে।

শ্রোতা বন্ধুরা, হঠাৎ করে নতুন লাগছে, তাই না? তার জন্যই হয়তো বা আমাদের শ্রোতা বন্ধুদের কোনো ফোন আসছে না। আমাদের এই পর্বটা আজ মাত্র কিছুদিন হলো নতুন করে তৈরি হয়েছে আপনাদের জন্য। আপনাদের অনুরোধ ছিল যে একটা যেন আমরা ফোক গানের একটা অনুষ্ঠান করি, একটা অনুরোধের আসর রাখি শুধুমাত্র লোকগীতির, পল্লীগীতির, মাটির গানের। আর সেইটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই পর্বটা নতুন করে চালু হয়েছে। মঙ্গলবার ঠিক 3টা থেকে 3টে 58 মিনিট পর্যন্ত আমরা থাকছি হৃদ মাঝারে পর্বে, যেখানে শুধুমাত্র আমরা আপনাদের থেকে অনুরোধ নেব এবং সেই অনুরোধটা থাকবে শুধুমাত্র লোকগীতির, পল্লীগীতির, মাটির গানের, একদম মনের গানের। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। আর হ্যাঁ, অবশ্যই ফোনের এই পারে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছে। আর যতক্ষণ না আপনারা আপনাদের অনুরোধে রাখছেন, তাহলে ততক্ষণ চলুন আমার পছন্দেরই কিছু লোকগান আমরা সবাই মিলে একসাথে শুনি, কেমন হয় বলুন তো।

কি আর করা যাবে, আপনাদের পছন্দের গান যখন আমরা শোনাতে পারছি না, মানে আপনারা অনুরোধ করছেন না তাই বলে আমরা শোনাতে পারছি না। তো যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী গানে চলে যাচ্ছি।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি ঈদ মাঝারি পর্বে। এই পর্ব শুধুমাত্র আপনাদের জন্য। ভাবছেন এখন দুপুরবেলা কেন এরকম ধুমধারাক্কা গান শোনাচ্ছি? আসলে ভাবছিলাম যে হয়তোবা আপনারা সবাই ভাত ঘুমে আছেন, তাই ভাবলাম যে এবার না হয় একটু ঝকমারি গান চালিয়ে কিছুক্ষণ আপনাদের জাগিয়ে তুলি, তারপর আমরা আপনাদের পছন্দের গানে চলে যাব। অবশ্যই শ্রোতা বন্ধুরা ফোন করুন 0381-232-6253। এই নম্বরে ফোন করে আপনাদের পছন্দের গানের অনুরোধ জানান। হ্যাঁ, অবশ্যই সেটা লোকগীতি হতে হবে, পল্লীগীতি হতে হবে, মাটির গান, হ্যাঁ মাটির গান হতে পারে, সেটা লাল মাটির দেশের গান হতে পারে, সেটা পাহাড়িয়া কোনো জায়গার লোকগান, যাই হোক না কেন সবটাই থাকবে আপনাদের পছন্দের গানের অনুরোধ। একদম 3টে বেজে 58 মিনিট পর্যন্ত

0: সত্যি বারে বারে আর আসা হবে না। আর তাই তো, একবার যখন এসেই পড়েছি ধরাধামে, তাহলে সেই কাজটাই করা উচিত যে কাজটা করে মনে তৃপ্তি আসে, মনে হয় যেন কিছু একটা করেছি। সারা জীবন সেই কাজটার জন্য নিজেকেই নিজে প্রশংসামূলক বাহবা দিতে পারি, ভালোবাসা দিতে পারি নিজেকেই নিজে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হৃদ মাঝারি পর্বে, আর এই পর্বে আমরা শুনব লোকগান। আর অবশ্যই সেই গানের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে, কিন্তু দুঃখের বিষয় আজ হয়ে গেছে দু সপ্তাহের ওপর, কিন্তু আপনারা আপনাদের অনুরোধের যে লিস্টটা ছিল সেটা আপনারা নিজেরাই ভুলে গেছেন। আপনাদের অনুরোধ কিন্তু আমাদের রাখা হয়েছে, আমরা আপনাদের অনুরোধ মতোই লোকগানের একটা আসর তৈরি করেছি যেখানে আপনারা আপনাদের অনুরোধ রাখতে পারেন। যাই হোক, আমাদের ফোন লাইন ঠিক আছে, আপনারা ফোন করুন 0381-2326-2353 এই নম্বরে। আর তবে যতক্ষণ না ফোন আসছে, হয়তো বা বন্ধুরা খুব ব্যস্ত, যার জন্য হয়তোবা ভাবছেন যে আজ তো এই সময়ে ফেলে আসা দিনের গানের পর্ব, তাই হয়তোবা কেউ অনুরোধ জানানোর কথা মাথায় নিলেন না। যাই হোক, চলে যাচ্ছি আরও একটা লোকগানে, অবশ্যই সেটা রবি বাউলঙ্গের গান, আমার ভীষণ প্রিয় গান, এবং ছোটবেলায় আমি এই গানটা খুব গাইতাম। চলুন সবাই মিলে আবার একটু গুনগুন করি এই গানটার সঙ্গে।
1: আপনাকে জানতে হবে, যখন আপনাকে জানি তখন সেই আপনার মধ্যে তাঁকে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরও প্রায় একই প্রশ্ন রেখে গেছেন তার অন্যান্য নানান গানে, তার প্রতিফলন ঘটেছে কখনো বা পূজা পর্যায়ের গানে, কখনো বা দেশাত্মবোধক গানে। দেশাত্মবোধক গানের ভিতর মিশে গেল বাউলাঙ্গের ভাবনা, কথা বলে উঠলেন আমাদের প্রাণের রবি বাউল।

0: ঠিক তো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না রব, ওনা গৃহে গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, একদম সত্যি কথা। শ্রোতা বন্ধুরা, বন্ধু ছাড়া কি জীবন চলে বলুন? প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেকের বয়স অনুযায়ী একজন বন্ধুর দরকার। হ্যাঁ, এমন কোনো কথা নেই যে বয়স অনুযায়ী হতে হবে। বয়স অনুযায়ী বন্ধু তো থাকেই, তবে এমনও বন্ধু রয়েছেন যাদেরকে নিয়ে মানে অসমবয়সী বন্ধু অনেক বেশি কাছের হয়, অনেক বেশি ভালোবাসার হয়। যাই হোক, বন্ধু আছেন এখন আপাতত আমাদের এফএমের বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। না, চলে গেলেন বন্ধু। যাই হোক, আমরা আবারও আমাদের গানে চলে যাচ্ছি। বন্ধুরা ফোন করুন 03-8123-2653 এই নম্বরে। হ্যাঁ, বন্ধু আছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার। আমি ফটিকছড়া থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি ফটিকছড়া থেকে সবিতা হ্যাঁ বলছি।
0: হ্যাঁ,
1: গোষ্ঠগোপাল দাসের একটি লোকগীতি শুনিয়ে দেন না।
0: কোন গান?
1: এটা কেহ কাটে ঝাড়েরও বাস।
0: কেহ
1: কেহ কাটে ঝাড়েরও বাস।
0: আচ্ছা, গোষ্ঠগোপাল দাসের, না?
1: হ্যাঁ।
0: আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ ধন্যবাদ। কেহ কাটে ঝাড়ের উপাস। আচ্ছা, গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে শুনতে চেয়েছেন আমাদের বন্ধু সবিতা দেবী। আরো একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো প্রাণের বান্ধব রে। আচ্ছা, কে বলছিলেন?
1: আমি গোপাল সরকার।
0: আচ্ছা, গোপাল সরকার।

0: ফোর্ট এলাকা থেকে, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
1: হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম,
0: ধন্যবাদ। আচ্ছা, গোষ্ঠগোপাল দাসের কণ্ঠেই সবাই আজকে শুনতে চাইছে, ভালো, আমরাও শুনব অবশ্যই। কারণ আমরা এখন দেখতে পাই যে যে কোনো গানই একটু ফিউশন হয়ে আসছে, তাই না? তো আপাতত আমরা বুঝতে পারছি আমাদের শ্রোতা বন্ধুরা চাইছেন একটু অন্য ধরনের গান।

0: আমরা বুঝতে পারছি আমাদের শ্রোতা বন্ধুরা চাইছেন একটু অন্য ধরনের গান। না, আমি তো পেলাম না গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে সেই গানটি। আরো একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো
1: ম্যাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, ভালো আছেন?
1: দারুণ দারুণ গান শুনতেছেন। হ্যাঁ ভালো।
0: আচ্ছা বলুন, কি গান শুনবেন? শুনবেন না?
1: না না, আপনি যে গুলো গান শুনতেছেন এইগুলি যথেষ্ট।
0: আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন রাজু বাবু।
1: ম্যাম ভালো থাকবেন আপনিও।
0: ধন্যবাদ। গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে প্রাণের বান্ধব রে। হ্যাঁ পেয়েছি হয়তো বা, দেখে নিচ্ছি বন্ধু। না পাচ্ছি না গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে সেই গান। আচ্ছা, রাজু গোষ্ঠর কণ্ঠে এই গানটা আমরা শুনতে পেলাম। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য রইল এই গানটি। তবে তার আগে একজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: মানে আমি একটা গান শুনতাম চাই, বাংলা গান।
0: হ্যাঁ লোকগান হতে হবে।
2: কৃষ্ণ কৃষ্ণ সুদামা
0: ছবির নাম? দুঃখিত দুঃখিত, আমরা কিন্তু এখন সিনেমার গান নিচ্ছি না, আমরা এখন নিচ্ছি লোকগানের অনুরোধ রিদমাঝারে পর্বে। আপনি কে বলছিলেন? ধন্যবাদ। তাহলে সরাসরি গানে চলে যাই।

0: হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু? হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি শীর্ষেন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
1: গান গান শুনবো লোকগীতি। যে কোনো একটা শুনে দিও দিদি, তোমার পছন্দ।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, আমার পছন্দের গানই তো শোনাচ্ছি এতক্ষণ ধরে, আপনারা ফোন করলেন তাও শেষ বেলায়, কারণ আমাদের এই পর্ব শেষ হয়ে যাবে 3:58, আমাদের নিউজ হেডলাইন্স থাকবে তার আগেই। হ্যালো নমস্কার।
2: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।
2: আমি একটা গান পছন্দ করছি। এই আপনার নদী একই পার,
0: হ্যাঁ
2: বাংলা গান,
0: সঙ্গে থাকুন। আপনারা আগে অনুরোধে মানে আমাদের অনুরোধগুলি শুনুন, আমাদের অনুষ্ঠানগুলি শুনুন, আমরা কি বলছি সেগুলো শুনুন, মন দিয়ে শুনুন, তারপরে ফোন করুন। অবশ্যই আপনাদের ফোন আমরা নেব এবং আপনাদের কথাও শুনবো, আপনাদের অনুরোধও রাখব। আপাতত সবিতা দেবীর পছন্দের গান গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে আমরা পেয়ে গেছি, সেই গানটা শুনতে যাচ্ছি। তবে আরও একবার বন্ধু আছেন। হ্যালো নমস্কার।
3: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
3: হ্যাঁ মহাদি, ভালো আছো?
0: হ্যাঁ হ্যাঁ, কে বলছিলেন?
3: আমি তোমার নতুন ফোন করেছি, তোমার সাথে কথা বলছি।
0: আচ্ছা কে বলছিলেন?
3: হ্যাঁ রুবি, আমি চন্দ্রপুর থেকে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের অনুষ্ঠানে স্বাগত,
3: ধন্যবাদ।
0: বলুন কি গান শুনবেন?
3: আমি একটা গান শুনবো লোকগীতি, গলার হার খুলে নেয় গো গো ললিতে, যে কোনো শিল্পীর
0: গলার গান খুলে নেয়,
3: গলার হার খুলে নেগো ও গো ললিতে।
0: আচ্ছা ঠিক আছে, দেখি কে কার কণ্ঠে পাই আমরা সেই গানটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
3: ধন্যবাদ।
0: এবার তাহলে আমরা চলে যাচ্ছি সবিতা দেবীর পছন্দের গানটিতে।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নিউজ হেডলাইন্স। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশের সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 4 জুন সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5 জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেসে হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকা অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এ খবর জানিয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টে কলিজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শ্রীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সচিব সচদেব ও অরুণ পল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, আগামী 6 জুলাইয়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9 জুন। ভারতীয় সেনাবাহিনী ও এনডিআরএফ যৌথভাবে আজ আগরতলায় লিচুবাগান এলাকায় বন্যা ত্রাণ ও উদ্ধার সংক্রান্ত মহড়া পরিচালনা করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুই সংস্থার সমন্বয় ও প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। শুনলেন নিউজ হেডলাইন্স।

শ্রোতা বন্ধুরা, আমরা এখন আছি যে পর্বে, সেই পর্বের নাম হচ্ছে ফেলে আসা ধীরের গান। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত, আর আপনাদের সঙ্গে আমি আজকের দুপুরের আড্ডায় রয়েছি আপনাদের বন্ধু আর যে মহুয়া। তো আমরা এখন এই পর্বে আজ শুনব শুধুমাত্র ইন্ডিয়ান সিনেমার দ্য গ্রেটেস্ট শোম্যান, কিংবা চার্লি চ্যাপলিনও বলতে পারেন ইন্ডিয়ান সিনেমার। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমরা শুনব ফিরে আসা দিনের গান পর্বে শুধুমাত্র রাজ কাপুর অভিনীত কিছু ছবি থেকে গান, আর এমন কিছু ছবি যেগুলো তিনি তৈরি করেছিলেন সেই ছবিগুলোর থেকে কিছু গান। তো আমার সঙ্গে আছেন তো শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করি আমরা এই পর্ব। হ্যাঁ, পর্ব তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই, কারণ আমরা শুনছিলাম সেই যে বিখ্যাত ছবি মেরা নাম জোকার, সেই ছবির মান্নাদের কণ্ঠে এই গানটি দিয়ে আমরা শুরু করলাম ফেলে আসা দিনের গান পর্ব। মেরা নাম জোকার ছবির এই গানটি গেয়েছেন মান্না দে, এবং মিউজিক ডিরেক্টর ছিলেন শঙ্কর জয়কিষণ, এবং গানটি লিখেছিলেন হাসরত জয়পুরীজি। আমরা সবাই জানি যে যতদিন মুকেশ, হ্যাঁ গায়ক মুকেশ বেঁচে ছিলেন, ততদিন রাজ কাপুরের কণ্ঠে তিনি গেয়েছেন। হ্যাঁ, শুধু রাজ কাপুর না, অনেক অভিনেতার কণ্ঠেই তিনি তার কণ্ঠ মিলিয়েছেন, অনেক অভিনেতার লিপির সাথে তার কণ্ঠ মিলিয়েছেন, কিন্তু যতদিন তিনি বেঁচে ছিলেন রাজ কাপুরের কণ্ঠে তিনি বলতে গেলে প্রায় সব গানই গেয়েছেন। এবং যেদিন তার দেহান্ত হয় সেদিন থেকে রাজ কাপুর একটা কথাই বলেছিলেন, যে আজ থেকে আমার কণ্ঠ বুঝে গেছে। যাই হোক, বুঝে যাওয়ার তো দরকার নেই, অনেক তো শিল্পীরা রয়েছে। এইমাত্র যেমন শুনলাম আমরা মান্নাদের কণ্ঠে রাজ কাপুর অভিনীত ছবি মেরা নাম জোকার থেকে একটি গান, এবার শুনবো যে গানটি, সেই গানটি হচ্ছে চোরি চোরি ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মান্নাদের কণ্ঠে। ছবিটির মিউজিক ডিরেক্টর শঙ্কর জয়কিষণ, এবং গানটি লিখেছেন আবারও হাসরত জয়পুরীজি। তাহলে চলুন, চোরি চোরি ছবি থেকে এই গানটিতে আমরা চলে যাই।

রাজ কাপুর, হ্যাঁ সবার কাছে প্রিয় রাজ সাহেব, আবার কেউ ডাকেন দ্য শোম্যান, কেউ বা ডাকেন দ্য গ্রেটেস্ট শোম্যান অফ ইন্ডিয়ান সিনেমা, আবার চার্লি চ্যাপলিন অফ ইন্ডিয়ান সিনেমা এই নামেও তাকে বলা হয়। যাই হোক, আমাদের সবার প্রিয় রাজ কাপুরের আজ 39তম প্রয়াণ দিবস, আর তাই ভাবলাম যে ফেলে আসা দিনের গান পর্বে শুনব ওনার অভিনীত ছবিগুলো থেকে কিছু গান, আর থাকছে সেই সব ছবিগুলো থেকে গান যেই ছবিগুলো তিনি বানিয়েছিলেন, তিনি তৈরি করেছিলেন। তো এবার যে গানটা শুনব সেই গানটা তৈরি কর, সেই ছবিটা তৈরি করেছিলেন রাজ কাপুর, আর প্রডিউসার ছিলেন রণধীর কাপুর, আর তাতে মিউজিক ডিরেক্টর ছিলেন রবীন্দ্র জৈনজি, এবং গানগুলো সবগুলো লিখেছিলেন রবীন্দ্র জৈনজি। তাহলে চলুন লতাজির কণ্ঠে আমরা সেই গানটিতে এখন ফিরে যাই, সবার প্রিয় সেই গান।

আমরা এই গানটি শুনলাম ধরম করম ছবি থেকে। রাজ কাপুর অভিনীত এই ছবি 1975 সালে মুক্তি পেয়েছিল। আর গানটি গেয়েছেন মুকেশজি এবং লতাজি। আর এই ছবিটিতে মিউজিক ডিরেক্টর ছিলেন আর ডি বর্মনজি এবং তার সবগুলো গান লিখেছিলেন মজরু সুলতানপুরি। আর এবার যে গানটি শুনব খুব মজাদার একটি গান, রাজ কাপুর অভিনীত ছবি তো অবশ্যই। 1964 সালে সেই ছবিটি মুক্তি পেয়েছিল এবং এই ছবির গান লিখেছিলেন হাসরত জয়পুরীজি এবং তাতে সুর দিয়েছিলেন শঙ্কর জয়কিষাণ। হ্যাঁ, অবশ্যই এই ছবির ডিরেক্টর এবং প্রডিউসার রাজ কাপুর। তাহলে গানটার নাম বলে দিই, নামটা হচ্ছে সঙ্গম। এবার সঙ্গম ছবি থেকে এই গানটি লতাজির কণ্ঠে।

পেয়েছিল 1955 সালে। ছবির নাম শ্রী 420। সত্যিই তো, যাই হোক না কেন, আমি কিন্তু একজন হিন্দুস্তানি। গানটি গেয়েছেন মুকেশ চাঁদ মাথুর, আর মিউজিক ডিরেক্টর ছিলেন এই ছবির জয়কিষণ, দয়া ভাই প্রাঞ্চল আর শঙ্কর সিং রঘুবংশী। শুনলাম আমরা শ্রী 420 থেকে এই গানটি, আর এই গানটি গেয়েছেন মুকেশ, সবার প্রিয় মুকেশ। হ্যাঁ, এবার আমরা চলে যাব আরও একটি গানে, যে গানটিতে অভিনয় করেছেন রাজ কাপুর স্বয়ং। হ্যাঁ, এক্ষুনি যে গানটা শুনলাম সেটাতেও রাজকুমারই অভিনয়, রাজ কাপুরই অভিনয় করেছিলেন, এই ছবিতেও রাজ কাপুরই অভিনয় করছেন।

এই গানটা আমরা শুনলাম ছলিয়া ছবি থেকে। সেই ছবিটি তে এই গানটি গেয়েছেন মুকেশজি, আর গানটি সুর দিয়েছেন কল্যাণজি আনন্দজি, এবং গানটি লিখেছেন কমর জালালাবাদী। এবার যে গানটা শুনব শ্রোতা বন্ধুরা, ফেলে আসা দিনের গান পর্বে এখনের যে গানটা, সেই গানটা হচ্ছে মুকেশজির কণ্ঠে রাজ কাপুর অভিনীত ছবি শঙ্কর জয়কিষাণের ডিরেকশনে, মানে মিউজিক ডিরেক্টর শঙ্কর জয়কিষাণ এবং গানগুলি লিখেছেন শৈলেন্দ্র। ছবিটি মুক্তি পেয়েছিল 1959 সালে। ছবির নাম তো বলছি, ছবির নাম বলবো, কিন্তু কথা হচ্ছে শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন আবার ঠিক 5টা থেকে। হ্যাঁ, এখনও ফোন করতে পারেন, তবে ঠিক 5টায়

আপনাদের জন্য থাকছে আপনার সমীপে পর্ব। আপনাদের যা বলার আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারবেন এই পর্বে। আর এবার চলে যাচ্ছি গানটিতে। জিনা ইসি কা নাম হ্যায়।

শুনলাম আমরা আনার এই ছবি থেকে এই গানটি মুকেশের কণ্ঠে। পরবর্তী গানটি আমরা শুনব চড়ি চড়ি ছবি থেকে, আর গানটি গিয়েছেন মান্না দে এবং লতা মঙ্গেশকর। তাহলে চলুন শুনে নিই আমরা এই গানটি।

শ্রী চারশোবিশ ছবি থেকে এই গানটি আমরা শুনলাম লতাজি, মুকেশজি এবং মোহাম্মদ রফিজির কণ্ঠে। গানটি লিখেছেন শৈলেন্দ্রজি আর তাতে সুর দিয়েছেন শঙ্কর জয়কিষাণজি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ আমরা রয়েছি ফিরে আসা দিনের গান পর্বে দ্য শোম্যান রাজ কাপুরকে নিয়ে। আজ তার 39তম প্রয়াণ দিবস। 1924 সালে 14 ডিসেম্বর তার জন্ম হয়েছিল তদানীন্তন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ারে। তিনি প্রথম শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন 1935 সালে ইনকিলাব ছবির মাধ্যমে। তারপর 1943 সালে হামারি বেটি এবং গৌরী, এই ছিল তার চাইল্ড আর্টিস্ট হিসেবে অভিনয় করা। তারপর থেকে তো তিনি যথারীতি যুবক হয়ে উঠেছেন এবং তিনি একদম হিরোর চরিত্রে অভিনয় করে গেছেন। আর যতদিন তিনি ছবি করেছেন, হ্যাঁ চড়াই উতরাই তো সবার মধ্যেই আছে, তবে বেশিরভাগ ছবি কিন্তু হিট হয়েছে। তার তৈরি করা ছবিগুলো কিন্তু চূড়ান্ত মাত্রায় হিট ছিল। যদিও 1970 সালে তার নির্মাণে, পরিচালনায় এবং অভিনয়ে যে ছবিটি তিনি আমাদের সামনে এনে ধরেছিলেন, অর্থাৎ মেরা নাম জোকার, সেই ছবিটি মুক্তি পেয়েছিল 1970 সালে। দীর্ঘ 6 বছর তিনি ব্যয় করেন এই ছবিটির পেছনে, এটিকে একদম সুপার ডুপার হিট করতে। প্রথম দিকে সেই ছবিটি সেরকমভাবে সাড়া না ফেলতে পারলেও পরবর্তী সময়ে কিন্তু এই ছবিটি প্রচণ্ডভাবে সাড়া ফেলেছিল আমাদের মতো দর্শকদের কাছে। 1988 সালের আজকের দিনে রাজ কাপুরের প্রয়াণ ঘটে। শ্রোতা বন্ধুরা, শুনব একটি গান বুট পুলিশ ছবি থেকে মান্নাদের কণ্ঠে, শঙ্কর জয়কিষাণের কথায়, শঙ্কর জয়কিষাণের সুরে আর হাসরত জয়পুরীজির কথায়। তারপর চেষ্টা করব আরও একটি বিশেষ গান দিয়ে এই পর্বটি শেষ করতে। আর তারপরেই ঠিক 5টা থেকে আমরা থাকব আপনার সমীপে পর্বে, যেখানে থাকবেন আপনারা, থাকবেন স্যার এবং আমরা। তাহলে চলে যাই কথা না বাড়িয়ে গানটিতে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমরা রয়েছি আপনার সমীপে পর্বে, আর এই পর্ব থাকে প্রতি মাসের প্রথম মঙ্গলবার এবং চতুর্থ মঙ্গলবারে। এই পর্বে আপনারা এর আগেও প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন, যাদের কিছু বলার থাকে তারা অংশগ্রহণ করে আপনাদের মতামত জানান আমাদেরকে 03-8-1-2-3-2-6-2-5-3, এবং কখনো কখনো সেটা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9402169965। এর মাধ্যমে আপনারা আগেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবারেও শ্রোতা বন্ধুরা যুক্ত হন আমাদের সাথে এই নাম্বারে। হ্যাঁ, একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: আমি ভীষণ গুপ্ত জয়নগর দশমীর কাছ থেকে বলছি। ম্যাডাম, এই আজ রাতে অনুষ্ঠানে এই দুই চারজন বলার পরে গতকালকে রাত্রে ডিস্টার্ব হয়েছে। তারপরে এর আগে তো চারদিন সমানে শুধু গান বাজাইয়া শেষ করছে, মানে কথা বলাই যায় না। এটা আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। হ্যাঁ, শুনতেই পারলাম না, মানে ধরতেও পারলাম না, কথা বলতে পারলাম না। আর আজকে দুই দিন ধরে আপনার অনুষ্ঠানে, আড়াইটার থেকে কালকে 6টা পর্যন্ত নাই কোনো কানেকশন দুপুরবেলা। আজকে 3:24-25 লাইন আছে। ম্যাডাম, কি ডিস্টার্ব এখানে?
2: মানে রেডিও
1: খাওয়া দাওয়ার পরে রেডিওটা ধরি, গান শুনতে শুনতে ঘুমাই, বা কথাটি সব শুনি, সব অনুষ্ঠান শুনি।
2: আচ্ছা
1: ম্যাডাম,
0: স্যার আছেন আমাদের সঙ্গে, আপনি কথা বলুন, শুনতে পাচ্ছেন?
2: মানে রেডিওতে পাচ্ছেন না?
1: আমরাই তো কথা বলি, ম্যাডামরা মুখে কথা শুনি,
2: আমাদের একটু এখানে ফোন নিয়ে সমস্যা আছে,
1: খুব ডিস্টার্ব হইতাছে। আর দুপুরবেলা কালকে সারা দুপুর ছিল না, ৫টা আড়াই ঘন্টা এটার মধ্যে আমি কইছিলাম একটু নজরুল গীতি, নাহলে নজরুলের উপর একটা সাহিত্যিক একটা আলোচনা হোক।
2: ঠিক আছে, এটা আমরা
1: নজরুল গীতি দিলে ভালো লাগে। যত আড়াই ঘন্টা থেকে আড়াই ঘন্টাই চলছে, আর যে গান ধরতেছে প্রতিদিন সেই ধরতেছে, আমরা সুযোগই পাই না।
2: ঠিক,
1: ওই সকালের মতো নিয়ম করে দিলে বলছি, বলবে যারা বলবে তারা রাত্রে বলতে পারবে না, এরকম করে দিন স্যার। একটা দিনও শুনে রাখাছে আমরা ধরতে পারি না।
2: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখি। আসলে ব্যাপারটা কি হলো, মানে যখনই একটা কোনো মতামত আপনারা দিলেন, সঙ্গে সঙ্গে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, সেটা আমাদেরকে ভাবতে হয়, অনুমতি নিতে হয়। এটা তো আর আপনার কোনো প্রাইভেট মিডিয়া নয়, এটা সরকারি মাধ্যম। ঠিক আছে ঠিক আছে দিদি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা অনেকে বলছে কমাতে, না বলছে আবার যে অনুরোধের আসর কমানো যাবে না। সেখানে শ্রোতারা অংশগ্রহণ করেন, তাদের পছন্দের গান প্রচারিত হয়, তারা ফোন করেন, তো সেখানে আমরা যদি হ্যাঁ, সেটা হয়তো আমরা ভাবছি, কিন্তু অন্য শ্রোতারা কি ভাবছেন সেটাও জানতে হবে। বাকি শ্রোতারা কি এটাকে

0: মেনে নেবেন তারা তাদের যে অনুরোধের অনুষ্ঠান
1: সেটা ধরছেন প্রতিদিন, ওনার নামটা সবার আগে যে ধরছেন তিনি তারাই ধরতে পারে না, যেহেতু স্যার একদম বেমানান, আমরা বসে থাকি এটুকু তারলে ধরতে পারি না লাইনটা,
2: যারা ফোন করছেন আমাদের কাছে যেই শ্রোতা বন্ধুর ফোন আসছে সেটাই আমরা রিসিভ করছি, এখানে আমরা কারোর নাম ধরে বা কারোর চেহারা চিনে তো আর ফোনটা ধরছি না,
0: মানে ওই
2: জানি না ওই প্রান্তে
0: কে আছেন কে রয়েছেন সেটা তো আমরা জানি না, তো যাই হোক।
2: হ্যালো নমস্কার।
3: ম্যাম নমস্কার, আমি রামনগর থেকে রাজু।
2: হ্যাঁ বলুন
3: ম্যাম। ওই সূর্য আকাশে প্রোগ্রামটা যাই, এটা তো আমাদের পছন্দ মতো গান শুনবো আমরা, ঠিক না?
0: ঠিকই তো। বলুন।
3: একদিন মানে একজন ম্যাডাম আসে আসলে উনি উল্লেখ করে দেন আজকে 90 দশকের গান শুনতে হবে, আর দিন বলবো 2000 সালের গান শুনতে হবে, এরকম করতে আমরা তো রিকোয়েস্ট করতে পারি না স্যার।
0: হ্যাঁ, আসলে ব্যাপারটা হয় একটা থিম থাকলে ভালো হয়, যে শুধু পছন্দের গান নয়, আজকে আমরা লতা কিশোরের গান শুনবো বা আজকে আমরা কিশোরের গান শুনবো, আজকে 90 দশকের গান শুনবো। 90 দশকের গান বললে তো প্রচুর গান, অনেক গান, আর ভালো ভালো গানও রয়েছে সেখানে, সেই আশিকি
3: 20 সালের গান।
0: হ্যাঁ, আমরা যদি সবসময় নিজের মানে একটা একটা যদি আমরা বেঁধে রাখি, একটা পিরিয়ড হোক বা একটা আর্টিস্ট হোক বা একটা সুরকার হোক, একটা থিম যদি থাকে আমার মনে হয় শুনতে ভালো লাগবে। অনেক রকমের গান থাকে, এর মধ্যে গানের বিবিধতা প্রচুর প্রচুর গান রয়েছে। 90 দশকের গান মানে 2-5-10টা নয়, প্রচুর গান, হাজার হাজার গান রয়েছে। কুমার শানু, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, তারপর অনুরাধা পড়োয়াল, কবিতা কৃষ্ণমূর্তিতে প্রচুর গান রয়েছে, অনেক ভালো ভালো গানও রয়েছে। আমরা আমরা যেটা জানি, হ্যাঁ না, 90 দশকে 2000 পরেও যেটা রয়েছে তার মধ্যেই এই করতে পারেন। আসলে শুধু গান শোনা নয়, যদি আমরা একটু শিখি যে এই গানগুলো নতুন গান বা এটা কোনোদিন আমি শুনিনি, তো এই গানটা খুব সুন্দর গান, তো এটাও একটা শিক্ষা, এটাও একটা অন্যরকমের বিনোদন। তো যখন আমরা বলি, আমাদের আমাদের প্রেজেন্টার বা আমাদের আর্জিরা যখন বলেন, আমার মনে হয় সেটাকে সেই আঙ্গিকে যদি দেখা হয় তাহলে মনে হচ্ছে আমরা কি শিখতে পারবো, নতুন গান সম্বন্ধে জানতে পারবো। সবসময় এন্টারটেনমেন্ট নয় এটা, আমাদের যেটা হলো যে বিনোদনটাও দরকার তার সঙ্গে শিক্ষাও দরকার, দুটো জিনিস আমাদের হাত ধরে চলে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু দেখে নেন, একটু যদি জেনে নেন এই 90 দশকের কোন কোন গান ভালো রয়েছে, তো সেখান থেকেও আপনি আপনার গানের পছন্দ করতে পারেন, তাহলে আপনার পছন্দের পরিধিটা বেড়ে যাবে, আপনার গান সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো এটাও কিন্তু একটা ভালো দিক। আমরা যখন একটা একটা প্রোগ্রাম প্ল্যানিং করি, পরিকল্পনা করি, তো তার সেটা একটা দিক থাকে, একটা ভাবনা ভেবে চিন্তেই একটা এই পরিবর্তনগুলো করা হয়। তো সেখানে আপনারা যদি সঙ্গ দেন তাহলে কিন্তু অনুষ্ঠানগুলোর মাত্রা ভালো হয়, সেটা একটা অন্য মাত্রায় পৌঁছে যায়। তো তাই আমরা বলবো যে শ্রোতা বন্ধুরা, যখন আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন, শুনে তারপর রিকোয়েস্ট করবেন বা অনুরোধ করবেন, দেখবেন অনুষ্ঠানটা না অন্য জায়গায় হবে, অনুষ্ঠানটা আরও তার গুণমান বৃদ্ধি পাবে আমার মনে হয়, যদি আপনারা এইভাবে আমাদের সাহায্য করে থাকেন।
2: ধন্যবাদ।
0: আসলে আমরা অনেক রকমের প্ল্যানিং করি, অনেক রকম ভাবি, শ্রোতা বন্ধুরা যদি আমাদের সেই ভাবনার সঙ্গে যুক্ত হয়, তারাও যদি একটু ভাবনা চিন্তা করে অনুরোধ করেন, তাহলে কিন্তু অনুষ্ঠানগুলো অনেক ভালো হয়। যেটা ওই শ্রোতা বন্ধু বলছেন যে আমরা পছন্দের গান, আপনাদের পছন্দের গানেরও কিন্তু সংখ্যা বাড়তে পারে।
2: একদম, একটু যদি আমরা খোঁজ নিই, মানে আমরা একটা মানে এজের উপর না নির্ভর করে একটু এগিয়ে যেতে চেষ্টা করি, তাহলে হয়তো বা আমাদের শ্রোতা বন্ধু হয়তো বুঝতে পেরেছেন কি বলতে চাইছেন স্যার। হ্যালো নমস্কার।
4: কিছু বোঝাবো না, কালকে তো মানালি মেহমান ছিল, আমি ফোন করছি কিছু বোঝা যাবো, তাই কিতা কইতেছে আপনার টেলিফোনে বোঝা যা, কিন্তু কিছু শোনা যাইতেছে না, খালি আইজলের কথাই শোনা যাচ্ছে।
0: রেডিও সেটে নেই না, রেডিও সেটে আমাদের FM উজ্জয়ন্তীর অনুষ্ঠান ছিল না, গতকাল ছিল না, ঠিকই, এটা আমাদের নজরে এসছে। আমরা আমাদের কারিগরি বিভাগ যারা আমাদের যান্ত্রিক ব্যাপারটা দেখেন তারা নিশ্চয়ই দেখবেন, তো তাদেরকে আমরা জানিয়ে দেবো যে
4: আমি স্যার আগরতলা দুটি পরে এটা আইজলের কথা কয়ে খালি।
0: বুঝতে পেরেছি, ঠিক আছে, আমরা কথা বলবো, আমাদের যে কারিগরি বিভাগ রয়েছে সেখানে নিশ্চয়ই আমরা কথা বলবো।
4: আর তার সুর আকাশের ইয়াটা দিতে

0: একদিন লোকগীতির ইয়াদ পালাইলে বালাত।
1: লোকগীতি তো আছে, আজকেই তো ছিল।
2: হ্যাঁ, আমাদের যেটা চেঞ্জ হয়েছে, কিছু আমাদের বদলে গেছে। মঙ্গলবার,
1: হ্যাঁ মঙ্গলবার
2: তিনটে থেকে চারটে,
1: চারটে পর্যন্ত লোকগীতি আপনারা অনুরোধ করতে পারেন। আবার বৃহস্পতিবারও রয়েছে, সেটা
2: বৃহস্পতিবার রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর।
1: হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু চেষ্টা করা হচ্ছে।
2: এটা চেঞ্জ করা হয়েছে আপনাদের, হ্যাঁ আপনাদের অনুরোধেই চেঞ্জ করা হয়েছে। মঙ্গলবার আর বৃহস্পতিবার তিনটে থেকে চারটা। তো শুনুন অনুষ্ঠান, শুনে আমাদের ওই অনুষ্ঠানে আপনাদের অনুরোধ পাঠান।
1: ধন্যবাদ।
2: ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে আমরা কিছু কিছু চেঞ্জ করি, সেটা সবসময় তো সম্ভব নয়। আমাদের শ্রোতা বন্ধুরা যখন বলেন যে এই চেঞ্জটা করলে ভালো হয়, সেটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করা যায় না। বাকি শ্রোতারা কীভাবে নেন সেটাও আমাদের জানতে হয়, সেটা আমাদের দেখে নিতে হয়।
1: আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, বন্ধু কে আছেন? হ্যাঁ
2: বিশাল, কে বলছেন বলুন।
1: বিশালগড় থেকে সুব্রত বাবু, হ্যাঁ বলুন।
3: ম্যাডাম, ওই কয়েকবার কব্বর কোন শোনো, আর একবার অনেক খুব থাকে, মানে সকাল আমরা ফোন করলে আজ রাতে তো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়ে আমরা ফোন করতে পারি না, ঠিক আছে না? আমার মনে হয় বলছি তোমার পরবর্তী যে প্রহিতটা রাখা হয়েছে, এই প্রহিতটা যদি দুই দিনে, দিনেবেলা আর রাত্রেবেলা যদি রাখা হয়, তো যদি কিন্তু দিনেবেলা তারা ফোন করছে, রাত্রেবেলা তারা ফোন করতে পারতো না। যেমন কালকে একটা রাত্রিবেলা আমি কিন্তু শুনেছিলাম, আমি কেউ দিতাম না, শ্রোতারও দিতাম না, সঞ্চালিকারও দিতাম না। এখন আমি বুঝতেই আমি শ্রোতারা কিন্তু অনেক শ্রোতারা কিন্তু নিয়ম করলেন হাইতে না, সেই কালকে রাত্রেবেলা গুরুত্বপূর্ণ বিষয়টা আসল। যাই হোক, রাত্রেবেলা ফোন করে আমি যেটা করবো, আমার মনে হোক কারোর বিরুদ্ধে কারোর ক্ষোভটা থাকতো না, আশা করি।
2: এতে কি অনুষ্ঠানটা ভালো হবে? এতে অনুষ্ঠানটা কি ভালো হবে? অনুষ্ঠান ভালো হবে এতে? একই বিষয় নিয়ে সকাল বিকেল যদি আমরা কচকচ করি, সেটা কি অনুষ্ঠানটা শুনতে ভালো হবে? আমি এটা নয়, আপনি ফোন করবেন, আপনাদের খালি ফোনের কথাই শুনবো সেটা নয়, সামগ্রিকভাবে বলতে হবে শ্রোতারা অনুষ্ঠানটা ভালোভাবে নেবে কি না। একটা অনুষ্ঠান যখন শুরু হচ্ছে, তাকে বদলা মানে চেঞ্জ করছি আমরা, বদলে ফেলছি, পরিবর্তন হচ্ছে, তাতে কি অনুষ্ঠানের মানটা ভালো হবে? আমরা সবসময় চেষ্টা করি অনুষ্ঠানের অনুষ্ঠানের মান যাতে ভালো হয়, যাতে গুণটা যেমন থাকে। আপনি ভাবছেন যে ফোন নিয়ে কথা বলে তো আমরা কথা বলতে পাচ্ছি বা আমরা অংশগ্রহণ করতে পাচ্ছি, সেটাতে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন। কিন্তু কজন ফোন করে? আমরা দেখেছি ম্যাক্সিমাম একটা অনুষ্ঠানে 20 জন বা সকালে 10 জন, 30 জন, কিন্তু শোনে কত শ্রোতা শোনে? আমরা যারা শুনছে তাদের অগ্রাধিকার দেব, তাদের ভালো মন্দ দেখবো, যারা বলছেন সেটা থাকবে, কিন্তু সেটাই একবারে ফাইনাল নয়, সেটাই চূড়ান্ত নয়। আমাদের অগ্রাধিকার দিতে হবে যে একটা অনুষ্ঠান ভালো হচ্ছে কিনা। একজন শ্রোতা বললেন আপনি যে সকাল সন্ধ্যে একই বিষয় দিলে, একই বিষয় দিলে শ্রোতারা শুনবে যে এই বিষয় নিয়ে তো একজন প্রেজেন্টার বলবে সকালে, আবার কি এটা রাত্রিতে শুনতে ভালো লাগবে? এটা নয়। যখন আপনি কথা বলবেন সেটা ভাববেন যে অনুষ্ঠানটা শুনতে ভালো হবে কি না। একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনে।
1: Hello, Namaskar.
4: The person you are speaking with has put your call on hold. Please.
2: আসলে আমাদের অনেক রকম শ্রোতা থাকেন, সব সময় শ্রোতারা তাদের আঙ্গিকে, তাদের দৃষ্টিভঙ্গিতে তারা কথা বলেন, কিন্তু আমাদের তো ওটা দেখলে হবে না। আবার কেউ রয়েছেন?
1: আমরা চেষ্টা করি শ্রোতাদের কথা শুনতে। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
5: হ্যালো
1: হ্যালো,
5: হ্যাঁ আমি বলছি রবিচক্র প্রভু কৃষ্ণদেব থেকে।
1: হ্যাঁ বলুন।
5: হ্যাঁ বলছিলাম, সোজা কাজটা ঠিকই আছে, এটা আড়াই ঘন্টা হলে ঠিক আছে, প্রভত মানুষের তৃপ্তি মিটে না, ঠিক আছে আড়াই ঘন্টা করলে ঠিক আছে, কিন্তু লোকগীতি অনুষ্ঠানটা ভালো লাগছে আজকে শুনেছি। সব

0: সব ঠিক আছে, কিন্তু একটা অনুষ্ঠান দুবার হলো এটা সত্যি ভাল লাগে না। ওই যে কুদুর আগে বললো এটা ঠিক না,
1: না না এটা হয় না, এটা মানা যায় না।
0: হচ্ছে এটা বলে লাভ নেই, প্রায় সমাজ তো হচ্ছে কালকে হয়েছে।
1: হ্যাঁ আমাদের কারিগরি বিভাগ
0: দিদির কথা থাকে, তারপরে আবার আসে এর কি।
2: ঠিক আছে, সঙ্গে থাকবে,
0: ঠিক আছে,
2: ধন্যবাদ। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
3: হ্যালো নমস্কার, আমি আদিত্য বলছি।
1: হ্যাঁ বলো ভাই আদিত্য।
3: স্যার আমার একটা কথা বলার আছে, সেটা হলো আমরা তো জানি এএম অনেকটা এএম এর যে কাজ আর এফএম এর যে কাজ দুটো তো আলাদা এবং দুটোর আঙ্গিকও আলাদা, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, যেহেতু এএম এর ব্যাপ্তি এফএম থেকে এবং এফএম এর ব্যাপ্তি সর্বভারতব্যাপী বর্তমানে, তো সেক্ষেত্রে আপনারা যে স্টুডেন্টের দুটোর পার্সপেক্টিভ আলাদা হলো আমার রিকোয়েস্ট থাকবে, যদি পারেন যে আপনারা যে 6টা থেকে এএম এ একটা প্রোগ্রাম ক্রিয়েট করেন স্টুডেন্টদের জন্য, যে ছাত্রদের জন্য বা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান একটা হয় টিচারের উপরে, সেই জিনিসটা যদি আপনারা কোনোভাবে ওই যে আপনারা 5টা থেকে 6:30 পর্যন্ত তো প্রোগ্রাম ক্রিয়েট করেন এফএম এও, গানের প্রোগ্রাম হোক অন্য প্রোগ্রাম হোক, সেটার ভেতরে যদি আপনারা 30 মিনিট ওই স্টুডেন্টদের প্রোগ্রামটা হয় 5টা থেকে বা 6টা থেকে করতে পারেন, তাহলে আমার মনে হয় অনেক স্টুডেন্ট উপকৃত হবে। সেটা অনেকে আমাকে বলেওছে, মানে আমরা অনেকে বলে তো থাকি নিজেদের মধ্যে যে অনেক ভালো হতো, কারণ ওই এফএম এর ব্যাপ্তিটা অনেকটা বেশি, এএম এর ব্যাপ্তিটা অনেকটা কম, হয়তো বা দুটোর উদ্দেশ্য আলাদা, তবু যদি করা যায় তাহলে এফএমটা অনেকটা ব্যাপ্তিত, তাহলে অনেকের কাছে এটা পৌঁছে যাচ্ছে আর এএমটা সবার কাছে পৌঁছতে পারছে না সহজে, যে কারণে আমার এই রিকোয়েস্টটা থাকবে আপনার কাছে, যদি ভবিষ্যতে কোনো মাসে বা কোনো দিন হয় তাহলে ওই 5টা থেকে 6:30 ভিতরে যে সময়টা 1.5 ঘন্টা গান হয় সেটার ভিতরে 1 ঘন্টা 30 মিনিটের ওই জিনিসটা যদি আপনারা এএম থেকে আনতে পারেন তাহলে খুব ভালো হয়। এতটুকুই আমার রিকোয়েস্ট, আর কিছু না।
1: আসলে ব্যাপারটা হলো যে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান আমাদের এএম এর অনুষ্ঠান, ও চাচ্ছে যে আমাদের এফএম এও যেমন চলে আসুক। আসলে এফএমটা একটু এন্টারটেইনমেন্টের ব্যাপার রয়েছে, এখানে সবাই কি এই অনুষ্ঠান শুনবে?
2: এই ক্ষেত্রে স্যার একটা কাজ করা যেতে পারে, আদিত্য যদি নিজের থেকে গিয়ে মানে যারা ওর কাছে কমপ্লেন করেছে বা ইচ্ছে রেখেছে ওদের কাছে যদি বলে যে এএমটা এইভাবে শোনা যায়, তাহলে হয়তো বা অন্য স্টুডেন্টরা সেটাতে উপকৃত বেশি হবে।
1: হ্যাঁ, তাছাড়া স্মার্টফোনেও শোনা যায়, এম স্মার্টফোনেও রয়েছে, তো সেখান থেকেও তারা শুনতে পারে।
2: হ্যালো নমস্কার।
4: নমস্কার ম্যাম।
2: হ্যাঁ নমস্কার।
4: হ্যালো স্যার নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার,
4: আমি অবরি দেবরাম বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
4: কারণ অবরি অনুষ্ঠানগুলো ঠিকভাবে শুনতে পারছি না আর কি, ফোনে করতে পারছি না, সেভাবে শুনতে পারছি না।
1: আমাদের যান্ত্রিক ত্রুটি একটু আছে, সেটা ঠিকঠাক হয়ে গেলে নিশ্চয়ই প্রোগ্রাম শুনতে পাবেন। তো আমরা চেষ্টা করছি, আমাদের কারিগরি বিভাগকে বলবো যে তারা একটু দেখবে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই আমাদের খুব ডিস্টার্বেন্স হচ্ছে, যেটা শ্রোতা বন্ধুরাও বলেছেন বা আমরাও ফোনের মধ্যেও দেখছি, বিভিন্ন ফোনের অনুষ্ঠানগুলো ঠিকঠাক চলছে না, তো এটা নিশ্চয়ই আমরা দেখবো, দেখা যাক কী হয়, কবে নাগাদ এটা ঠিক হয়।
2: হ্যালো নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো।
1: বাবা, আসলে যন্ত্রের যন্ত্রণাটা যে কতটা
2: অত্যধিক মাত্রায়
1: মাত্রায় আমাদের কতগুলো জিনিস আমাদের সহ্য করতেই হয়।
2: হ্যালো
5: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
5: গান শুনতে পারবো ম্যাডাম?
2: না ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: আপনি কি ম্যাডাম রেডিও শুনছেন? আপনি রেডিও শুনছেন? হ্যালো, আপনাকে বলছি ম্যাডাম, আপনি কি রেডিওটা শুনছেন?
5: শুনে
1: তারপর ফোন করলে ঠিকই আছে, আগে ফোন করার আগে দয়া করে রেডিওটা শুনে নেবেন, তাহলে কি হয় মানে অকারণে অযথা এই যে আপনি ফোন করলেন কথা বললেন এটা কোনো গুরুত্ব আপনাদের কাছে থাকলো না আর আমাদের কাছে থাকলো না, তো ফোন করার আগে রেডিওটা শুনে নিয়ে শুনে নিলে খুব ভালো হয়, এতে খুব আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা হয়।

0: তো এইভাবে আমরাও চাই যে শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান শোনেন তারা হয়তো ফোন পান না, যারা ফোন করেন তারা ফোন পান না, কিন্তু অযথা অকারণের ফোন আমাদের কাছে অনেক সময়
1: প্রচুর আসে, প্রচুর। হ্যালো, নমস্কার। হ্যালো,
2: দ্য পারসন ইউ আর স্পিকিং উইথ,
1: এরকমটাও হয়ে থাকে অনেক শ্রোতা বন্ধুরা হয়তো বা না বুঝেই ফোনটা হ্যাং করে রাখেন, যার জন্য অন্য বন্ধুরাও আমাদের কাছে পৌঁছতে পারে না। হ্যাঁ, যন্ত্রণা তো রয়েছে, যান্ত্রিক যন্ত্রণা তো সেটা রয়েছে,
0: সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু শ্রোতা বন্ধুরও যন্ত্রণা সৃষ্টি করেন, সেটা আমাদের সহ্য করতে হয়। প্রকারে
1: মানে প্রোগ্রাম একটু আমাদের একটু হ্যাম্পার হয়ে যায়, কারণ আমরা যখন একটা হিসেব মতো এগিয়ে যাই সেই হিসেব মতো সেখানে একটু আটকে যেতে হয়, কারণ অনেক বন্ধুরাই আছেন যারা ফোন করেন কিন্তু না জেনে শুনে কি প্রোগ্রাম চলছে। হ্যালো, নমস্কার। হ্যালো, আবার হয়তো বা
0: ফোনটা হয়তো ডিস্টার্ব করছেন বা শ্রোতা বন্ধুদের অসুবিধা। যাই হোক, আমরা আমাদের শ্রোতা বন্ধুদের যে চাহিদা তারা বলেন সেটা যদি আমাদের মতো পরিকল্পনা মিলে যায় তাহলে আমরা চেষ্টা করি, এটা পরিবর্তনের চেষ্টা করা হয়, কিন্তু কতগুলো ক্ষেত্রে একটা হয়তো সেটা হয়তো সম্ভব হয় না, সেই পরিবর্তন করা সম্ভব হয়তো হবে না, সেটা হয়তো উনি বলছেন কিন্তু আরও পাঁচটা শ্রোতা হয়তো সেটা মেনে নেবেন না। তো সেই পাঁচজন শ্রোতার কথা চিন্তা করেই আমাদের কিন্তু ভাবতে হবে, একজন শ্রোতা কী বললেন তার কথা শুনেই কিন্তু আমরা পরিবর্তন করব সেটা নয়, আমরা পাঁচজন শ্রোতাকে নিয়ে আমাদের চলতে হবে। তো সবসময় আমাদের যে সংখ্যার আধিক্য, যে সমস্ত শ্রোতারা বেশি সংখ্যায় বলছেন তাদের কথা আমাদের মানতে হয় বা তাদের কথা শুনিয়ে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হয়, সেভাবে অনুষ্ঠান সাজিয়ে ফেলতে হয়। তো এইভাবে চলবে,
1: কারণ স্যার মানে ওনারা যেরকম আগে আমাদের কাছে মানে অনুরোধ রেখেছিলেন যে রবি কিরণ অনুষ্ঠান কিংবা ঈদ মাঝারি অনুষ্ঠানটা রাখতে, তো সেরকমভাবেই কিন্তু রাখা হয়েছে। এবার নতুন এসছে নজরুল গীতির একটা আসর তৈরি করতে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, বন্ধু কে আছেন?
0: আমার মনে হয় যোগাযোগ সম্ভব হচ্ছে না কোনো কারণে, হয়তো একটা ডিস্টার্বেন্স হচ্ছে, পরপর এতগুলো ফোন হয়তো শ্রোতা বন্ধুরা না জেনেই তারা ফোন করছেন কিন্তু আমাদের এখান থেকে সংযুক্ত হচ্ছে না। যাই হোক, এই জিনিসগুলো হয়ে থাকে, তো ফোন নিয়ে আমাদের বিভ্রাট থাকেই, এটা সব জায়গাতেই থাকে বা এখানেও থাকে, যখন তখন আমরা যখন নিজস্ব ফোন থেকেও ফোন করি হয় দেখালো টাওয়ার থাকছে না বা অন্য কোথাও কানেক্ট হয়ে গেছে তো বা শোনা যাচ্ছে না, তো এই বিভ্রাটটা থাকেই। আর যেখানে বিএসএনএল নামক চারটি ওয়ার্ড যুক্ত থাকে, চারটি লিটার যুক্ত থাকে, সেখানে বিভ্রাটের সংখ্যাটা আরও অনেকটাই বেশি। আর যেহেতু আমরা সরকারি মাধ্যম, আমাদের এদের পরিষেবা নিতেই হয়, ল্যান্ডলাইনগুলো রাখতেই হয়, তো সেই জন্য অনেক সময় শ্রোতাদের কাছে যে সঠিক পরিষেবা সেটা হয়তো আমরা পৌঁছে দিতে পারি না।
1: এক্ষেত্রে তো আরেকটাও পথ রয়েছে স্যার, যেটা মানে ফোন লাইনের মাধ্যমে না পেলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে
0: হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপে অতটা লেখা অতটা ওই ব্যাপারটা থাকে, সেটা হয়তো অনেকে পছন্দ নয়, পারেন না হয়তো, সেই জিনিসটা থাকে, সেই জিনিসটা থেকেই যায়। তো সেই জন্য ফোনের মধ্যে বলে দিলাম ভাই হয়ে গেল, সেটাকে আবার লিখো, লিখে আবার ঠিকঠাক হয়েছে কিনা দেখো, সেটাকে আবার পাঠাও।
1: হ্যাঁ, আবারও একজন বন্ধু চেষ্টা করছেন, দেখবো কথা বলতে পারে কিনা। হ্যালো, নমস্কার।
3: হ্যালো, নমস্কার ম্যাডাম।
1: হ্যাঁ, নমস্কার,
3: আমি লঙ্কামুড়া থেকে লিটন বলছিলাম।
1: হ্যাঁ বলুন।
3: বলছিলাম যে সুরের আকাশে যে ফোনের যে অনুষ্ঠানটা হয় মানে রিকোয়েস্ট করে গান শোনা যায়, সেটা যদি ফোন রিং এর আওয়াজটা দেওয়া হয় তাহলে একটু ভালো হতো মনে হয়।
0: না, এটা সম্ভব না, ফোনের রিং এর আওয়াজ এখানে তো সম্ভব নয়, এটা তো দেওয়া যায় না, সেই সিস্টেম এখানে নেই। পরিবর্তন হয়েছে, আর এটা তো
3: কেননা স্যার আমরা যারা যারা রেগুলার শ্রোতারা আছে তারা ফোন করে পাচ্ছে, আমরা অনেকদিন ধরে ট্রাই করছি সুরের আকাশে একটা গান রিকোয়েস্ট করতে পারছি না, এই জন্য বলছি আর কি।
0: না, এখানে কিন্তু পুরো ফেয়ারনেস আমরা অবলম্বন করি, এখানে কোনো দু নম্বরি বা চালাকির ব্যবস্থা থাকে না, যারা ফোন করেন সেই শ্রোতারাই ফোন করেন। চালাকির
3: কথা আমি বলছি না,
0: না ওটা আপনি ভাবছেন
3: সবাই,
0: না আপনি হয়তো ভাবছেন যে আমরা আমরা কাউকে ফোন করে নিচ্ছি, আমরা এখান থেকে ফোন করে নিচ্ছি, হয়তো আপনি ভাবছেন বাবাদের প্রেজেন্টারদের হয়তো সেটা ভাবছেন, সেটা নয়। যে সমস্ত শ্রোতারা এখানে ফোন করেন আমরা ফেয়ারভাবেই তাদের ফোন নিই, এখানে কোনো আমাদের পার্সেলিটি নেই বা কাউকে আমরা ফোন করে তাকে বা ফোন আউট করে তার সঙ্গে কথা বলি না, আপনারাই ফোন করেন, ফোন ইন অনুষ্ঠানে ফোন করেই আপনারা আসেন।

0: এখানে তো আমি পাচ্ছি না, আপনি পাচ্ছেন না,
1: কিন্তু অন্য শ্রোতারা পান। আমরা শুনছি আর বিজি পাচ্ছি, এই জন্য আর কি বললাম।
0: এটাতে আর
2: আমাদের কলেজ
0: ফোন কলের রিং শুনিয়ে এই সময়টাও নষ্ট করা উচিত নয়। এক একটা সময়, এক একটা সেকেন্ড কিন্তু আমাদের কাছে খুব বহুমূল্যবান, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের কাজে লাগাতে হয়। তো সেক্ষেত্রে এই অযথা এই সিস্টেমের মধ্যে এখন নেই, তাছাড়া সেই সিস্টেমটাকে আবার নিয়ে আসা এটাও খুব একটা দরকারও নেই। আর ফোনে তো আসছেন, আপনারাই আসছেন, আমাদের অন্য আমাদের কোনো পরিচিত বা কেউ আসছে না, একেবারেই ফেয়ারভাবে আমরা কিন্তু শ্রোতাদের সঙ্গে ফোনে কথা বলি বা তাদেরকে নিই।
2: একদম ধন্যবাদ আপনাকে। হ্যালো নমস্কার।
3: হ্যালো,
2: হ্যাঁ কে বলছিলেন?
3: হ্যালো নমস্কার, আমি ইন্দ্রনগর থেকে সন্তান।
2: ইন্দ্রনগর থেকে
3: চন্দন ঘোষ।
2: আচ্ছা হ্যাঁ বলুন।
3: ম্যাডাম আপনি একজন সশ্রমিক শ্রোতা, এই যে উজ্জ্বল শ্রোতা দিয়ে আছে, তো এই অভিজ্ঞাপন যে বিষয়টা এটা কিছু পথে আসরটা, এটাতে আমি আমি মনে করি এরা ওই মানে একসঙ্গে দুইটা চিঠি না করে যে কোনো একটা বিষয়ের চিঠি করলে ভালো আর কি।
0: আচ্ছা
3: পনেরো দিন এরকম করে হলে আমি শ্রোতা হিসেবে বলছি, ঠিক আছে আপনারা দেখবেন বিবেচনা করে দেখবেন এটা কি।
0: ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই আমরা এটা ভাবনা চিন্তা করবো, নিশ্চয়ই। ঠিক আছে ধন্যবাদ। আসলে আমরা ওই দুটো বিষয় একসঙ্গে এ করি, তো এটা অনেকেই বলেছেন যে একটা একটা বিষয় থাকলে ভালো হয়, সেই বিষয় সম্পর্কে চিঠি করলে ভালো হয়।
2: মানে একটা বিষয়
0: একটা বিষয় একটা মাস না করেও একটা পক্ষ, তারপর সেই দ্বিতীয় পক্ষে হয়তো আবার অন্য কোনো বিষয়, তো এইভাবে অনেকেই বলছেন। দেখা যাক, হয়তো
2: আসলে সামনে সেই কমিটা আসে, প্রচুর চিঠি আসে, আবার শ্রোতা বন্ধুদের চিঠি না পড়লেও তাতে
0: একটা বিষয় হয়তো বেশি চিঠি এলো আর একটা বিষয় হয়তো আবার চিঠি আসছে না, সেই জন্য আমরা মিলেমিশে পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন যেহেতু প্রচুর চিঠি আসছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলাদাভাবে চালাতে পারবো, তো সেক্ষেত্রে সমস্যা না হওয়ার কথা আমরা চেষ্টা করব যে প্রত্যেক পক্ষে ফোর্টনাইটলি প্রত্যেকটা পক্ষে আলাদা করে বিষয় করে দিয়ে প্রত্যেকটা পক্ষে আমরা একই চিঠি পড়ানোর সেটা হয়তো চেষ্টা করলে হতে পারে। এখন দেখা যাক সামনের মাস থেকে নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা হবে।
2: শ্রোতা বন্ধুরা, আপনার সমীপে পর্বে আমরা রয়েছি, আপনাদের অনুযোগ ভালোবাসা সব কিছু নিয়েই এই পর্বটা সাজানো হয় প্রতি মাসের প্রথম মঙ্গলবার এবং চতুর্থ মঙ্গলবারে। আপনারা ফোন করেন 03-81-232-6253, এতক্ষণ ধরে কথা বলছেন, আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুযোগগুলিও জানিয়েছেন।
0: অনুযোগ অভিযোগ মতামত সব কিছু নিয়ে আমরা বসেছি, আসলে শুনতেও ভালো লাগে, কিন্তু ব্যাপারটা কি হয় যদি আমাদের শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনেন, শুনে তারপর একটা সামগ্রিকভাবে তাদের আইডিয়া থেকে ফোন করেন তাহলে খুব ভালো হয়, না হলে এমনি একটা আলগাভাবে
2: বলছে যে একটা গান শুনতে চাই,
0: সেটা হলে কিন্তু আমাদের অনুষ্ঠান পরিচালনা বা অনুষ্ঠান প্রচারে কিন্তু একটু হলেও বাধাপ্রাপ্তি হয়, তো সেই জিনিসগুলো যদি না হয় খুব ভালো হয়। আমরা চেষ্টা করব, আমরা অনুরোধ করব আমাদের শ্রোতা বন্ধুরা যখন ফোন করবেন তারা শুনবেন, শুনে তারপর সেই অনুষ্ঠান সম্পর্কে ভাববেন, ভেবে তারপর ফোন করবেন, না হলে অযথা একটা এলোমেলোভাবে কথা বলা বা আগোছানো কথাবার্তা বা হয়তো যে অনুষ্ঠানটা করছি সেই অনুষ্ঠান রিলেটেড নয় আপনার ফোন, সেটা হয়তো পুরো অনুষ্ঠানের মানটাকে নষ্ট করে দিতে পারে। তো এই যে অনুষ্ঠান পরিচালনা করা বা অনুষ্ঠান করা, এটা শুধু আমাদের একার দায়িত্ব নয়, আপনারা যারা শ্রোতা যারা শুনছেন আপনাদেরও কিন্তু হাতে রয়েছে, আপনাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব রয়েছে অনুষ্ঠানটাকে সুচারুভাবে সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমাদের এই বিভিন্ন অনুষ্ঠানে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ নিই বা ফোন ইন অনুষ্ঠান নিই, আপনারা ফোনে আসেন, তো সেটা কিন্তু সেইভাবে দেখলে আপনাদের অংশগ্রহণ বা আপনাদের অংশদারিত্ব কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়।
2: হ্যাঁ, যখন আমাদের কাছে দুটো পথই খোলা রয়েছে, মানে ফোন লাইন অথবা হোয়াটসঅ্যাপ, তো যেহেতু আপনারা ফোন লাইনের মাধ্যমে পাচ্ছেন না তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিখে নিন, যেহেতু আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন, একটু চেষ্টা করলে এটাও সম্ভব হবে।
0: হ্যাঁ, অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে আপনারা লিখতে পারেন না, কিন্তু সেক্ষেত্রে ওই ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিলেও কিন্তু আমরা পেয়ে যাই আপনার মতামতটা, হয়তো আপনার সঙ্গে ইন্টারাকশন হয় না, কথা বলাটা কথাবার্তাটা হয় না, কিন্তু আপনার মতামতটা আমরা পেয়ে যাই, সেটা আমরা ব্রডকাস্ট করতে পারি। তো এইভাবেই চলবে আমাদের আকাশবাণীর FM উজ্জয়িনী অনুষ্ঠান, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জয়যাত্রা এগিয়ে চলুক, আর আপনাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠান

0: বা আপনাদের মনোরঞ্জন বা আপনাদের শিক্ষার জন্য, আপনাদের বিনোদনের জন্য আকাশবাণী এফএম উজ্জয়ন্ত সদা সর্বদা জাগ্রত।
1: ধন্যবাদ। আমাদের সময় কিন্তু একদম ফুরিয়ে গেছে,
0: সেই তো আবার কথা হবে,
1: আবার কথা হবে
0: সামনে
1: চতুর্থ মঙ্গলবারে। শ্রোতা ফোন করবেন,
0: সবাই ভালো থাকবেন, নমস্কার,
1: ধন্যবাদ।

0: ভেরি গুড, ওয়ান্ডারফুল।
1: এক বৈশাখে দেখা হলো দুজনায়। না, গানটা যদি আমি বলি তাহলে গানের যে একটা মাধুর্য রয়েছে সেটা হয়তোবা চলে যাবে, তাই না শ্রোতা বন্ধুরা? এত সুন্দর করে আমরা শুনলাম বিলম্বিত লয় ছবি থেকে এই গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। তো সেখানে আমার কথা একদমই ঠিক না। আমরা রয়েছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত ভালোবাসা কারে কয় পর্বে। এই পর্বে আমরা শুনব শুধুমাত্র ভালোবাসার গান।

শ্রোতা বন্ধুরা, এই পর্ব শুধু ভালোবাসার। এই পর্বে আমরা শুনব শুধু ভালোবাসার গান। আর চলুন তবে শুনতে থাকি একদম 6:30 পর্যন্ত ভালোবাসার গান।

তো, যেখানে ভালোবাসা আছে সেখানে কি আর কোনো কথা চলে? চুপচাপ একসাথে বসে দুজনায় শুধুমাত্র যদি একে অপরের দিকে তাকিয়ে সময়টা কাটিয়ে নেওয়া যায়, তবে কিন্তু সেই ভালোবাসাময় সম্পর্কটা বা সেই সময়টায় আর কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ, তবে তার সঙ্গে যদি এরকম ভালোবাসা পূর্ণ গান থাকে তাহলে ভালোবাসাটা আরেকটু জমে ওঠে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি ভালোবাসা কারিকয় পর্ব নিয়ে 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্তর বিকেলের আড্ডায়। আমি আজ মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। এবার হ্যাঁ, একদম 6:30 পর্যন্ত তো আমরা এই গানগুলোর মধ্য দিয়েই আপনাদের সঙ্গে থাকছি, গানগুলোকে সঙ্গে নিয়েই আপনাদের সঙ্গে থাকছি। এবার একটা গান শুনবো হিন্দিতে।

মাগারে। কিরে খামলি কেন, বাজা গামাপা মাগারে। সারে মা গারে গা রে সারে সানে সা।

मगरे सरे म गरे गरे सरे सनी सा।

সত্যিই তো, ভালোবাসার মানুষটি যখন পাশে বসে আরেকজনের দিকে তাকিয়ে থাকে কিংবা আরেকজনের কথা ভেবে মুখে হাসি দেয়, তখন কিন্তু ভালো লাগে না, তাই না? ভালোবাসা শুধুমাত্র দুজন মানুষের মধ্যে হবে, একদম নিষ্পাপ নিষ্কলুষ সেই ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এছাড়া যেন আর কিছুই মাঝখানে না থাকে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনছি কেবলমাত্র ভালোবাসার গান। তো পরবর্তী গানে চলে আছি সেই অনেক দিন আগের এই গান, তবে এখনও সেই গানের রেশ কিন্তু আমাদের মধ্যে রয়েই গেছে।

শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ 5টা থেকে 6:30 পর্যন্ত শুনলাম শুধুমাত্র ভালোবাসার গান। আর ঘড়ির কাঁটা বলছে 6:24 হয়ে 37 সেকেন্ড, আর 2-4 মিনিট। তো এই 2-4 মিনিটেও যেতে যেতে আপনাদের সঙ্গে থাকছি আমি, আর যে মহুয়া এতক্ষণ ছিলাম, সারা দুপুরের অনুষ্ঠান নিয়েই আমি ছিলাম আপনাদের সঙ্গে। পরবর্তী পর্ব নিয়ে আপনাদের বন্ধু আরও একজন আর যে চলে আসবে, তবে তার আগে অবশ্যই আমি যতক্ষণ আছি আরও একটা যেতে যেতে ভালোবাসার গান আপনাদের

শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা প্রত্যেকে টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত শুনছেন। আর আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলো নিয়ে। আজ যে যে অনুষ্ঠানগুলো আপনারা এই মুহূর্তে শুনবেন, প্রথমে রয়েছে ছন্দে গানে, তারপর থাকছে সেরা কথা, তারপর সুস্বাস্থ্য।

যেজন সেবেছে ঈশ্বর এবং আজ রাতে আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে রয়েছেন এবং থাকবেন, কারণ প্রত্যেকটি অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্তের এই মুহূর্তের অনুষ্ঠান, যার নাম ছন্দে গানে।

সন্ধে গানে পর্বে আজ আমরা গান শুনব এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টাকে না দেখা যায়, না ছোঁয়া যায়, অথচ যার উপর দাঁড়িয়ে থাকে জীবনের সব থেকে সুন্দর সম্পর্কগুলো, যার নাম বোঝাপড়া। ভালোবাসা থাকলেই সম্পর্ক কিন্তু টিকে যায় না, আর বন্ধুত্ব থাকলেই যে সে বন্ধুত্ব অটুট থাকবে এ কথাটাও কিন্তু একেবারেই ঠিক নয়। অনেক সময় একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে শুধুমাত্র একজন আরেকজনকে বোঝার ক্ষমতা। কারণ মানুষ ভুল করতে পারে, রাগ করতে পারে, অভিমানও করতে পারে, কিন্তু যদি বোঝাপড়া থাকে তাহলে সে সম্পর্ক কখনোই ভেঙে যায় না।

শুধুমাত্র ভালোবাসা থাকলেই যে একটি সম্পর্ক সারাজীবন টিকে থাকবে তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কারণ সম্পর্কের ভিত্তি শুধু অনুভূতি নয়, সম্পর্কের আসল শক্তি হলো বোঝাপড়া। মানুষ ভুল করবে, এটাই কিন্তু একেবারে স্বাভাবিক। কখনো রাগ হবে, কখনো অভিমান জমবে, কখনো না বলা কথাগুলো দূরত্ব তৈরি করবে। কিন্তু যখন দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে, তখন সেই ভুলগুলো ক্ষমায় বদলে যায়, রাগ শান্ত

দূরত্ব তৈরি করবে, কিন্তু যখন দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে তখন সেই ভুলগুলো ক্ষমায় বদলে যায়, রাগ শান্ত হয়ে যায়, আর অভিমান হারিয়ে যায় ভালোবাসার কাছে। যে সম্পর্কে বোঝাপড়া থাকে সেখানে জেতার লড়াই থাকে না, থাকে একসঙ্গে পথ চলার ইচ্ছা। আর সেই কারণেই বোঝাপড়া এমন এক সেতু যা সবচেয়ে ভাঙা সম্পর্ককেও আবার কাছাকাছি, একেবারেই কাছাকাছি এনে দিতে পারে।

0: শুধু কারো কথার উত্তর দেওয়া নয়, বোঝাপড়া মানে তার নীরবতার অর্থটুকু বুঝে নেওয়া। অনেক সময় মানুষ মুখে যা বলে তার মনের কথাকে ঠিক তা নয়। কেউ হয়তো হাসি মুখে বলে আমি ভালো আছি, কিন্তু তার চোখের কোণে লুকিয়ে থাকে না বলা ক্লান্তি, বুক ভরা দুঃখ কিংবা হাজারো চিন্তা। সবাই সেই হাসিটা দেখে, কিন্তু খুব কম মানুষই সেই আড়ালের কষ্টটুকু অনুভব করতে পারে। প্রকৃত বোঝাপড়া তখনই হয় যখন কোনো শব্দের প্রয়োজন হয় না, যখন একজন মানুষের মন খারাপের কারণ না বললেও অন্যজন তা বুঝে ফেলে, যখন হাজার মানুষের ভিড়ে একজন মানুষ আপনার নীরবতাকে পড়ে নিতে পারে। সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা ভুল নয়, ভুল বোঝাবুঝি। কারণ ভুল মানুষ করতেই পারে, কিন্তু যখন কেউ সেই ভুলের পেছনের কারণটা বোঝার চেষ্টা করে না, তখন দূরত্ব তৈরি হয়। অনেক সম্পর্ক ভেঙে যায় না ভালোবাসার অভাবে, ভেঙে যায় কারণ সেখানে একজন আরেকজনকে বোঝার চেষ্টাটুকু হারিয়ে ফেলে। তাই কখনো কখনো মানুষের বলা কথার চেয়ে তার না বলা অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন, কারণ সম্পর্ককে সুন্দর রাখে শুধু কথা নয়, বোঝাপড়ার সেই নীরব অনুভূতি।
1: কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায় অভি না যাও ছোড় কর হোঠো সে ছু লো তুম আজ জানি কি জিদ না করো আমার কাছে মন রাখ মানে

আমরা প্রতিদিন কত মানুষের সঙ্গে দেখা করি। কেউ কিছু সময়ের জন্য আসে, কেউ সারা জীবনের জন্য থেকে যায়। কিন্তু যারা থেকে যায় তারা শুধু ভালোবাসার কারণে কিন্তু থাকে না, তারা থাকে কারণ তারা আমাদের বুঝতে শেখে। একটা সময় ছিল যখন সম্পর্কগুলো কথার চেয়ে অনুভূতিতে বেশি বেঁচে থাকত। একটা চিঠির অপেক্ষায় দিনের পর দিন কেটে যেত, তবুও সম্পর্ক ভাঙত না, কারণ তখন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করত। আজ যোগাযোগ

যোগাযোগের মাধ্যম বেড়েছে, কিন্তু কোথাও যেন বোঝাপড়ার জায়গাটা একটু ছোট হয়ে গেছে। আমরা অনেক সময় উত্তর দেওয়ার জন্য শুনি, বোঝার জন্য নয়। তো ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। অথচ একটু ধৈর্য, একটু সময় আর একটু বোঝাপড়া অনেক সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। মনে রাখবেন, সব মানুষ একরকম নয়, সবার চিন্তা, অনুভূতি আর পরিস্থিতি আলাদা। তাই কাউকে বিচার করার আগে তার জায়গায় নিজেকে একবার কল্পনা করে দেখুন, হয়তো তখন আর তার অনেক আচরণের উত্তর খুঁজে পাবেন। বোঝাপড়া মানে সবসময় একমত হওয়া নয়, বোঝাপড়া মানে ভিন্ন মতের মধ্যেও সম্মান বজায় রাখা। বোঝাপড়া মানে নিজের কথা বলার পাশাপাশি অন্যের কথাটাও মন দিয়ে শোনা। কারণ দিনের শেষে মানুষ নিখুঁত কাউকে কিন্তু খুঁজে না, মানুষ খুঁজে এমন একজনকে যে তার অসম্পূর্ণতাগুলো বুঝবে, তার দুর্বলতাগুলোকে গ্রহণ করবে আর প্রয়োজনের সময় নিঃশব্দে পাশে দাঁড়াবে।

এলাম আবার গানের পর। আজ আমরা কথা বলছিলাম বোঝাপড়া নিয়ে। বোঝাপড়ার সেই অর্থটা খানিকটা বোঝার চেষ্টা করছে। আসলে এমন এক অনুভূতি যা শব্দের চেয়েও শক্তিশালী আর সম্পর্কের সব থেকে নির্ভরযোগ্য ভিত্তি। একবার আপনি ভেবে দেখুন তো, জীবনে এমন কত মানুষ আছে যাদের সামনে আপনি নিজের মতো থাকতে পারেন, যাদের কাছে নিজের কষ্ট, দুর্বলতা কিংবা ব্যর্থতাগুলো লুকিয়ে রাখতে হয় না আপনার। আসলে মানুষ ভালোবাসার চেয়ে অনেক সময় বোঝাপড়ার জন্য বেশি আকুল থাকে, কারণ ভালোবাসা প্রকাশ করা যায় কিন্তু বোঝাপড়া অনুভব করতে হয়। কখনো কখনো একজন মানুষ শুধু এটুকুই চায় কেউ একজন তার কথা শুধু মন দিয়ে শুনুক, সমাধান দিক বা না দিক, অন্তত তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিক, কারণ সব সমস্যার উত্তর প্রয়োজন হয় না, অনেক সময় প্রয়োজন হয় শুধু একজন মনোযোগী শ্রোতার। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে ভুল বুঝেছি, আবার ভুল বোঝাবুঝির শিকারও হয়েছি। তখন হয়তো মনে হয়েছে, ইস, মানুষটা যদি আমাকে একটু বুঝত। এই ছোট্ট অনুভূতিটাই প্রমাণ করে বোঝাপড়া মানুষের কাছে কতটা মূল্যবান। সম্পর্কে সব থেকে সুন্দর মুহূর্তগুলি তৈরি হয় তখন যখন একজন মানুষ আরেকজনকে বলে, তোমাকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি।

কয়েকটি শব্দ অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে। তাই সম্পর্ককে সুন্দর রাখতে গেলে শুধু ভালোবাসা নয়, দরকার ধৈর্য, শ্রদ্ধা আর একে অপরকে বোঝার আন্তরিক চেষ্টা। কারণ সময়ের সঙ্গে সৌন্দর্য বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষও বদলায়, কিন্তু বোঝাপড়া থাকলে সম্পর্ক তার পথ খুঁজে নিতে পারে। আর এই কারণেই বলা হয়, সম্পর্কে সব থেকে বড় উপহার ভালোবাসা নয়, বোঝাপড়া।

একটা কথা কি জানেন, আমরা জীবনে অনেক কিছু হারানোর ভয় পাই। প্রিয় মানুষকে হারানোর ভয় পাই, সম্পর্ক হারানোর ভয়, বিশ্বাস হারানোর ভয়। কিন্তু বেশিরভাগ সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় না। সম্পর্কের ভাঙন শুরু হয় তখনই যখন বোঝাপড়ার জায়গাটা ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। প্রথমে কমে যায় কথোপকথন, তারপর কমে যায় একে অপরকে সময় দেওয়া, তারপর শুরু হয় অনুমান, ভুল বোঝাবুঝি আর অকারণ দূরত্ব। অথচ এই সময়টাতেই সব থেকে বেশি দরকার ছিল একটু খোলামেলা কথা বলা, একটু ধৈর্য আর একটু বোঝার চেষ্টা। আমরা প্রায়ই ভাবি মানুষটা, আমাদের বিপরীত দিকের মানুষটা আমাকে বুঝছে না। কিন্তু খুব কম সময়ই নিজেকে কিন্তু প্রশ্ন করি, আমি কি মানুষটাকে বোঝার চেষ্টা করছি? সম্পর্কের সৌন্দর্য এখানেই, যেখানে শুধু বোঝার প্রত্যাশা নয়, বোঝার চেষ্টাটাও থাকে। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন প্রিয় মানুষটিও আমাদের প্রত্যাশা মতো আচরণ করতে পারে না। হয়তো সে নিজের লড়াই নিয়ে ব্যস্ত, হয়তো সে এমন কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই সময় অভিযোগ নয়, বোঝাপড়াই হয়ে উঠতে পারে সব থেকে বড় সমর্থন। একজন ক্লান্ত মানুষকে সবসময় উপদেশের প্রয়োজন হয় না, কখনো কখনো তার প্রয়োজন হয় শুধু একটি প্রশ্ন, তুমি ঠিক আছো তো? আর তার থেকেও বেশি প্রয়োজন হয় এমন একজন মানুষ যে উত্তরের অপেক্ষা না করেই তার মনের অবস্থা বুঝে নিতে পারে। মনে রাখবেন, সম্পর্কের শক্তি কখনো বড় বড় প্রতিশ্রুতিতে নয়, ছোট ছোট বোঝাপড়ার মুহূর্তে তৈরি হয়। একটি খোঁজ নেওয়া, একটি নির্ভরতার হাত, একটি নীরব উপস্থিতি, এই সবই সম্পর্ককে গভীর করে তোলে। আর তাই জীবনের

মধ্যে যদি এমন কাউকে পান যে আপনার না বলা কথাগুলো বুঝে যায়, আপনার নিরাপত্তার ভাষা পড়তে পারে, তাহলে তাকে অবশ্যই মূল্য দিন। কারণ এমন মানুষ জীবনে বারবার আসে না।

0: और कुछ यादें।
1: আর এই গানটির মধ্য দিয়েই শেষ হচ্ছে আজকের ছন্দে গানে পর্ব। সেরা কথা নিয়ে ফিরে আসছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM 101.6 MHz।

সেরা কথা পর্বে এই মুহূর্তে রয়েছে। আমরা আজ কথা বলবো ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়ক। তিনি ভারতের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর অসামান্য অবদানের জন্য তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সরল জীবন যাপন, দেশপ্রেম এবং যুব সমাজকে স্বপ্ন দেখানোর জন্য তিনি আজও আমাদের মাঝে স্মরণীয়। বিখ্যাত তার সেই কথাগুলো বা উক্তিগুলো, যেগুলো আমাদের প্রতিদিন প্রতিনিয়ত জীবনে চলার পথে আগামীর পথ প্রদর্শন করে, আমাদের অনুপ্রাণিত করে, সেই কথাগুলো সেই উক্তিগুলো জানব। তিনি বলেছিলেন, যেটা আমরা প্রত্যেকেই বলি জানি, যে স্বপ্ন তা নয় যা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন হলো সেটাই যা আপনাকে সে পূরণের স্বাদের জন্য ঘুমোতে দেবে না। এই উক্তির মাধ্যমে ডক্টর কালাম বোঝাতে চেয়েছেন যে প্রকৃত স্বপ্ন কেবল কল্পনা নয়, বরং এমন একটি লক্ষ্য যা মানুষের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা এবং কর্মপ্রেরণা সৃষ্টি করে। স্বপ্ন মানুষের জীবনের উদ্দেশ্য

নির্ধারণ করে। বড় কিছু অর্জন করতে হলে বড় স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস প্রয়োজন। যে স্বপ্ন মানুষকে নিরন্তর কাজ করতে উদ্বুদ্ধ করে, সেটিই কিন্তু প্রকৃত স্বপ্ন। এই উক্তি আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং তার জীবন ও আদর্শ আজও লক্ষ কোটি তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার উৎস।

তিনি বলেছিলেন, এক্সিডেন্স ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড নট অ্যান অ্যাক্সিডেন্ট। শ্রেষ্ঠত্ব কোনো দুর্ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। শ্রেষ্ঠত্ব হঠাৎ করে কারোর জীবনে এসে ধরা দেয় না, এর পেছনে থাকে বছরের পর বছর ধরে চলা কঠোর পরিশ্রম, অধ্যবসায়, আত্মনিয়োগ এবং শেখার অদম্য ইচ্ছা। প্রতিটি ছোট প্রচেষ্টা, প্রতিটি ভুল থেকে নেওয়া শিক্ষা এবং প্রতিটি বাধা অতিক্রম করার সাহস একজন মানুষকে ধীরে ধীরে উৎকর্ষের শিখরে পৌঁছে দেয়। তাই সফলতা কোনো সৌভাগ্যের ফল নয়, এটি নিয়মিত প্রচেষ্টার অর্জন। তিনি বলেছিলেন, ব্যর্থ হলে কখনো হাল ছেড়ো না, কারণ ব্যর্থতা শেখার প্রথম ধাপ। ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, বরং নতুন করে শুরু করার একটি সুযোগ। জীবনের পথে চলতে গিয়ে হোঁচট খাওয়া স্বাভাবিক, কিন্তু সেই হোঁচট থেকেই মানুষ সবথেকে বড় শিক্ষা লাভ করে। প্রতিটি ব্যর্থতা আমাদের দুর্বলতা চেনায়, ভুলগুলো সংশোধনের সুযোগ দেয় এবং আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাওয়ার প্রেরণাও যোগায়। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শিক্ষার সোপান হিসেবে গ্রহণ করাই সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রকৃত উপায়। ডক্টর কালামের এই দুটি উক্তি আমাদের শেখায় যে সাফল্যের পথ কখনো সহজ হয় না। ধারাবাহিক পরিশ্রম, শেখার মানসিকতা এবং ব্যর্থতার মধ্যেও এগিয়ে চলার সাহসী একজন মানুষকে প্রকৃত অর্থে শ্রেষ্ঠ করে তোলে।

এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন সেরা কথা। আর সেরা কথা পর্বের পরে আপনারা শুনবেন কিছুক্ষণের মধ্যেই বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে, তারপরে শুনবেন আপনারা স্থানীয় সংবাদ। স্থানীয় সংবাদের পর ঠিক রাত 8:05 রয়েছে অনুষ্ঠান সুস্বাস্থ্য। প্রত্যেকেই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উচ্চান্তের অনুষ্ঠান।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর জন্য তাদের পুনর্মূল্যায়ন পোর্টালে সমস্ত ত্রুটি কাটাতে সক্ষম হয়েছে। এখনো পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে সেখানে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে। ইউপিআই এর মাধ্যমে গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
0: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করাও উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। আরএসপির সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দীনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবিএসইর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনো পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়।

0: এছাড়াও বোর্ডের নজরে এসেছে সিস্টেমের সংরক্ষিত ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র 1 দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইকের অংশ হিসেবে এই মত বিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে।
1: युवा हमारे राष्ट्र की शक्ति, आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं, विशेषकर जनजातीय समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपनी जड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तो सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
0: ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত দুটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশ জুড়ে 182,000েরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পোলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিয়া ফয়েগট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুযোগ দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এলনিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এরপরেই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তান

সেখানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত ১১টায় খেলা শুরু হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত মিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা দিনী ককতুমা বুবাগ রকংখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু সাকা রং ফান বাংরি মূনি কাইসা কাকলাম তৈ হদানী বেবাগ বেরামনি লুকুরকনি হামক্রাইংমানী বিশিংতৈন সই হামক্রাইংগু কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তৈদুর মুম্বাই অতালনি ব্রী শালমারি শিলঙ্গ সালচি সালকা পর্ষদনি ফিল্ডসনি চিথাম অধিবেশন সংসার জাগানো কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতালনি ব্রী শালমারি ও শালনী হাস্তে বেড়াইমাও ফায়ানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি খসরা বোটার মুংরাম তিনি কারিজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও ক্রিকেট থাই রকনি আগো থাই মানাইন খবই কিট ব্যাগ ইয়াফারি রেখা তাবু ককতুমা শুক্রবৈ রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু সাকা রং ফানবাংরি মূনি কাইসা কাকলাম তৈ হদানী বেবাগ বেরামনি লুকুরকনি হামক্রাইংমানী বিশিংতৈন সই হামক্রাইংগু তিনি দিল্লী কেতাল জনজাতীয় বৃত্তি তাংবুতাংনি সেবনাহানাই রকনি বখা কক নারকনানি থাঙ্গি ব সাকা হাপাংনি বৃত্তি তাংবুতাঙ্গ জনজাতি স্রংনাই রকন কুচুক রংতাই কেতাল লামফিয়গৈ রেখা অ তাংবুতাং রাংনি চুবা সুসিমিয়া আবো শিক্লা রকনি ইমাং মুখথাং খ্লাইমানি লাম রাষ্ট্রবক্রক শিক্লা দফন হাকতনি ফান তৈ থিনাংনি মারি খোরসাবই আলাই দেখা খাই জনজাতি শিক্লা রকন বাই থাংনি ইয়ারং বাই গদালি তংনানি কবক মুং নারেখা কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তৈদুর মুম্বাই অতালনি ব্রী শালমারি শিলঙ্গ সালচি সালকা পর্ষদ এবা এনইসিনি ফিল্ডসনি চিথাম অধিবেশন সংসার জাগানো তিনি লোকভবন মিজোরামনি হাস্তেফা বিজয় কুমার সিং শিলঙ্গ সংসার জাগনা থাঙ্গি তংমা অ পান্দানি যুগালী মুং নতুই ককলাম সালাইকা ব সালচি সালকা আমচাইনি বেবাক হামক্রায় কেন্দ্র হাপাংনি সামুংনি সাকাবো ফান বকসিনকা বসকাং অধিবেশন বেবাক রংজাক বেদেকনি কথালাইজাক চাইটক মুং নতুই দুলানি দাগিমুং রেখা অ ককলাম সালাইমাও এনইসি তাং বেক্রেপ্তাই সামুং বুতাং চাসারনাও বেদেকনি তাংরা ডেভিড লালথান লুয়াঙ্গা নই সাই নই চিব্রুই বিশিনি ডিসেম্বর তালো আগরতলাও সংসার জাকমা পাইথাক এনইসি প্লেনারিনি ককচং মুনি সাকা নাহারজাক উলনি আপ্রি রকন সুবাই শুক্রবই সাই খেনা রেখা কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তালনি ব্রী শালমারি ও শালনী হাস্তে বেড়াইমাও ফায়ানো পুলিশ সদর নাইকুং শাখা কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী ও তালনি ব্রী শালমারি সানজা জড়াও গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলাও ফায়ানো উল নৈনি সালো এবা বা শালমারি ও ফুঙ্গ আগরতলানি রাজভবন কসাম পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হামতাই রুমাও মানজাগানো দিবর জড়াও সালথাং ত্রিপুরা হাঙ্করনি লঙ্কামুড়াও বিএসএফনি আরি আমচাই বাবাইও বেড়াইনাইয়ানো আবনি উলো ব শালবাগানো বিএসএফ সদর নাইখুং বাই কুচুক বেরামনি ককলাম সালাইয়ানো ককলাম পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অক্রা পুলিশনি দাগিফাং অক্রা বিএসএফনি আইজি তৈ কুবনি কুচুক আচুকথানি অফিসার রকব মানজাগানো ভারতনি দরবার ফাং বক্রক সূর্যকান্ত তিনি সুপ্রিম কোর্ট খড়ক বা কেতাল দরবার ফাংন সময় তাং রেখা সুপ্রিম কোর্ট কলেজিয়ামনি

সাকলাই মুংবাই কেন্দ্র হাপাং বরক নি শীতক মুং গসিমুং রুমাইয়াগুলো দরবার ফাং শিল নাগু শ্রী চন্দ্রশেখর সঞ্জীব সচদেব অরুণপল্লী তৈ চাকরা কে রংকরং বি মোহনানো সুপ্রিম কোর্ট নি দরবার ফাংনি সময় তাংরজাখা হাকতর হাকতর ফাতানি জুদা জুদা ককনি রং তৈ লুকু খুরমপুই হামকায় রামকৃষ্ণ মিশন তৈ হাস্তে হাপাংনি স্নামখর তৈ বানিয়া নাইখুং সামংকরং খ্লাইমুং নাইখুংনি বিশিঙ্গ মুং সয়ংখা তিনি তাংন কতর মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা স্নামখর বানিয়া মন্ত্রী সান্তনা চাকমানি মানজাক মুংবাই হাস্তে হাপাংনি বখাক্তৈ স্নামখর বানিয়া তাংরা কিরণ গীতে তৈ রামকৃষ্ণ মিশন বিবেকনগর বেদেকনি তাংরা স্বামী শুভকরানন্দ মহারাজ মুং সৈরলাইখা রামকৃষ্ণ মিশন আগরতলা গঙ্গাইল রোড কেন্দ্র ও অরং সিয়াং জাগানো রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজ হাকতর হাকতর ফাতানি দাল বিদাল ককনি রংনি শেপ নাহারনানি শেপ রিওয়ানো লামসকমানি কক নারকমা ও তাংরা কিরণ গীতে সাকা বুসকাং তাল নৈনি বিশিঙ্গন আগরতলা ও অ কেন্দ্র চল অংখাই খড়ক সারা চুক জাগন শীতক জাগানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখানাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com newsonair.app তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি ককতুমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো ত্রিপুরা সংযোগ বাই থাঙ্গাই কলজাক জেলা পরিষদ এবা এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি খসরা বোটার মুংরেম তিনি কারিজাখা অ মুংরেম নগৈ জুন তালনি চুকু শালমারি জরা সানমুং কেবেং মুং ইয়াচাক জাগানো অ তালনি চি তাই চিসা শালমারি সানমুং তাই কেবেং মুং বাইরে জাগানো পাই থাকবুতার মুংরেম কারিজাগানো জুন তালনি চি বা শালমারি হাস্তে চংবাড়ি কমিশন নি তাংরা অনুরাগ সেন তিনি অকক্তমান রেখা বসাকা তাকলাইনি ভিলেজ কমিটি নি চংবাড়ি ও কাইবারা চার সিসিনি ভিলেজ কমিটি ও নেই সাইদ রানী গবাং আচুক থায় বোট নাহার জাগানো আবনি বাকি জুদা জুদা ব্লক বেবাগৈ কাইসা সাই বারা বাচি বোট কেন্দ্র সংযা জাখা বসং পঞ্চায়েত নৈ সাই নৈচি বা সকাডিয়া ফার্মা পান্ডা খনা দিল্লি কতালো সংসার জাগানো হাকতনি জুদা জুদা বাবাইনে কাইব্রৈ চি নৈ কাহামকুক পঞ্চায়েত ন অসকাডিয়া ফার জাগানো পান্ডা দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ খুং থামচি ব্রৈকামী পঞ্চায়েত তাই নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ কাইচার পঞ্চায়েত ন সকাত ইয়াফার জাগানো সকাত মানজাক পঞ্চায়েত নি বখরক রক বরক নি কাহামকুক চেতন তাই খুরচাজাক থত কাহাম মান মারি নতুই কক নারকানি শেপ মানানো বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরাতে মুম্বাই নে বিশিঙ্গ বীরখুং নি শেপ দাদাক সিদাক চল খ্লাইনা ও কেন্দ্র হাপাং নি থানি সানমুংতি শাখা কেন্দ্র নি বীরখুং রকামুং মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডু নি থানি ককতুন কাইসা ও সানমুং নি ককন খুরসাখা ব ত্রিপুরা রংকচার নাইখুংনি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শাখা জুলাই তালনি দক শালমারি নি বিশিঙ্গ মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিক নি বসর বাচাও আঞ্জকমুং নাহার জাগানো বসাকা আঞ্জকমুংনি অংখারি কাংব্লাই চেরেই নাইনা ও কইমুংব্লাই জমারমানি পাইথাক শাল মিয়া পাইখা আঞ্জকমুংনি অংখারি কাংব্লাই সেলফ ইন্সপেকশননি পাইথাক শাল অ তালনি চুকু শালমারি গুমতি হাংকর হায়ুং তংখর শাল পালাইনা নরগৈ আলাইদা হজাকমুং সামংবতাং ইয়াগর নাহারকা হাংকর নাইকল ফাং হাংকর নাইকল ফাং রিংকু লাথের শাখা তংখর খাতিমুং সরাই সরাই তংমুং নগবার তৈবা নতুই হজাকমুং তংখর সংলোক রগ্নি থানি হজাকমুং সগৈ রেনানো নাহারৈ গুমতি হাংকর নাইকল ফাংতে হাংকর স্বচ্ছ ভারত মিশন কমিটিনি চেতন বাই মিয়ানি সিমি বসকাং জুন তালনি বা শালমারি জরা স্বচ্ছ গ্রাম সুরক্ষিত জলবায়ু কুচুক বেড়েমনি হজাকমুং তাই সরাই সরাই তংমা সামংবতাং পালাইনানি চংমুং নাহার খা হাংকরনি বেবাক ব্লক তৈ পঞ্চায়েত আমচাইও অ সামংবতাং সংসার জাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও ক্রিকেট থাই রকনি ইয়াগো থংনি মানৈন খবৈ কিট ব্যাগ ইয়াফারে রেখা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ানি সিএসআর রাংনি চুবাচু বাই অ পান্ডান সংসাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন তিনি নি পান্ডা ও টিসিএ বাই নাইকলজাক বখাক্সতে এসোসিয়েশন সদর বখাক্সতে কাই চিবরৈ ক্লাব জুদা জুদা কোচিং সেন্টার তে প্লে সেন্টার রকনি বাগৈ থংনি মানৈ তে কাই সারা চার্জি কিট ব্যাগ ইয়াফারে রেজাখা পান্ডা ও মন্ত্রীয়করা শাখা কতাল ক্রিকেট থাই হামক্রায় অচেতন বেলাই বলাই জাক থতক হাস্তে ক্রিকেট মথানি সামুংন বলাই মন্ত্রী অক্রা শাখা ক্রিকেট মথারক স্রাই স্রাই নিবিশিংতৈ সামুং তাঙ্গৈ তঙ্গ পান্ডাও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ানি রিজিওনাল ম্যানেজার দেবাশিষ

চন্দ্রদাস মানজাখা তাবুক নবতিবারনি ককতুমা আইএমডিনি তিনি সেকাংবাড়িয়ানি ককতুমা নরগী অ তালমি ব্রী সালমারি কেরালানি শালগ্রা শালথাং মৌসুমী নকবার হাপ্পাইমানো হই সাজাখা ইয়াঙ্গ আগরতলা ও নবতিবার নাইখংনি বকাকতৈ সাজাখা খনা সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি তৈ খামানি নৈচিসনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো তিনি সালনি সাকানি তুংমারি টংমানি থামচি দক দশমিক দক ডিগ্রি তৈ খামানি নৈচি দক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সিকাং ককতুমা বুবাগ্রক তৈ বাইসা সাফিরো রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা রং ফানবাং রেমংনি কাইসা কাক লাম তৈ হদানি বেবাক বেরামনি লোকরকনি হামক্রাই ইংমানি বিশৃতীর্ণ ছয় হামক্রাই ইংগো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তৈদুল মুম্বাই অতালনি ব্রী সালমারি ও শিলংগ সালজি সালকা পর্ষদনি ফিল্ডসনি চেথাম অধিবেশন সংসার জাগানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতালনি ব্রী সালমারি ও সালনি হাস্তে বেড়াইমা ও ফায়ানো এডিসি ভিলেজ কমিটিনি চংবারিনি খসরা ভোটার মোংরেন তিনি কারিজাখা মন্ত্রী অপরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও ক্রিকেট থাই রকনি আগর থাই মানিন খবরী কিট ব্যাগ ইয়াফারি রেখা ককতুমা তিনি নিবাগী অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো খনাফং দামসনি তামৈ সথি ব্রীচি ও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওইদিন সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলা আসবেন। পরদিন অর্থাৎ 5 জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামোড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্যসচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে মূল স্বাক্ষরিত হয়েছে। আজ মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমার উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে এবং রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ মূল স্বাক্ষর করেন। আপাতত রামকৃষ্ণ মিশনের আগরতলা গাঙ্গাইল রোড কেন্দ্রে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হবে। রামকৃষ্ণ মিশনের স্কুল অফ ল্যাঙ্গুয়েজ দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষার সুযোগ এনে দেবে। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন এবং হায়দ্রাবাদেও মিশনের ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। প্রতিবছর এই কেন্দ্রগুলো থেকে 18,000 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন। আগরতলার এই কেন্দ্রটি হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম একটি শাখা। এই কেন্দ্রে ভারতীয় বিভিন্ন ভাষা ছাড়াও জার্মানি, জাপানি, ফরাসি সহ 18টি ভাষার শিক্ষার সুযোগ থাকবে। স্বাগত ভাষণে সচিব কিরণ জানান, আগামী 2 মাসের মধ্যে আগরতলার এই কেন্দ্র চালু হলে 100 জনকে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত করা হবে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 এবং 11 জুন দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এখবর জানিয়েছেন। তিনি জানান, আসন্ন এবারের ভিলেজ কমিটি নির্বাচনে 587টি ভিলেজ কমিটিতে 2600 বেশি আসনে ভোট গ্রহণ করা হবে। এর জন্য বিভিন্ন ব্লকে মোট 1550টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামী 4 জুন শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনএসি 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। আজ লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক

নিয়ে কেন্দ্রের অঙ্গীকারের উপর জোর দেন। আসন্ন অধিবেশনের জন্য সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এই বৈঠকে এনইসির পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সচিব ডেভিড লালথান তুলাঙ্গা এবং 2024 সালের ডিসেম্বরে আগরতলায় অনুষ্ঠিত সর্বশেষ এনইসি প্লেনারি সিদ্ধান্তগুলির উপর গৃহীত পরবর্তী পদক্ষেপগুলির বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, আগামী 6 জুলাইয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9 জুন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেব, অরুণ পল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আগামীকাল নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নয়াদিল্লিতে বৃত্তি প্রকল্পের আদিবাসী সুবিধাভোগীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নতি ঘটলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। শিক্ষা ক্ষমতায়নের একটি শক্তিশালী মাধ্যম, কারণ এটি ব্যক্তিকে আত্মনির্ভরশীল, সচেতন এবং সক্ষম করে তোলে। তিনি আরও বলেন, সরকারি বৃত্তি প্রকল্পগুলো উচ্চশিক্ষা ও নতুন সুযোগের পথ সুগম করে, আদিবাসীদের জীবন বদলে দিয়েছে। ভারতে প্রতিভার কোনো অভাব নেই এবং তাদের চিহ্নিত করে, লালন করে ও বিকাশের জন্য সঠিক মঞ্চ প্রদানের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ যৌথভাবে আজ আগরতলার লিচুবাগান এলাকায় বন্যাত্রাণ এবং উদ্ধার সংক্রান্ত মহড়া পরিচালনা করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুই সংস্থার সমন্বয় এবং প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোনামুড়ায় ভূমিকম্প মোকাবিলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পুলিশ প্রশাসন, টিএসআর, বিএসএফ, সিভিল ডিফেন্স, ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। গোমতী জেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা শাসক রিঙ্কুল আথের জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জলবায়ু সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোমতী জেলা প্রশাসন ও জেলা স্বচ্ছ ভারত মিশন ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গতকাল থেকে আগামী 5 জুন পর্যন্ত স্বচ্ছ গ্রাম সুরক্ষিত জলবায়ু শীর্ষক বিশেষ সচেতনতা এবং পরিচ্ছন্নতা অভিযান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সবকটি ব্লক এবং পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হবে। বিধায়ক দীপঙ্কর সেন আজ বিলোনিয়ার ঈশানচন্দ্রনগরের লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের 31তম বাৎসরিক উৎসবে সূচনা করেন। উপস্থিত ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, আশ্রম কমিটির সম্পাদক অমৃত দাস। এই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় এক অনুষ্ঠানে উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসআর তহবিলের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে টিসিএ অনুমোদিত মহকুমা অ্যাসোসিয়েশন, সদর মহকুমার 14টি ক্লাব, বিভিন্ন কোচিং সেন্টার ও প্লে সেন্টারগুলোর জন্য ক্রীড়া সরঞ্জাম ও 108টি কিট ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উদীয়মান ক্রিকেটারদের উন্নয়নের জন্য এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। রাজ্য ক্রিকেট সংস্থার প্রশংসা করে তিনি বলেন, ক্রিকেট সংস্থা স্বচ্ছতা বজায় রেখে রাজ্যে কাজ করে চলেছে। অনুষ্ঠানে স্টেট ব্যাংক

0: অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দেবাশিষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 4 জুন বৃহস্পতিবার কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম অযন্ত থেকে আজ প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আপনারা এফএম অযন্ত লাইভ ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। আজ আমরা সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলব জলবাহিত রোগ নিয়ে। আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক শঙ্কর চক্রবর্তী, সঙ্গে আছি আমি অনামিকা, সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আপনাকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা জানবো যে জলবাহিত রোগ বলতে কি বুঝবো?
2: প্রথমেই সমস্ত শ্রোতা বন্ধুদের নমস্কার এবং এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি সেটা হলো জলবাহিত রোগ নিয়ে, মানে ওয়াটার বর্ন ডিজিজ। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি হয়, এই সমস্ত রোগ ব্যাধিগুলি আমাদের শরীরে এন্ট্রির জন্য কতগুলি মাধ্যমকে ব্যবহার করে। কিছু জিনিস জলের মধ্য দিয়ে আমাদের শরীরে যায়, কিছু জিনিস বাতাসের মধ্য দিয়ে, যেগুলিকে আমরা এয়ার বর্ন বলি, কিছু আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, সেটাকে আমরা ব্লাড বর্ন বলি। এভাবে অনেকগুলি বিষয় মাধ্যমের মধ্য দিয়ে আমাদের শরীরে রোগ জীবাণু প্রবেশ করে। তো এখন আজকে যে বিষয়টি নিয়ে, যে জলবাহিত রোগ কেন বিশেষ করে এই বিষয়টিকে আজকে আমরা সিলেক্ট করলাম, কেন এটাকে আমরা নিলাম, তার কারণটা আমি প্রথমে বলি, তারপরে জলবাহিত রোগ বলতে কী বোঝায় সেটাও আমি বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি এই সময়টা এখন যেটা গ্রীষ্মকাল, এই সময়ে জল তুলনামূলকভাবে কম পাওয়া যায়, কারণ শুষ্ক সময় থাকে, জল কম পাওয়া যায়। আবার এ সময় মাঝে মাঝে বৃষ্টিপাতও হয়, কালবৈশাখের ঝড়ের সঙ্গে বৃষ্টি টিষ্টিও হয়, তখনও কিছু জল, কিন্তু সেই জলটাও কন্টামিনেটেড হয়ে যায়। তো সেই জন্য এই সময়ে এই পার্টিকুলার বিষয়টি নিয়ে আমরা জনগণকে সচেতন করতে চাই, জনগণকে জানাতে চাই যে কীভাবে জল ব্যবহার করলে আমরা এই জলবাহিত রোগগুলি দিয়ে থেকে মুক্ত থাকতে পারবো। জলবাহিত রোগ মানে হলো যে রোগটা জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে অথবা জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে মানব সমাজের মধ্যে, সেটাকে আমরা জলবাহিত রোগ বলি বা ওয়াটার বর্ন ডিজিজ বলি।
1: তাহলে ডাক্তারবাবু, কোন কোন রোগকে বলবো আমরা জলবাহিত রোগ?
2: আমাদের সব পরিচিত রোগই জলবাহিত রোগ, যেমন ধরুন ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা যেটা এখন অলমোস্ট নেই, কমে গেছে, তারপরে টাইফয়েড, তারপর আমরা যেটাকে জন্ডিস বলি, বিভিন্ন ধরনের হেপাটাইটিস, সেটা মূলত ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস এ এবং ই, এ দুটো, তাছাড়া কিছু ব্যাকটেরিয়াল হেপাটাইটিসও হয়। এইগুলি সমস্তগুলি জলবাহিত রোগ।
1: আচ্ছা, তাহলে এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো বিশেষ রোগ কি দেখা যায় যে এই এতগুলো যে বললেন তার মধ্যে এটা বেশি করে দেখা যায়?
2: দেখুন, একটা সময়ে ত্রিপুরা কেন, সারা পৃথিবী জুড়ে কলেরার একটা প্রচণ্ড প্রাদুর্ভাব ছিল এবং সারা পৃথিবীতেই, বিশেষ করে আমাদের ভারতবর্ষের গরিব অংশের মানুষের মধ্যে বা যেখানে হাইজিন খুব ভালো ছিল না, সেখানে একটা ব্যাপক হার হতো, সেটাকে আমরা বলতাম

0: ইপিডেমিক হয়ে যেত, কলেরা সংক্রমণ হয়ে অনেক মানুষ মারা যেতেন তখনকার সময়ে। এখন আমাদের জীবনযাত্রার উন্নয়নের সঙ্গে সঙ্গে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে সেটা অনেক কমে গেছে। তো ত্রিপুরা রাজ্যের মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই অনেক উন্নত মানের, সে কারণে ডায়রিয়াল ডিজিজের প্রকোপ বর্তমানে অনেকটাই আমাদের এখানে কম। তাও যে একবারে হচ্ছে না তা নয়, স্পোরাডিক বিভিন্ন জায়গাতে একটা দুটো করে কেস বিভিন্ন জায়গাতে হয় এবং এই সময়টাতে এই সিজনটাতে তুলনামূলক একটু বেশি হয়।
1: তাহলে এই যে ডাক্তারবাবু আপনি বারবারই কিন্তু জল নিয়ে যখন বলছেন, তখন এই যে দূষিত জল অনেকেই পান করছেন, তো সে থেকে কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে?
0: এই যে বললাম আমি যে রোগগুলি দূষিত জলের থেকে, এগুলি তো গেল জল পান করলে হচ্ছে, এছাড়াও দূষিত জলের সংস্পর্শে হতে পারে, স্কিনের অনেকগুলি সংক্রমণ হতে পারে।
1: যেমন আমাদের গ্রামাঞ্চলে যদি আমরা দেখি যে অনেকেই কিন্তু পুকুরের জল পান করেন বা স্নানের জন্য ব্যবহার করছেন, বা কুয়ো যেটা ওটা থেকেও জল পান করছেন, স্নান করছেন, সে থেকেও তো মানে এই রোগগুলো হচ্ছে।
0: হতে পারে, দেখুন আমরা বলছি কি শুধু পানীয় জলেরটা আমরা বলছি, এটার একটা বিশেষ কারণ আছে। এছাড়া কিন্তু দেখুন একটা বাসন আমি একটা নোংরা জলে ধুয়ে ওই বাসনটার মধ্যে আমি খাওয়া খেলাম, আমি হাতটা একটা নোংরা জলে ধুয়ে আমি হাত ধুয়ে খেলাম, কিন্তু হাতটা একটা নোংরা জলে ধুয়ে খেলাম, তাহলে কিন্তু আমার হাতের মধ্যে ওই কন্টামিনেশনটা, ওই জীবাণুর সংক্রমণটা থেকে যেতে পারে এবং সেটা আমার খাওয়ার মধ্য দিয়ে মিশ্রিত হয়ে আমার মুখের মধ্য দিয়ে হয়ে আমার পেটে যেতে পারে এবং এই সংক্রমণের শিকার আমি হয়ে যেতে পারি। কাজেই টোটাল যে জল যেটা আমি পান করি অথবা অন্যভাবে ব্যবহার করি সেটা দূষণমুক্ত হওয়া দরকার, তবে পানীয় জলের ক্ষেত্রে আরেকটু বেশি স্পেসিফিক হওয়া দরকার আমাদের, যাতে সেই জলটা একেবারেই মানে অ্যাকচুয়ালি ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের একটা কতগুলি ক্রাইটেরিয়া থাকে যে এটা আমার পানীয় জল আর বাকি আমার ব্যবহার কর, কোনোটাই কিন্তু কন্টামিনেটেড জল আমরা উৎসাহ দিই না বা উচিত নয়, কিন্তু পানীয় জলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা আমাদের রাখতে হবে সেটা নিয়ে মানুষকে সচেতন করা। খুব বেশি পয়সার ব্যাপারও নেই, খুব বেশি কঠিন ব্যাপারও নেই, একটু সচেতন হওয়া।
1: তাহলে এই যে আপনার কথা ধরে আমি যেটা বলছি যে পরিষ্কার জল মানেই কিন্তু পানীয় জল নয়, বা জল মানেই কিন্তু সেটা পান করার যোগ্য সেটাও কিন্তু
0: একেবারেই নয়। আপনি একদম ঠিক বলেছেন যে পরিষ্কার জল মানেই পানীয় জল সেটা নয়, কিন্তু আবার যেটা পরিষ্কার নয় সেটা তো নয়ই, কারণ জলটা পরিষ্কারও হতে হবে এবং বিশুদ্ধ হতে হবে, মানে এটা জীবাণু মুক্ত হতে হবে। আবার জলের মধ্যে কতগুলি আমাদের মিনারেল থাকে, কতগুলি মানে কি বলবো এলিমেন্ট থাকে যেগুলিকে আমরা মাইক্রো এলিমেন্ট বলি, সেগুলি থাকে, সেগুলিও যাতে জলের থেকে নষ্ট না হয় সেটাও দেখতে হবে। কারণ আজকাল হয় কি, আপনি যেমন বললেন পুকুরের জল কেউ কেউ পান করে, সেই সংখ্যা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে এখন একেবারেই কম, একেবারেই কমে গেছে। বেশিরভাগ লোকই আমাদের যে জনস্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সেই দপ্তরের মাধ্যমে যে জল সরবরাহ করা হয় মানুষের বাড়ি বাড়ি, সেই জলটাই বেশিরভাগ মানুষ পান করেন। আবার একটা অংশের মানুষ হয়তো আপনার টিউবওয়েলের জল, ডিপ টিউবওয়েলের জল এগুলি পান করেন। আবার কেউ কেউ এই যে জল যেটা আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে বা DWS থেকে সাপ্লাই করা সরবরাহ করা হয় সেটাকে আবার আরও পিউরিফাই করে কেউ কেউ ধরুন বিভিন্ন ধরনের পিউরিফায়ার ইউজ করছে, বিভিন্ন কোম্পানির অ্যাকোয়াগার্ড বা এই সমস্তগুলি ইউজ করছে, এগুলি ইউজ করে সেটাকে আবার পিউরিফাই করে পানীয় জল হিসাবে ব্যবহার করছে। বাকি অন্যান্য গৃহস্থালির কাজের জন্য উইদাউট পিউরিফিকেশান ইউজ করছে, এইভাবে চলছে। তো আমরা তাদের ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু আমরা আরও স্পেসিফিকভাবে জনসাধারণকে সচেতন করার জন্য এখানে এসেছি, সেটা হলো সমস্ত মানুষের পক্ষেই যেটা সম্ভব, এত কষ্ট পড়বে না কোনো কিছু না, সেটা হলো আর বিশেষ করে আমার এই বলার উদ্দেশ্যটা থাকবে আমাদের মায়েদের বোনেদের প্রতি, কারণ একটা সংসারের মূল স্তম্ভ কিন্তু ওনারাই, এবং ওনারা যদি করেন তাহলে এটা হবে, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না, হবে না। যেমন আমরা যে জলটা পানের জন্য রাখি সেটাকে যদি আফটার ফিল্ট্রেশন মানে ফিল্টার করার পরে সেটাকে যদি আমরা বয়েল করে ফেলি, খুব বেশি সময় দরকার নেই, 10 মিনিট বয়েল করলেই হয়, তাহলে আর কিছুই লাগে না। ফিল্টার হলো, এটা নোংরাগুলি মুক্ত হয়ে গেল, মানে এটা পরিষ্কার জল হলো, এবার আপনি বয়েল করলেন জীবাণু মুক্ত হয়ে গেল, এবার পুরো ব্যাপারটাই একটা ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জল হয়ে গেল, এটা হলো সবচেয়ে নিরাপদ।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে ফোনে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি ডাক্তারবাবু।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: বলুন।
1: আমি বাজারঘাট মাতৃপল্লি থেকে বলছি, বিশ্বজিৎ দেবনাথ। ডাক্তারবাবু নমস্কার।
2: নমস্কার বিশ্বজিৎ বাবু, বলুন।
1: না বলছিলাম, জল তো একবার আমাদের প্রয়োজনীয়, মানে জীবনের অপর নাম। তো বলছিলাম, আমরা তো গরমের সময় ফুটফুট করে অনেকে ফ্রিজের জল খেয়ে ফেলি, মানে এইটা কতটুক মানে খাওয়াটা কি ঠিক কিনা, আর জল খাওয়ার ক্ষেত্রে এবং সঠিক পদ্ধতিটা যদি একটু বলেন, আর এটা নিয়ে আমি একটু সংশয় থাকি যে কি পরিমাণ জল খাওয়া আর জলটা খাওয়া কিভাবে, এবারে কতক্ষণ পর পর বা কিভাবে জলটাকে নিতে গেলে আমাদের পক্ষে ভালো হবে, এটা যদি একটু বলেন।
2: আচ্ছা ঠিক আছে,
0: ধন্যবাদ শ্রোতাবন্ধু, সঙ্গে থাকুন।
2: আপনার যে প্রশ্নটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন, এটা সবার মনেই আমাদের থাকে এবং এটা সম্পর্কে আমাদের এক একজনের এক এক রকম ধারণা বা এক এক রকমের বক্তব্য থাকে। প্রথম যে জিনিসটা আপনি জানতে চেয়েছেন যে আমরা এই গরমের মধ্যে ফ্রিজের জল হঠাৎ করে করে খেয়ে ফেলি, সেটা কি ঠিক কিনা, তো আমি বলবো ফ্রিজের জলটা ঠিক বেঠিকের ব্যাপারটাতে আমি একটু পরে আসছি। প্রথমে আপনাকে বলছি কি হয়, আমরা যদি ফ্রিজের জলটা খেয়ে ফেলি, ধরুন আমি খুব গরম থেকে এসেছি, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি ফ্রিজের জল খেলাম, তো এখন আমার যতটুকু শরীরে জলের প্রয়োজন ফ্রিজের জল খেলে কিন্তু ততটুকু জল আমি পান করব না, এর থেকে অনেক কমই আমার তেষ্টা মিটে যাবে। তাহলে আমার যে জলের প্রয়োজনীয়তা সেটার থেকে অনেক কম জল আমি পান করলাম, তাহলে আপনিই বলুন সেটা কি ঠিক হলো কার ঠিক হলো না। তাহলে সেটা ঠিক হলো না মানে আপনি গরম থেকে এসে আপনি নর্মাল টেম্পারেচারে জলই পান করুন, তাহলে আপনার জলের যতটুকু রিকোয়ারমেন্ট আপনার শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু জল আপনি পান করতে পারবেন। কিন্তু ফ্রিজের জল হলে আপনার কাছে একটু স্বস্তি বোধ হবে, কিন্তু যতটুকু জল দরকার সেটা আপনি পাবেন না, এ হলো প্রথম। দ্বিতীয়, আপনি বললেন যে কখন কখন আমরা জল পান করব, এটা নিয়ে বিভিন্ন মতামত আছে, তবে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য যে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, এরপরে একটা দীর্ঘ সময় শরীরে আর জল পান করা হয় না, শরীরে জলের একটু ইয়ে থাকে, তাহলে সকালে প্রথমে যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ জল 200-250 ml বা 300 ml জল পান করি, তাহলে সেটা আমার শরীরে কাজে লাগে, বা স্টমাকে যে সারা রাতে যে রেসিডুয়াল হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হচ্ছে সেটাকেও কিছুটা নিউট্রালাইজ করতে ভালো হয়।
0: সেটাই শ্রোতাবন্ধু, আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন নিশ্চয়ই। আজকে যে সুস্বাস্থ্য অনুষ্ঠান সেটি সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তী। আমরা আজ কথা বলছি জলবাহিত রোগ নিয়ে। হ্যাঁ ডাক্তারবাবু, আরেকটা যেটা জানবো যে আপনি বারবারই কিন্তু বলছিলেন যে মা বোনদের ভূমিকা কিন্তু সর্বাগ্রে জলবাহিত রোগ প্রতিরোধে, তো মা বোনদের ভূমিকা কি কি হবে তাহলে?
2: দেখুন, আমাদের বাড়িঘরে যেটা হয়, তো জলটা কেমন হবে সেটা কিন্তু অন্য লোকরা খুব একটা ইয়ে করে না, জল হাতে যেটা পায় গ্লাসের মধ্যে যেটা দেওয়া থাকে সেটাই পান করে নেয়, তো এই জলটা ফিল্টারের জল হতে পারে বা অন্য কোনো পরিষ্কার জলও দেওয়া হতে পারে এটা। তো এখন মায়েরা বোনেরা যারা এই কাজটা মূলত করেন, ওনারা যদি সচেতন হন যে আমি বাড়িতে সেই জলটাই সবাইকে দেব যেটা বিশুদ্ধ জল, যেটা পানীয় জল, তাহলে সেখানে কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, প্রথম যেটা সেটা পরিচ্ছন্ন জল হতে হবে, তাহলে আমি এটাকে ফিল্টার করে নিলাম, তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। কারণ আজকাল যে পাইপলাইনের মাধ্যমে আমাদের এখানে জল সরবরাহ করা হয়, যেটা আসে অনেক সময় পাইপে কোনো দুর্ঘটনা হতে পারে বা কোনো সংস্কারমূলক কাজের কারণে পাইপ ফেটে যেতে পারে, তাহলে ওখানেও তো লিকেজের কারণে কন্টামিনেশন হতে পারে, যেমন নোংরা যেতে পারে সঙ্গে সঙ্গে জীবাণুও যেতে পারে, তাহলে আমি নোংরাটাকে সরিয়ে দিলাম ফিল্টার করে। তারপরে এবার জীবাণুটা তো আর ফিল্টারে সরানো যাবে না, তো জীবাণুটাকে সরানোর জন্য আমাকে জলটা বয়েল করে নিতে হবে, খুব বেশি সময় নয়, 10 মিনিট ভালোভাবে যদি আমি ফুটিয়ে নিই জলটাকে, তো এটা জীবাণুমুক্ত হয়ে গেল। এরপর আমি এটাকে রেখে দিলাম যেখানে রাখার, বোতলে রাখি বা জগে রাখি, যেখানে রাখলাম রাখলাম, রেখে এরপরে সেই জলটা আমরা পান করলাম, তাহলে সেটা হবে বিশুদ্ধ পানীয় জল এবং সেখান থেকে কোনো রোগ, মানে জলবাহিত রোগ ছড়ানোর কোনো সম্ভাবনাই থাকবে না। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো দেখুন, যাদের ওই ব্যবস্থাটা নেই বা পারছে না, তো সেই সমস্ত ক্ষেত্রে আরেকটা অপশনও আছে, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন জলে আমরা যদি হ্যালোজেন ট্যাবলেট, এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, মানে কম পরিমাণ জলকে জীবাণুমুক্ত করার জন্য সেই ট্যাবলেটটা আমরা ব্যবহার করতে পারি, 4 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20, 40, 80, 80 মিলিগ্রাম।

0: বিভিন্ন স্ট্রেংথের এই ট্যাবলেট পাওয়া যায়। নর্মালি 4 মিলিগ্রাম একটা ট্যাবলেট আমাদের বিভিন্ন সরকারি যে হেলথ সাবসেন্টারগুলি আছে বা হেলথ সেন্টার পিএসসি বা আরবান পিএসসি বা সিএসসি যেটাকে আমরা বলি সেখানে পাওয়া যায়, বিনামূল্যেই পাওয়া যায়। তো 4 মিলিগ্রাম 4 মিলিগ্রামের একটা ট্যাবলেট যদি আমরা 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে রেখে দিই, হাফ এন আওয়ার পরেই জলটা আপনার পানের উপযুক্ত, আপনি পান করতে পারবেন। আর যদি খুব ভালো ইয়ে চাই তাহলে 1 ঘন্টা পরে, হাফ এন আওয়ার পরে এটা পান করা যায়। কিন্তু অনেক সময় সাধারণ একটা স্মেল বা টেস্ট একটু ইয়ে লাগতে পারে, কিন্তু 1 ঘন্টা পরে হলে আর কোনো অসুবিধা হবে না, এই করতে পারে, সেটাও করা যেতে পারে যাদের। কিন্তু বয়লিং আমি বারবারই একটা কথা বলবো, মানে সিদ্ধ জল এবং পরিষ্কার ফিল্টার করা সিদ্ধ জল সেটা হলো বেস্ট। আপনি নিশ্চিত থাকতে পারেন জলবাহিত রোগ হওয়ার
1: আমরা যে প্লাস্টিক বোতলে জল রেখে খাই কি সঠিক নাকি?
0: দেখুন না, একদম যদি আমি স্ট্রিক্টলি সাইন্টিফিক এতে বলি সেটাও সঠিক নয়, কারণ প্লাস্টিকেরও একটা ডিগ্রেডেশন ইরোশন এই সমস্ত অনেকগুলি ইস্যুস আছে এবং সেখানে একটা, তবে সেটা কন্টামিনেশনের নয় মানে জীবাণুর জন্য নয়, কিন্তু বিভিন্ন এডেড জিনিস, একটা পানীয় জলে কী কী থাকবে আমরা যেটা বলি যে মানে যেটা রিভার্স অসমোসিস বা আরও ওয়াটার যেটা সবচেয়ে দরকার, কত টিডিএস ওয়াটারের দরকার, সে সমস্ত যদি আমরা কনসিডার করি তো প্লাস্টিক বোতলের জল কিন্তু ঠিক নয়। জলটা যদি কাঁচের ইয়েতে রাখুন বা আমাদের আগের যে মাটির কুজুতে রেখে রাখা সেটাও কিন্তু অনেক বেশি সাইন্টিফিক এবং অনেক বেশি আপনার উপযুক্ত। আর প্লাস্টিকের ক্ষেত্রে লং টার্ম থাকলেও ভালো নয়, আর এমনিতেও সেটা যতটুকু অ্যাভয়েড করা যায় ততটুকুই মঙ্গল।
2: আরেকটা ডাক্তারবাবু আপনার কাছে যেটা জানবো, আপনি কিন্তু বারবারই জলটা ভালো এবং পরিশোধিত জল পান করার পক্ষে বলছেন, সেই ক্ষেত্রে যারা স্কুলে যাচ্ছে আমাদের অনেকেই মিড ডে মিল খাচ্ছে, তো মিড ডে মিল যারা তৈরি করছেন তারা কি কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন?
0: একদম খুব সুন্দর প্রশ্ন, এটা খুবই দরকার ছিল। দেখুন অনেকগুলি ব্যাপার আছে মিড ডে মিলের ক্ষেত্রে, যারা খাওয়াটা তৈরি করছেন ওনাদের ক্ষেত্রে এখন যেই ফুয়েলটা দরকার খাওয়া তৈরি করার জন্য, রান্না করার জন্য যেই জ্বালানিটা ব্যবহার করেন সেটা কী ধরনের জ্বালানি, যেটা যে ধরনের জ্বালানিই হোক সেটার একটা কস্ট আছে। তারপরে এই প্রকল্পগুলিতে একটা নির্দিষ্ট টাকা দেওয়া আছে, হয়তো আবার জল বয়ল করে সমস্ত বাচ্চাদেরকে দেওয়া হয়তো ওনাদের কঠিনও হতে পারে, তো সেই ক্ষেত্রে জলটা অন্তত পরিচ্ছন্ন জল হওয়া চাই প্রথম। দ্বিতীয়ত আপনারা আমাদের যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে হেলথ সাবসেন্টার অথবা প্রাইমারি হেলথ সেন্টার বা আরবান প্রাইমারি হেলথ সেন্টার কমিউনিটি হেলথ সেন্টার যেটাই হোক, সেখান থেকে বিনামূল্যে আপনারা কিছু হ্যালোজেন ট্যাবলেট নিয়ে যান, ওনাদেরকে দেবে। তারপরে আমি যে ফর্মুলা বললাম, প্রতি 1 লিটার জলে 4 মিলিগ্রামের একটা ট্যাবলেট যদি দিয়ে দিন, তাও ধরুন আমার 20 লিটার জল লাগবে, তো 20 লিটার জলে আমি সেইভাবে হিসাব করে কয়টা ট্যাবলেট দিতে হবে, 20টা ট্যাবলেট দিয়ে দেবো, 20টা ট্যাবলেট দিয়ে এবার হাফ এন আওয়ার বা 1 ঘন্টা, কারণ বাচ্চা তো একটু যদি স্মেল থাকে জলটা খাবে না, তো সেই ক্ষেত্রে ও তো আর বুঝবে না এটা কেন দেওয়া হচ্ছে কী কারণ, তো সেই ক্ষেত্রে 1 ঘন্টা অপেক্ষা করুন বা আর একটু বেশিও অপেক্ষা করুন, আগে জলটাকে ওটা রেখে দিন দিয়ে দিন, কোনো অসুবিধা হবে না, এক্সট্রা কোনো কষ্ট পড়ছে না, মানে খরচা কিছু হচ্ছে না, তো সেই সমস্ত জায়গাতে এটা ভালো যাদের পক্ষে বয়ল করা কষ্ট। আর যারা বয়ল করতে পারেন বয়ল তো বেস্ট, সেটা করতে হবে। আর আরেকটা জিনিস বলবো, যে খাওয়াটা তৈরি করা হবে দয়া করে সেটা অন্তত একটু হাইজেনিক ওয়েতে একটু পরিচ্ছন্নভাবে তৈরি, যেটাই করুন সেটা পরিচ্ছন্নভাবে এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জলে ভালোভাবে ধুয়ে, সঙ্গে অনেক সময় অনেকগুলি অ্যাডাল্টারেটেড জিনিসও থাকতে পারে, অ্যাডাল্টারেটেড ফুড, যেমন একটু খিচুড়ি করলো চাল ডাল দেখা গেলো চালে কিছু খারাপ জিনিস আছে, ডালে কিছু খারাপ আছে, সেগুলির থেকেও কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, তো ওগুলি একটু সুন্দর করে বেছে ধুয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ করে বাচ্চাদেরকে গরম গরম যাতে দেওয়ার ব্যবস্থা থাকে, কারণ এগুলি যদি অনেকক্ষণ পরে থাকে সেখানেও আবার কন্টামিনেশন হতে পারে, তো ওই সেই জিনিসগুলি যাতে না হয় সেই ব্যবস্থাটা নেওয়ার অনুরোধ থাকবে।
2: আচ্ছা, এবার তো আমরা যারা স্কুলে খাবার তৈরি করছে ওদের ব্যাপারে বললাম, এবার ঘরে যারা তৈরি করছেন, অনেকেই আমাদের মা বোনরা খাবার যখন তৈরি করছেন বা বাজার থেকে যখন

0: সবজি আনছেন, সেই ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন?
1: দেখুন, ঘরে তো আমরা সবাই, আমাদের বাড়ির মায়েরা বোনেরা সবাই কিন্তু একটা প্রিকশন সবাই নেন। আমরা যখন বাজার থেকে সবজি, মাছ বা অন্যান্য ফলগুলি নিয়ে আসি, তখন দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে এগুলিকে সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাদের ফ্রিজ আছে সেখানে রেখে দিল।
0: এই প্রশ্নটা ডাক্তারবাবু করার মূল উদ্দেশ্য হলো, অনেকেই যেটা করে থাকেন যে স্থির জলের মধ্যেই সবগুলো সবজি ধুয়ে নিচ্ছেন, রানিং ওয়াটারে ধুচ্ছেন না, সেক্ষেত্রে কি এই দুটোর কোনো পার্থক্য থাকে?
1: দেখুন, স্থির জলের মধ্যে যদি আপনি ধোন, তাহলে একটা যে ইয়েতে যদি কোনো কন্টামিনেশন থাকে, ওই জলটার মধ্যে আরেকটা ইয়ে করলেন, তো কন্টামিনেশনটা সবখানে ছড়িয়ে পড়লো। তো রানিং ওয়াটার হলে ভালো। এখন জলেরও একটা স্কার্সিটি তো থাকে, সব কিছুরই এখন একটা মানে মানে অফুরন্ত নয়, সব কিছুরই একটা লিমিটেশন আছে, একটা ইয়ে আছে। তো যতটুকু সম্ভব সেটাকে আপনি যে টেপটা ছেড়ে দিয়ে ধুয়ে ফেললেন সুন্দর করে, তাহলে আমার মনে হয় আরো বেশি প্রপার হবে, বেশি সাইন্টিফিক হবে, বেশি
0: আমরা বেশিভাবে সুস্থ থাকব,
1: বেশিভাবে সুস্থ থাকব।
0: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ বলুন
2: শ্রোতা। আমি সিঙ্গাপুর থেকে আশিস দেব বলছি। ডাক্তারবাবুকে নমস্কার, একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করছেন উনি। ডাক্তারবাবুকে আমি বলছি, ডাক্তারবাবু।
1: হ্যাঁ নমস্কার আশিস বাবু, বলুন।
2: সবচেয়ে বড় বিষয় কি জানেন, আমার বাড়ি শেখরপুর গ্রামের বাড়ি, বুঝলেন তো, প্রধানমন্ত্রী জল যোজন মিশনের যে পানি, যে জল আছে সেই জল আয়রন মিশ্রিত জল, বুঝলেন তো। আমি আমার বাড়ির যে কল আছে, কল দিয়েও আয়রন মিশ্রিত জল, কিন্তু দূর থেকে জল এনে আমার ফিল্টারে রেখে জল খেতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু, আমার কল থেকে যে জল বেরোচ্ছে বা সরকারি ভাবে পাইপলাইনের যে জল আছে, আয়রন মিশ্রিত জল ফিল্টারে রেখে ওটাকে ওটা দিয়ে ওটা পানি পানীয় করার যোগ্যতা হবে কিনা বা ঠান্ডা করার সুবিধা হবে কিনা?
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন। যেটা শ্রোতা বন্ধু জানতে চাইছেন যে আয়রন মিশ্রিত জল কিভাবে পান করা যাবে,
1: উনি খুব সুন্দর, আমাদের ত্রিপুরাতে এই প্রবলেমটা কিন্তু আছে, কারণ আমাদের যে মাটির নিচের জল যেটা আমরা তুলে নিই, সেখানে আয়রন কন্টেন্ট মানে এটার উপরে মানে কতটুকু বোরিং হচ্ছে সেটার উপরে নির্ভর করে আয়রন কন্টেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু বেশি থাকে। তো আয়রন কন্টেন্ট সেটাকে আমরা কমিয়ে নিতে পারি। আপনি যেটা বললেন, আপনি ঠিক কাজই করছেন, ফিল্টার করে নিচ্ছেন, ফিল্টার করে নিলে সেইগুলো কিন্তু কমে যাবে, যতটুকু আপনার আয়রনের প্রয়োজন সেটা শুধু থাকবে, বাকিটা থাকবে না, জলটা পানের উপযুক্তই থাকবে। কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, সেটা ফিল্ট্রেশনের পরে, ফিল্টার করার পরে আপনি হয় বয়েল করে নিন, বয়েল করলেও কিন্তু আরও কিছু আয়রন যেটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা থিত হয়ে যাবে, বয়েল করার পরেও কিছু আয়রন কিন্তু নিচে ইয়ে হয়ে যায়, থিতু হয়ে যায়। তো সেটা করতে পারেন, অথবা আমি যেটা বললাম যে হ্যালোজেন ট্যাবলেট, আপনার যে শেখেরকোট, শেখেরকোটের সঙ্গে যে আমাদের সাবসেন্টার আছে, ওখানে তো আমাদের অনেকগুলি সাবসেন্টার আছে, তো সেখানে আপনি ওখান থেকে নিয়ে নিতে পারেন, নিয়ে ওখানে জলের মধ্যে দিয়ে দিন, যেটা আপনার পক্ষে সুবিধা হয়। বয়েল করতে পারলে সবই সবচেয়ে ভালো, আর যদি কোনো কারণে সেটা আপনার পক্ষে সম্ভব হয় না, তাহলে আপনি ওই হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করুন, এবং ফিল্টার করার পরে আয়রন কন্টেন্ট, আপনার পানীয় জলে যে আয়রন কন্টেন্ট থাকা প্রয়োজন সেটা হয়ে যাবে, কাজে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না, ফিল্টার করে আপনি জল নিচ্ছেন, কাজে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই।
0: শ্রোতা বন্ধুরা, আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে সৌজন্য জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা, আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর চক্রবর্তী। ডাক্তারবাবু, আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে আপনি বারবারই বলছেন যে এই সময়টাতে কিন্তু এই জলবাহিত রোগগুলো বেড়ে যায়, তাহলে এই যে বৃষ্টির সময় আমরা বেরোচ্ছি বা আমরা এখন যেটা করছি, এতটা গরম পড়েছে বেরোচ্ছি, সামনের রাস্তায় যেটাই পাচ্ছি খেয়ে নিচ্ছি, সেই থেকেও কি জলবাহিত রোগ হচ্ছে আমাদের, বিশেষ করে বাচ্চাদের?
1: হ্যাঁ শুনুন, জলের মধ্য দিয়ে যেটা ছড়ায় সেটা জলবাহিত, আবার খাওয়ার থেকে যেটা আসছে সেটাও কিন্তু এই পর্যায়ে পড়ে। আমরা বলি যে মানে ফিকো অরাল রুট, এই রুটে এইগুলি হচ্ছে। তারপর ফুড পয়জনিং, সেটা একটা ভয়ঙ্কর জিনিস। তো এখন বলে কথা নয়, সবসময়ের জন্য আমি বলবো, আর এখন তো বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখন কিন্তু যে কোনো কিছু, ধরুন একটা কাটা ফল, আপনি অনেকখানে দেখবেন ফ্রুট স্যালাড বিক্রি করছে আজকাল, কেটে রেখে দিল, রাস্তার ধুলা বালি ময়লা রোগ জীবাণুগুলি বলে তো আমরা দেখতে পাচ্ছি, রোগ জীবাণু ময়লা তো আমরা দেখতে পাচ্ছি না, তো সেগুলি সব গিয়ে কন্টামিনেশন হলো, সেটা আমরা খেয়ে ফেললাম। তো

0: সেখান থেকে কিন্তু ফুড পয়জনিং এবং বিভিন্ন রোগ ব্যাধি। তারপরে একটা ফ্রুট জুস, সেটা যিনি জুসটা তৈরি করছেন তিনি হয়তো হাইজেনিক ভাবে নেই, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে করেননি, অথবা উনি নিজেই হেপাটাইটিসের রোগী বা টাইফয়েডের রোগী কেরিয়ার, তারপরে দেখা যাবে ওনার এই হাতের থেকে নোংরা অপরিচ্ছন্ন হাত থেকেই ওই জীবাণুটা আপনার খাওয়ার মধ্যে হয়ে আপনার শরীরে চলে গেছে। তো এটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করা দরকার। আর গরমের দিন আমরা সবাই জানি যে কোনো খাওয়ার জিনিস যদি পড়ে থাকে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়া মানে কি, সেখানে কন্টামিনেশন হয়েছে, কোনো জীবাণু গ্রো করেছে, সেজন্যই এটা টক হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে বা খাওয়ার উপযুক্ত নেই। তো সেই জিনিসটাকে আমরা কনসিডার করতে হবে। শীতের দিনে ইনফেকশনটা একটু দেরিতে হয়, সেজন্য মানুষে বলে শীতের দিনে একটু খাওয়া থাকলেও একটু পরে খেলেও হয়, কিন্তু গরমের সেটা তাড়াতাড়ি হয় না, কিন্তু সব সময়ের জন্য কন্টামিনেশন সমানই। আমার দেখতে হবে যার থেকে বা যে জায়গার থেকে আমি খাওয়াটা নিচ্ছি সেটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, আর যিনি খাওয়াটা সার্ভ করছেন সেটা কতটুকু পরিষ্কার, উনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মানে হাইজিন মেনটেন করছেন, গ্লোভস পরছেন এগুলি, আর যেখানে খাওয়াটা তৈরি হচ্ছে সেই জায়গাটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। আরও কিছু জিনিস আছে, যেমন যে ইনগ্রিডিয়েন্টগুলি ইউজ করা হয়েছে সেটা কতটুকু খাবার উপযুক্ত, এই সমস্ত অনেকগুলি বিষয়ে এগুলির উপরে জড়িত। তো আমরা যারা সচেতন, আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা বাড়ি ঘরে তো সেই খাবারটাই খাবো যেটা আমার সমস্যা তৈরি করবো না, এই জন্যই আমরা সবসময় বলি যে বাড়ি ঘরের খাওয়াটাই সবসময় বেস্ট এবং এটার উপরেই চলা ঠিক আছে। অনেক সময় বাইরে আমাদের খেতে হতে পারে বিভিন্ন কারণে, তো সেই ক্ষেত্রে আপনাকে চয়েস করতে হবে যে একজাক্টলি কোন জায়গাটা থেকে আমি যাব, এবং চয়েস করার যেই প্যারামিটারগুলিকে আপনি কনসিডার করবেন সেটা আমি একটু আগে যেগুলি বললাম।
1: সত্যি আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: নমস্কার ডাক্তার বাবু।
0: নমস্কার নমস্কার বলুন।
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ দেখুন এই গরমে আমাদের কিন্তু প্রচুর ঘাম ধরে, তো সেই কারণে আমি একটা পরামর্শ দিতে চাচ্ছি যে সারাদিন কত লিটার জল খাওয়া দরকার, এটাই প্রশ্ন আমার।
0: হ্যাঁ দেখুন আমরা নর্মালি একটা হিসাব করি যে আমরা যতটুকু ইউরিন আউটপুট হয় সারাদিনে, আপনার যতটুকু ইউরিন আউটপুট হলো তো সেটার সঙ্গে আরও এক লিটার বেশি ধরে আমরা জল পান করার কথা বলি। তো গরমের দিনে হয় কি, এটা নির্ভর করবে আপনি গরমের দিনে এসিতে বসে আছেন, ঘরে বসে আছেন, বাইরে কোনো ফিল্ড অ্যাক্টিভিটি নেই, বাইরের কোনো অ্যাক্টিভিটি নেই, সেই ক্ষেত্রে আপনার ওটাই যেটা আমি বললাম যে সারাদিনের ইউনিট আউটপুট প্লাস এক লিটার। এবার আপনি বাইরে কাজ করছেন তো সারাদিনে ইউরিন আউটপুট আপনার নেই অলমোস্ট, বা সারাদিনে থাকলেও একেবারে ধরুন 500 ml বা 600 ml ইউরিন আউটপুট, সেই ক্ষেত্রে কিন্তু সেই ফর্মুলা কাজে লাগবে না। সেখানে কিন্তু আপনাকে বারে বারে জল পান করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ইউরিন আউটপুটটা অন্য দিন যেমন হয় সেরকম হচ্ছে, আবার ইউরিনের যে রং সেটা যেন মানে লালাভ বা হলুদাভ সেটা না হয়, সেটা একদম জলের মতো যে রং, জলের যেমন হয় সেরকম যেন হয়, সেটা আপনি দেখবেন তাহলে বুঝে যাবেন। আমি যদি আপনাকে কতগুলি মেজারমেন্ট বলি সেটা আপনার পক্ষে মনে রাখাও কঠিন হবে, বা সেটা এখন হয়তো আপনি বুঝবেন একটু পরে আপনি আবার ভুলে যাবেন। তো বেস্ট হলো আমরা দেখব যে আমার যখন তেষ্টা পাবে তখন তো জল পান করবই, এছাড়া আমি দেখব সারাদিনে অন্য সময় আমার কতটুকু ইউরিন আউটপুট হয়, এখন কতটুকু হচ্ছে, তো আমি সেভাবে জলপান করতে হবে। তারপরে যত ঘাম বেশি হবে তত জলপান বেশি করতে হবে, কারণ ঘামটা তো আপনার শরীরের জলেই বেরিয়ে যাচ্ছে, সাথে কিছু লবণ বেরিয়ে যাচ্ছে, তো সেটাকে আপনার আবার কম্পেনসেট করতে হবে। তো সেগুলি কনসিডার করেই আপনাকে জল পান করতে হবে। আর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, গরম থেকে এসে আপনি চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারের যে জল সেটাকে পান করতে। আপনি যদি ফ্রিজের জল পান করে নিন আপনার কিন্তু ভালো লাগবে, আপনার তেষ্টা মিটে যাবে, কিন্তু আপনার শরীরের যতটুকু জলের প্রয়োজন ছিল ততটুকু জল কিন্তু আপনার শরীর পাবে না, শরীরে সেই জলের ডিপ্রাইভেশন থেকেই যাবে, কমে যাবে, জল ঠিক ঠিক হবে না।
1: এই প্রসঙ্গে আপনার কথা শুনে আমার যেটা মনে আসলো যে আমরা কিন্তু অনেকেই এখন যেটা করে থাকি যে এসি ঘরে বসে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু জলের তেষ্টাটা অনেকটাই কম পায়, সেক্ষেত্রে ওরা কিভাবে বুঝবে বা ওদের জলের চাহিদাটা কিভাবে মেটাবে?
0: হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এসি কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করে রাখা

0: টেম্পারেচার সেই ফিলিংসটা আপনি পাবেন। আর আপনি যদি 16-18 এসি রেখে দিন তাহলে আপনি কিন্তু ওই শীতের দিনের যে ফিলিংস সেটা আপনি পাবেন। তো এতে হবে কি, তো শীতের দিনে আমাদের যেমনটা হয় আমরা মানে নিজের থেকে জল পান না করলে খুব একটা তেষ্টা পায় না, ইচ্ছা হয় না, এমনটা হবে না, তো শরীরে যে জলের ঘাটতি সেই ঘাটতিটা অটোমেটিক্যালি থেকে যাবে। তো আর যদি ইনপুট ঠিকঠিকভাবে না থাকে আউটপুটও ঠিকঠিকভাবে হবে না। আর আউটপুট যারা করছে, যে আপনি জল পান করছেন, সেটা বিভিন্ন প্রসেস হয়, আমাদের কিডনিতে যাচ্ছে, কিডনি সেটাকে ফিল্টার করে ইউরেটার হয়ে, ইউরিনারি ব্লাডার হয়ে, ইউরেথ্রা হয়ে তারপরে বাইরে যাচ্ছে। আপনি যদি এই পার্টটাকে কাজে না লাগান, তো আমরা একদম বেসিক সায়েন্স যেটা, যার কোনো কাজ নেই তার ক্ষয় তাড়াতাড়ি, সে ঠিকও থাকবে না। তো এটা বেসিক সায়েন্স, তো আপনি যদি সেটা না করেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই প্রবলেমগুলি আসবে, আপনার কিডনি খারাপ হবে, ইউরেটার খারাপ হবে, ইউরিনের ব্লাডার খারাপ হবে, ইউরেথ্রা খারাপ হবে, সেখানে স্টোন জমবে। এটা তো একটা নদী, জল যাবে, যদি জল না যায়, নদীতে যদি জল না থাকে তাহলে কি হয়, শৈবাল দাম যা আছে সবগুলি এসে জড়ো হয়, পাথর থাকলে সেটাও এসে জড়ো হবে, একসময় দেখা যাবে সেটা আর নদী নেই, তো শেষ হয়ে যাবে। তো আপনার যে ইউরিনারি সিস্টেম যেটা, সেই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, সেটা আঘাতপ্রাপ্ত হবে, ইনজিউর্ড হবে, বিভিন্ন রোগ হবে এটার।
1: একটা
0: কথা আমি বলি, খুব ভালো প্রশ্ন করেছেন, ওআরএস অরাল রিহাইড্রেশন সলিউশন, তো এটা শুধু জল নয়, এখানে এনার্জিও আছে এবং বিভিন্ন সল্টও আছে, যে সল্টগুলি আমাদের দরকার। মূলত যারা ডায়রিয়া রোগী বা খুব বমি করছে, আমাদের শরীর থেকে যদি কোনো কারণে এক্সেসিভ ওয়াটার সঙ্গে আমাদের যে সল্টগুলি, যেগুলি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ, এগুলি বেরিয়ে যায়, তখন আমরা এটাকে সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়। আপনি যত লুজ মোশন, পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা হবে তখন এটা দেওয়া হয়। এখানে কি কি আছে, বিভিন্ন রকমের সল্ট আছে আর গ্লুকোজ আছে, আর সঙ্গে জল আছে। এইবার আমি যখন রৌদ্রে খুব ঘুরলাম, ড্রাই হিট, আমার শরীরে কোনো ঘাম হলো না, প্রচণ্ড ড্রাই হিটে আমার শরীর একদম শুকিয়ে গেছে, সারাদিন ইয়ে করলাম, কোনো ইউরিন আউটপুট হলো না, তো সেখানে আমার শরীরে, যে আমার নর্মাল মানুষ, আমার শরীরে যে লবণ সেটা তো আছে, কনসেন্ট্রেটেড আমার ঠিক আছে, সেটা বরং আরও একটু কনসেন্ট্রেটেড হয়ে যাবে, যেহেতু জল কমে গেছে, তাহলে যে সলিড পার্টটা আছে, সলিড পার্টটা তখন কনসেন্ট্রেটেড হয়ে যাবে, তো সেই পার্টটা হবে। তো সেই ক্ষেত্রে ওআরএসের কোনো ভূমিকা নেই, সেখানে জলেরই কাজ। এবার আমি গেলাম, খুব ঘাম হলো, তো আমার শরীর থেকে অনেক জল বেরিয়েছে, সাথে লবণও কিন্তু বেরিয়েছে, ঘাম কিন্তু শুধু জল নয়, সঙ্গে সল্ট, লবণও বেরিয়েছে, তো সেক্ষেত্রে আমার ওআরএসের ভূমিকা আছে, আমি ওআরএস নিতেই পারি। এখন প্রশ্ন হলো, ওআরএসে আরেকটা কন্টেন্ট আছে, সেটা হলো গ্লুকোজ। এবার আমি যদি ডায়াবেটিক হই, হাই ব্লাড সুগারের পেশেন্ট হই, তাহলে আমি আবার আমার যে গ্লুকোজ সেটা শরীরের মধ্যে দিয়ে ব্লাড সুগার লেভেলটাকে আবার বাড়িয়ে দিলাম। তো এই সমস্ত জিনিসগুলি কনসিডার করেই আপনাকে নিতে হবে। তো আমরা তো আর এত কিছু চিন্তা করে ই করি না, দিয়ে ফেললাম একটা নিয়ে। আর ওআরএস বলতে যেটা বোঝায়, আর বাজারে যে সমস্ত ওআরএস বলে বিক্রি করা হয়, WHO-র ফর্মুলেশন এবং এদের ফর্মুলেশন সবসময় কিন্তু এক নয়। এটা অনেক সময় কেউ বলছে যে এটা একটা এই জুস, এটা আপেল, এটা পমগ্রেনেট, এটা এই, এটা সেই, এগুলি এগুলি কিন্তু ওআরএসের কন্টেন্ট নয়। তো কাজেই আপনি সেটাও, ওটা একটা ড্রিঙ্কস হিসাবে আপনি নিতেই পারেন, কিন্তু প্যাকেট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস হিসাবে আপনি নিলেন, কিন্তু আপনি যে স্পেসিফিক কোশ্চেনটা, যে ওআরএস, সেটা আমি বলবো একটু জুডিশিয়াসলি ইউজ করাই দরকার, সবাই ওআরএস এর প্রয়োজন হয় না। এবং অতিরিক্ত সল্ট যদি অ্যাকুমুলেশন হয় সেটারও কিন্তু বিপদ আছে, অনেক অনেক ক্ষতি আছে, বিশেষ করে পটাশিয়াম যদি বেড়ে যায়, হার্ট অ্যাটাকে

0: কিন্তু মরেও যেতে পারে, যে সময়ই পাবে না চিকিৎসা করার জন্য।
1: সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু খাওয়া উচিত। আরেকটা যেটা জানবো যে জলবাহিত রোগ এই সময়ে যেহেতু বেশি হচ্ছে, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য কি কি সতর্কতা অবলম্বন করবেন?
0: প্রথম যেটা বলবো, যা যে সমস্ত বাচ্চারা একেবারেই ছোট, মায়ের দুগ্ধ পান করে, এদের ক্ষেত্রে বেস্ট অপশান কিন্তু ওই ব্রেস্টফিডিং, ওই মায়ের দুগ্ধ পান করানো বারে বারে, কারণ সেখানে কোনো কন্টামিনেশান নেই, সেখানে কোনো অন্য সমস্যা নেই, বাড়তি খরচা নেই, কোনো কিছুই নেই, তো সেটা হলো বেস্ট। এবার যারা আরেকটু বড়, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ধরনের পিউরিফিকেশান সিস্টেম থাকুক জলের আপনার, তারপরও আপনি জলটাকে বয়েল করে নিন, বয়েল করে সেটাকে ঠান্ডা করে আপনি রেখে দিন বোতলে, 12 ঘন্টা 24 ঘন্টা আপনি ইউজ করুন, বাচ্চাদেরকে সেই জলটাই পান করান। সবসময় ঘরে তৈরি খাবার খাওয়াবেন, যেটা এই সময়ে বিশেষ করে গরমের সময় যেটাতে কম স্পাইসি হবে, অর্থাৎ কম মশলাদার হবে, সহজ পাচ্য হবে, এই ধরনের জিনিস এই সময়টাতে খাওয়াবেন। এটা সবার জন্য প্রযোজ্য, বাচ্চা বড় বা খুব বড়। যারা আমরা দুটো গ্রুপ ভাগ করি, একটা হলো একেবারে ছোট আর একটা একেবারে বড়, এদেরকে এক্সট্রিম এজ গ্রুপ বলা হয়। তো জেরিয়াট্রিক মানুষের জন্য আবার বাচ্চাদের খুব বেশি পার্থক্য নেই, ওদের কিন্তু একটু বিশেষ কেয়ার নিতে হয়। তো সেই কেয়ারটার জন্য আমি বলবো যে জলটা সিদ্ধ জল খেলেই, পান করলেই ভালো, আর খাওয়া বাড়িঘরের তৈরি খাবার খেলেই ভালো, এবং হালকা কম মশলাযুক্ত খাবার, এবং যেটা সহজ পাচ্য। যেমন ধরুন আমাদের প্রোটিন, সবাই প্রোটিন দরকার। এখন আমি মাছ ডিম খেলাম, ঠিক আছে, আমি যদি সব দিন মাংস খেতে চাই এই গরমের মধ্যে,
1: তাহলে
0: সেটা প্রোটিন কন্টেন্ট তো এলো, কিন্তু সেটা আপনার যদি অ্যাবজর্পশন হয় তাহলেই তো পেলেন, এর আগেই যদি আপনার কোনো রোগ হয়ে যায় তাহলে তো সে গেলো, আপনার পুরো খরচাটাই গেলো, শরীরেরও ক্ষতি হলো।
1: সময় হাতে বেশি নেই ডাক্তারবাবু, আজকে যারা অনুষ্ঠান শুনছেন এবং আমাদের ফেসবুকে দেখছেন, ওদের জন্য কি বার্তা থাকবে?
0: আমার বার্তা বা অনুরোধ যেটাই বলুন, কারণ অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে আমার আসার মূল যেটা কারণ সেটা হলো, আমরা ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলার, যেহেতু আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আমাদের একটা দায়িত্ব থাকে মানুষের কে সচেতন করার জন্য। আমরা বিশেষ সিএমওদের মূল ভূমিকা জনস্বাস্থ্য নিয়ে জনগণকে সচেতন করা, জনস্বাস্থ্য সুনিশ্চিত করা, তো সেজন্যই এখানে আমাদের আসা। তো এই সময়টাতে জলবাহিত রোগ, কিছুদিন আগেও বিভিন্ন পত্রপত্রিকা বা ব্যক্তিগতভাবে আমিও গেছি, আমাদের সিএমও অফিসের বিভিন্ন অফিসাররা, বিভিন্ন স্টাফরা গেছেন, আমরা ফিল্ড লেভেল সার্ভে করেছি, তারপরে আমাদের যে বিভিন্ন হেলথ ইনস্টিটিউশনগুলি আছে, ইউপিএসসি, পিএসসি, সাবসেন্টার, ওনারাও যার যার এরিয়াতে সার্ভে করেছেন, দেখেছেন। তো জলবাহিত দু চারটি হেপাটাইটিস, মানে জন্ডিসের রুগীও ছিল, কিছু দু চারটি ডায়রিয়ার রুগীও ছিল, দু চারটি ধরুন স্কিনের ইনফেকশন ছিল, এগুলো ছিল।
1: সত্যি মানে ডাক্তারবাবু, আমাদের যেটা বলছিলাম যে আরও কিন্তু অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে।
0: ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন, আপনাদের সবাইকে, এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সবসময় আপনাদের জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য উন্মুক্ত, আমরা সবসময় প্রস্তুত সেগুলি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম অজন্তা থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নয়াদিল্লিতে বৃত্তি প্রকল্পের আদিবাসী সুবিধাভোগীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওইদিন সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5 জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস

হাসপাতালের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। দেশ বিদেশের বিভিন্ন ভাষা, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। আজ মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমার উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে শিল্প বাণিজ্য সচিব কিরণ গীতে এবং রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ মৌ স্বাক্ষর করেন। ত্রিপুরা উপজাতি এলাকা সশস্ত্র জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 এবং 11 জুন দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় এক অনুষ্ঠানে উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসআর তহবিলের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের প্রায় সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূতি হবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন এফএম সংবাদ শিরোনাম।

আমরা অনেকে ঈশ্বরকে খুঁজি মন্দিরে, মসজিদে, গির্জায় কিংবা প্রার্থনার শব্দে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি ঈশ্বর হয়তো লুকিয়ে আছেন সেই ক্ষুধার্ত মানুষের চোখে, সেই অসহায় বৃদ্ধের নিঃসঙ্গতায় কিংবা সেই অসুস্থ মানুষের কষ্টের মাঝে? কবি বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। মানুষকে ভালোবাসার চেয়ে বড় উপাসনা আর কি হতে পারে? কেউ হয়তো প্রতিদিন হাজার টাকার দান করতে পারে না, কিন্তু একটি মিষ্টি হাসি, একটি সাহসের কথা কিংবা বিপদের দিনে কারো পাশে দাঁড়ানো, এসব এক একটি মানব সেবা। ভাবুন তো, রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধ মানুষটির দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না, অথচ আপনার একটি প্রশ্ন, কেমন আছে? হয়তো তার সারা দিনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে। আজকের পৃথিবীতে মানুষ অর্থের অভাবে যতটা কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় অবহেলা আর একাকিত্বে। তাই কারো মুখে হাসি ফোটাতে পারা, কারো চোখের জল মুছিয়ে দিতে পারা, এ যেন ঈশ্বরের কাছেই পৌঁছে যাওয়ার এক সুন্দর পথ। বন্ধুরা, ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না, তিনি আছেন মানুষের মধ্যে। একজন অসহায় মানুষের হাত ধরে, একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে, একজন হতাশ মানুষকে নতুন করে বাঁচার সাহস দিয়ে আমরা ঈশ্বরের সেবাই করি। চলুন আজ আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি, মানুষের জন্য কিছু করব, ছোট হোক বা বড়, অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।

বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি ঈশ্বরের আশীর্বাদ পেতে হলে হয়তো অনেক বড় কিছু করতে হবে, কিন্তু সত্যি কি তাই? হয়তো কোনো ক্লান্ত মানুষকে একটু বসার জায়গা করে দেওয়া, পথ হারানো কাউকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, কিংবা মন খারাপের দিনে কারো কথা মন দিয়ে শোনা, এসব ছোট ছোট কাজই কিন্তু মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা প্রত্যেকেই কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বাইরে থেকে হাসি খুশি দেখালেও অনেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। এমন সময়ে কারো পাশে দাঁড়ানো, কাউকে বোঝানো যে সে একা নয়, এটাও এক ধরনের মানব সেবা। মনে রাখবেন, মানুষের প্রতি ভালোবাসা কখনো বিফলে যায় না। হয়তো আপনি আজ কাউকে সাহায্য করলেন, আর সেই মানুষটি আগামী দিনে অন্য কারো জীবনে আলো হয়ে উঠবে। এভাবেই ছড়িয়ে পড়ে মানবতার আলো। তাই আসুন, আমরা শুধু নিজের জন্য নয়, আশেপাশের মানুষের জন্য একটু ভাবি। কারণ পৃথিবীটা সুন্দর হয় বড় বড় কথায় নয়, ছোট ছোট মানবিক আচরণে। আর সেই কারণেই আজও সে চিরন্তন বাণী আমাদের হৃদয়ে অনুরণিত হয়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজকের এই মুহূর্ত থেকে আমরা অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি, কারণ মানুষের মুখের সেই হাসিতেই হয়তো লুকিয়ে আছেন ঈশ্বর।

আমরা যখন কোনো অসহায় মানুষের হাত ধরি, তখন শুধু একজন মানুষকে সাহায্য করি না, আমরা মানবতার হাতকে কিন্তু শক্ত করে ধরি। অনেক সময় আমরা মনে করি আমার একার ছোট্ট সাহায্যে কেই বা হবে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার ঘরে একটি প্রদীপও আলো ছড়িয়ে দিতে পারে। তেমনি আপনার একটি ভালো কাজ, একটি সহানুভূতির স্পর্শ, একটি আন্তরিক কথা কারো জীবনের সব থেকে কঠিন মুহূর্তে আশার আলো হয়ে উঠতে পারে। একটু ভেবে দেখুন, আমাদের চারপাশে কত মানুষ আছেন যারা হয়তো প্রতিদিন হাসি মুখে চলাফেরা করেন, অথচ ভেতরে ভেতরে এক গভীর একাকিত্ব বয়ে বেড়ান। তাদের প্রয়োজন হয় না সব সময়ে, অর্থের প্রয়োজন হয় একজন মানুষের যে বিচার করবে না, শুধু পাশে থাকবে। ঈশ্বরকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হলো তাঁর সৃষ্টিকে ভালোবাসা, কারণ মানুষই তো ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। তাই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা মানে কেবল দায়িত্ব পালন নয়, এটি এক ধরনের সাধনা, এক ধরনের প্রার্থনা। আজ যদি আমরা একজন ক্ষুধার্তকে খাবার দিতে পারি, একজন নিরাশ মানুষকে সাহস দিতে পারি, একজন বৃদ্ধের নিঃসঙ্গ মুহূর্তে একটু সময় দিতে পারি, তবে সেটি হবে সত্যিকারের পূজা। তাই আসুন আমরা আজ নিজেদের কাছে একটি ছোট্ট প্রতিজ্ঞা করি, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব, বিনিময়ে কিছু পাওয়ার আশার নয়, শুধু একজন মানুষের মুখে হাসি দেখার জন্য। কারণ দিনের শেষে মানুষ মনে রাখে না আপনি কত বড় ছিলেন, কত ধনী ছিলেন বা কত ক্ষমতাবান আপনি, মানুষ মনে রাখে আপনি কতটা মানবিক ছিলেন। আর সেই মানবিকতার মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের সব থেকে সুন্দর উপস্থিতি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।

ভুলে যাওয়া এক এই ছোট্ট দুটো শব্দের মধ্যে কত শত অনুভূতি, কত অজস্র গল্প, কত না বলা কান্না লুকিয়ে থাকে। আবার অপর দিকে বেশ মজাদার ব্যাপারও কিন্তু থাকে, চট জলদি যারা ভুলে যায়। এই ভুলে যাওয়ার শব্দ দুটো শুনতে যতটা সহজ মনে হয় তার বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। এই শব্দটা শুনলেই আমাদের মনে হয় হয়তো এটা বিশ্বাসঘাতকতা, হয়তো এটা অকৃতজ্ঞতা, হয়তো এটা এমন একটা কাজ যা সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো করতেই পারে না। আবার অনেকের মনে হয় হয়তো বা কোনো রকম সমস্যার কারণে ভুলে যাওয়া রোগে আক্রান্ত। কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি মানুষ সত্যিই ভুলতে না পারত তাহলে কি জীবন এত দূর এগোতে পারত? যে মা তার সন্তানকে হারিয়েছেন তিনি কি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন? যে মানুষটা একদিন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল একটা সম্পর্কের অবসানে, সে কি আবার কাউকে বিশ্বাস করতে পারত? যে তরুণটি বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছে সে কি আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস পেত? হয়তো না, কারণ মানুষকে বাঁচিয়ে রাখে শুধু স্মৃতি নয়, ভুলে যাওয়ার ক্ষমতাও। প্রকৃতি বড় অদ্ভুত নিয়মে আমাদের তৈরি করেছে। সে যেমন আমাদের মনে রাখার শক্তি দিয়েছে, তেমনি দিয়েছে ধীরে ধীরে ব্যথাকে ফিকে করে দেওয়ার এক আশ্চর্য ক্ষমতা। আর তাই কিছু কিছু ভুলে যাওয়া আসলে খারাপ নয়, বরং জীবনের জন্য খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ প্রতিটি ক্ষত যদি চিরকাল সমানভাবে ব্যথা দিত তাহলে হয়তো আমরা কেউই সামনে এগোতে পারতাম না। আর এই ভুলে যাওয়া নিয়ে আমাদের ব্যক্তিজীবনের বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম অভিজ্ঞতা রয়েছে। জানাবেন আপনি 03-81-232-6253 এই নম্বরে। আজ রাতে পর্বে কথা বলবো আমরা ভুলে যাওয়া এই বিষয়টি নিয়ে। ফোন করবেন, আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আর্চি অন্তরা সাথে রয়েছি।

0: আজ রাতে পর্বে আমরা কথা বলছি এই বিষয় ভুলে যাওয়া। আর ফোন লাইন ব্লিঙ্ক হচ্ছে, চলুন চেষ্টা করি কথা বলার। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন অম্বিকা দেবী।
1: হ্যাঁ দেখুন, ভুলে যাওয়া, হ্যাঁ তো ভুলে যাওয়া কিছু কিছু আমাদের ঘটনা বা আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আগলে ধরে বসে থাকলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয় এবং মানসিকভাবেও ক্ষতি হয়। যেমন কোনো মানুষের ধরুন দুঃখ কষ্ট থাকতেই পারে, বা ধরুন কোনো প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে গেল, কোনো সন্তান তার মাকে হারালো, বা কোনো মা তার সন্তানকে হারালো, সেই ব্যথা বেদনাগুলো যদি আমরা ভুলে না যেতে পারতাম তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না। তারা স্মৃতিতে চিরকালই থাকে, কিন্তু সেগুলো আগলে ধরে বসে থাকলে কিন্তু আমাদের চলার পথটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না। তবে কিছু কিছু ভুলে যাওয়া ভালো, আবার কিছু কিছু ঘটনা যেগুলো ভুলে না গেলে হয়তো ভালোই হয়, ভালো খবর বা ভালো মুহূর্ত সেগুলো কিন্তু আমাদের ভুলে, সেগুলো আমরা ন্যাচারালি ভুলে যাই না, সেগুলো আমাদের মনে থাকে, কিন্তু বেশিরভাগ দুঃখজনক ঘটনা আমাদের ভুলে থাকাই ভালো। এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার। ম্যাম
0: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, কে বলছিলেন?
2: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতা বোস।
0: বলুন।
2: হ্যাঁ বলছি, দেখুন ভুলে যাওয়া এই জিনিসটা কিন্তু কিছু কিছু মানুষের জন্য মানে স্মরণীয় হয়ে থাকে। এরকম একটা ঘটনা আমার ঘটেছিল। আমি বাসে করে যাচ্ছিলাম, ব্যাগের মধ্যে আমার কিছু প্রয়োজনীয় মানে কাগজপত্র ছিল। যখন আমি বাস স্ট্যান্ডে নামি কিন্তু সেই ব্যাগটা সঙ্গে নিতে আমি ভুলে যাই, এবং এই ভদ্রলোক যিনি আমার পাশে বসেছিলেন তিনি যখন সেটা পেয়েছিলেন

0: তিনি যখন মানে ওইখানের মধ্যে যে আমার ফোন নাম্বার বা ইয়ে ছিল, যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন, তখন সেই প্রয়োজনীয় নথিপত্র পেয়ে আমি আমাকে যোগাযোগ করি, যখন আমাকে নথিপত্রগুলো ফেরত দিলেন, তখন আমার সেই ভুলে যাওয়াটা আটক হয়েছিল। আমার যদি এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ভুলে যাওয়াই বোধ হয় সবচেয়ে, যেমন ধরুন পুরনো প্রেম, পুরনো প্রেম যদি ভুলে যেতে ভুলে যাওয়া যায় তাহলে কিন্তু মনের কষ্টটা দূর হয়, কষ্টটা হয় থেকে যায় কিন্তু মনের যে জ্বালাটা সেটা দূর হয়। আর ভুলে যাওয়া হচ্ছে একটা রোগ যেটাকে আমরা পার্কিনসন বলি, যেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয় এবং তারা সময় মতো ওষুধ থেকে ভুলে যান, সময় মতো মানে কি বলবো মানে খাবার খাবার খাবার খেতে ভুলে যান, সেগুলো কিন্তু এক ধরনের রোগ। কিন্তু ভুলে যাওয়ার এও যেটা আনন্দ আছে সেটা হচ্ছে ফিরে পাওয়ার আনন্দটা। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।

0: নমস্কার।
1: ভুলে যাওয়ার কথা বলছেন না দিদি?
0: কে বলছিলেন?
1: আমি দিলীপ মহেন্দার, বিদ্যানগর থেকে বলছি। মানুষ কিন্তু কিছু ভুলে না, সব মনে থাকে। ও ক্ষণিকের জন্য ভুলে, একটু আগে আর দিদি বলো না, মনে থাকে, সব মনে রাখে, কেউ ভুলে না। কেউ যদি ঋণ থাকে তার কিন্তু মনে থাকে যে আমি ঋণই আছি, কিন্তু যদি অ্যাকচুয়ালি সে যদি ঋণই থাকে, যদি কাউকে দান করে, সে দানের মধ্যে ঋণটা শোধ হয়ে যায়। এটা আমাদের বাড়ির পাশে এক উড়িয়া লোক আছে, রান্না বান্না করে, সারাদিন খাটে। একদিন দুপুরবেলা এসছে, আমি আমার ভাগের ভাত তরকারি মাছ সব দিয়ে, এটা শুনে কি খুশি হলো।
0: হ্যালো, হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধু চেষ্টা করবেন 0381-232-6253 আমাদের FM স্টুডিওর ফোন নাম্বার। আজ রাতে পর্বে আমরা কথা বলছি বিষয় ভুলে যাওয়া নিয়ে। একজন বন্ধুর সাথে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছিলেন?
2: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিজাপুর থেকে।
0: আবারও যন্ত্রের গোলযোগ রয়েছে, তাই কথা হচ্ছে না বন্ধু। আবার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের সঙ্গে কথা হয়ে যাবে। দেখি একটি বার চেষ্টা করে, বন্ধুর ফোন তো আসছে। হ্যালো,
3: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছিলেন?
3: যমুনা দাস।
0: হ্যাঁ যমুনা, বলুন।
3: দিদি কইতাছি ভুলে যাওয়া নিয়ে কথা আছে। গেছে বার এমন দিন মার্চ মাসে আমার ছেলে, দুই ছেলের নিয়ে আমার বাসুবাড়িতে আইতাছি। এমন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইলাম, বড় ছেলেটা সঙ্গে সঙ্গে গই মারা গেল। তারপরে অনেকদিন পরে তার কাজ টাজ শেষ হয়েছে পরে বাসুবাড়িতে গেলাম গা। পুতেরা তো আর কোনো মতে বলতাম পারি না, বলতাম পারি না। এরপরে কান্দাকাটি করি, এরপরে আমি কই না, আরেকজন তো আছে, ঠাকুরে দিয়া গেছে। ওখানে ফের চিন্তা করতে করতে তো আমার চোর খুব খারাপ হয়ে গেছে গা। এরপরে না পাইরে আমি কই, ঠাকুর আমার ভুলাও আমার ছেলেরে, গেছি দেওঘর দিয়া সেরা ঠাকুরের কাছে নিবেদন করলাম, আচার্যদেবের কাছে, ঠাকুর আমার হেরে ভুলাও আমার ছেলের কথা খালি মনে পড়ে। তারপরে আমিও দিদি এইভাবে মানে ভুললে ওই কাটতাছি ছেলের।
0: সামনের দিকে এগিয়ে যেতে হবে, পুরনো কিছুই আমাদের সঙ্গ ছাড়ে না, কিন্তু নিজেদের বাঁচার জন্য খানিকটা আমাদের প্রয়াস করতে হবে। যিনি আছেন তাকে নিয়ে আপনি খুব ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আদৌ থেকেই সব কিছু ভুলে যাই, এটাও একটা বিশাল ব্যাপার। ভুলে যাওয়া মানে কিন্তু কাউকে মুছে ফেলা নয়। আমরা ভুলে যাই সে রাতগুলোকে যখন তার জন্য কেঁদেছিলাম, ভুলে যাই সে দীর্ঘ অপেক্ষা।

গুলোকে ভুলে যায় সেই অসহ্য কষ্টের ভারটাকে। মানুষটা কোথাও না কোথাও থেকে যায়, কোনো পুরনো গানের মধ্যে, কোনো পরিচিত গন্ধের মধ্যে, কোনো নির্জন বিকেলের মধ্যে, কিন্তু সময়ের সাথে সাথে তার উপস্থিতি আর ব্যথা হয়ে থাকে না, সে হয়ে যায় একটা স্মৃতি, একটা অধ্যায়, একটা গল্প, যে গল্পটা একদিন আমাদের জীবন ছিল আর আজ শুধুই অতীত। ভুলে যাওয়া মানে কিন্তু কাউকে মুছে ফেলা নয়, ভুলে যাওয়া মানে তার স্মৃতিকে এমন একটা জায়গায় রেখে দেওয়া যেখানে সে আর প্রতিদিন আপনার হৃদয়কে আঘাত করতে পারে না, যেখানে তার কথা মনে পড়লেও বুক ভেঙে যায় না, যেখানে তার নাম শুনলেও চোখ ভিজে ওঠে না, যেখানে তাকে মনে করা যায় কিন্তু তার জন্য আর জীবন থাকে না, জীবন থেমেই থাকে না। আমরা প্রায়ই বলি আমি তাকে ভুলে গেছি, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় আমরা মানুষটাকে ভুলিনি, আমরা শুধু

0: যেখানে তার কথা মনে পড়লেও বুক ভেঙে যায় না, যেখানে তার নাম শুনলেও চোখ ভিজে ওঠে না, যেখানে তাকে মনে করা যায় কিন্তু তার জন্য আর জীবন থাকে না, জীবন থেমেই থাকে না। আমরা প্রায়ই বলি আমি তাকে ভুলে গেছি, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় আমরা মানুষটাকে ভুলিনি, আমরা শুধু তার জন্য অপেক্ষা করা বন্ধ করে দিয়েছি। নমস্কার, কে রয়েছেন সাথে?
1: শুভ
0: সন্ধ্যা।
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ভুলে যাওয়া এটা অত্যন্ত জরুরি, কারণ আমাদের জীবনটা হচ্ছে নদীর স্রোতের মতো, নদীর জল কিন্তু সামনে এগিয়ে যায়, পিছনে সব কিছু ফেলে যায়, তার জন্য কিন্তু জল কিন্তু উল্টো দিকে বয় না। ঠিক আমাদের জীবনটাও ঠিক একই রকম, ভালো মন্দ সুখ দুঃখ বেদনা আনন্দ সব কিছু নিয়ে আমাদের জীবনটা। তাহলে এখন যদি আমাদের আমাদের জীবনের ঘটনাসমূহ যত দুঃখ হোক ইয়ে হোক, একটা সময় ঠিক আমাদের ভুলে যেতে হয়, কারণ আমরা তো একটা জায়গা স্থির থাকতে পারি না, আমাদের তো এগিয়ে যেতে হবে।
0: ঠিক,
1: তো যদি আমরা যদি ভুলে না যেতাম তাহলে সত্যি আমরা পাগল হয়ে যেতাম। একটা মানুষ যদি তার জীবনের সমস্ত কিছু ধরে রাখে সে কখনোই স্থির থাকতে পারবে না, সে পাগল হয়ে যাবে। আমাদের একটা সমাজে ক্যাসেট ছিল, ক্যাসেটে আমরা কি করতাম, ভালো গান হলে সেটাকে রেকর্ড করতাম, পুরনো গানগুলি মুছে আবার রেকর্ড করতাম। আমাদের মস্তিষ্কটাও ঠিক একই রকম, যদি আমাদের স্মৃতির এর মধ্যে যদি সবকিছু আমরা ধরে রাখি তাহলে মস্তিষ্ক সব ধরে রাখতে পারবে না, কিছু কিছু ডিলিট করতে দিতে হয়। আমাদের এই যে আমাদের ফোন স্মার্টফোন বলে যত কিছু আসে সব মেমোরিজের মধ্যে সব কিছু রাখলে কিন্তু ফোন একটা দিন অকেজ হয়ে যাবে, কিছু কিছু জিনিস এগুলোকে ডিলিট করে দিতে হয় আবার নতুন কিছু ইনফরমেশন পাওয়ার জন্য। ঠিক আমাদের জীবনটা আমাদের সবারও এটা কিছু কিছু জিনিস আমাদের ভুলে যাওয়াই বাঞ্ছনীয়, যেগুলো তাহলেই আমাদের আমরা চলতে পারবো, অর্থাৎ ভুলে যাওয়াটা দরকার আছে।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আর এই বিষয় নিয়ে কথা বলুন, আপনিও অপেক্ষা করছি আপনাদের জন্য আপনাদের পছন্দের অনুষ্ঠান আজ রাতে পড়বে। নমস্কার, কে রয়েছেন সাথে?
2: নমস্কার ম্যাডাম, আমি শ্যামদেব নাথ বলছি, চন্দ্রপুর বাদেশ্বর।
0: শ্যামবাবু বলুন।
2: শুভরাত্রি ম্যাডাম।
0: শুভরাত্রি।
2: ভুলে যাওয়া নিয়ে একটু কি কথা হচ্ছে, সুন্দর তোকে জানাইছে ম্যাডাম। দেখুন, সমাজে চলতে গেলে বা বাঁচতে গেলে অনেক রকম বাধা বিঘ্ন আছে, কত রকম কথাবার্তা, হ্যাঁ জীবন সংগ্রামে চলতে হয়, কিছু কিছু ভুলাগ্রতার আছে।
0: আচ্ছা,
2: ভালো জিনিস ক্যাপচার করে রাখুন বলা ইয়ে হয় ঠিক আছে, কিন্তু কিছু কিছু খারাপ জিনিসটি ভুলাটাই সত্যি আমি মনে করি ব্যাটার। আরেকটা কথা ম্যাডাম, বাবা মারা গেছে আজকে 29 বছর আগে, মা মারা গেছে 10 মাস হলে, কিন্তু সবকিছু জীবনে বলতে পারি, মা বাবাকে বলবো না,
0: স্বাভাবিক
2: সব কিছু। আমি মা বাবাকে এত বছর ধরে বাবা ইয়ে হচ্ছে মৃত্যু পরে তবুও আমি বাবাকে বলতে, মা তো মারা গেছে এখনো স্মৃতির মধ্যে সবসময় মনে পড়ে, খুব কষ্ট হয় ম্যাডাম। জীবনটা কিরকম লাগে বাসার প্রকাশ করা যায়। হ্যাঁ, ওগুলা অনেকে মা বাবা দেখছি কি সুন্দর সংসার করছে, মা বাবা মৃত্যু করে তো বাকি, তো আমার কাছে কেমন কেমন লাগছে, কিন্তু বলার বিষয় না ম্যাডাম, মা বাবাকে এইটাই আমার কথা।
0: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
2: মা বাবাকে গুরুচরণে রাখবেন,
0: নমস্কার। মা বাবার আশীর্বাদ নিয়ে সব সময় ভালো থাকবেন। ওই যে বললাম, আমরা আসলে তাদের জন্য অপেক্ষা করা বন্ধ

করেছি বলেই হয়তো কিছুটা ভালো আছি। আমরা তার ফিরে আসার সম্ভাবনাকে বিদায় জানিয়েছি। আমরা মেনে নিয়েছি যে কিছু মানুষ জীবনে আসে থাকার জন্য নয়, শেখানোর জন্য। আর সেই মেনে নেওয়ার মুহূর্ত থেকেই শুরু হয় নতুন জীবন। কারণ নতুন সূর্যোদয় কখনো পুরনো রাতকে মুছে দেয় না, কিন্তু নতুন আলোয় সেই অন্ধকার আর আগের মতো ভয়ঙ্কর লাগে না। তাই আজ যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ভুলে যাওয়া কি খারাপ, তাহলে হয়তো আপনি হাসি মুখে বলবেন, না, ভুলে যাওয়া খারাপ নয়। যদি সেই ভুলে যাওয়া আপনাকে আবার হাসতে শেখায়, যদি সেই ভুলে যাওয়া আপনাকে আবার নিজের স্বপ্নগুলো খুঁজে নিতে সাহায্য করে, যদি সেই ভুলে যাওয়া আপনাকে আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে সেটা পরাজয় নয়, সেটা পুনর্জন্ম। কারণ কিছু স্মৃতিকে সারা জীবন বয়ে বেড়ালে জীবন থেমে যায়, আর কিছু স্মৃতিকে ভালোবেসে বিদায় জানাতে পারলে জীবন আবার চলতে শুরু করে। আর জীবন তো চলার নামই, তাই নয় বন্ধুরা? কিছু মানুষকে মনে রাখা ভালোবাসা, আর কিছু মানুষকে ভুলে যাওয়া নিজেকে ভালোবাসা।

0: আপনারা চেষ্টা করবেন 0381-232-6253 এই নম্বরে কথা হয়ে যাবে আপনাদের সাথে। এই মুহূর্তে আজ রাতে পর্ব আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে। আজকের পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু অন্তরা আপনাদের সাথে রয়েছে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো,
1: আমি দেবী সেনগুপ্ত বলছি, জয়নগর দশমী ঘাট থেকে।
0: হ্যাঁ বলুন বলুন।
1: ভুলে যাওয়া
0: ঠিক
1: ম্যাডাম, আমার জীবনে
0: আপনার কথা ইকো হচ্ছে। আপনার ঘরের FM সেটটি একটু মিউট করে দেবেন কাইন্ডলি।
1: আমি হাজবেন্ড অসুস্থ ছিল 2000 মাঝামাঝি, কলকাতা নিয়ে গেছি। এই ফাঁকে দেওয়ার আস্তা বাড়ি লিখিয়ে ফেললো আমার হাজবেন্ডের করার উপরে, পাঁচকুড়া নিচে চারকুড়া সব করেছে, তিন দপ্তরের লোন নিয়ে বাড়ি পুরাটা লেখাই নিলো। মানুষ বলছে তুমি কি করে দৌড়াচ্ছ হাজবেন্ডের জন্য, বাড়িতে লিখে ফেলছে দেওয়ার মা বাবা মাকে দিয়ে যা দেওয়ার মিলে। এক নম্বর করে লিখছে বাজারের সঙ্গে বাড়ি, বটতলা বাজারের সঙ্গে বুঝছেন। আমি কি আমার হাজবেন্ড বাজলে আমার বাড়ি লাগতো না, আগে তার সুস্থতা হোক। ম্যাডাম কি করে যে ভুললাম, সে আয়ে দেখি ঠিকই বাড়ি লেখাই লেছে, বাড়িতে আমার কোনো নয়ন্ত্রী হয়ে গেছে, বাড়ি আমরা ঢুকন যাইতো না, এইরকম অবস্থা চিন্তা করে আরেকটা লোকের দিকে প্রাণ যায় যা। হ্যাঁ তখন কি আমি বাড়ি চিন্তা করুম না, আর হাজবেন্ডের বাঁচানোর চিন্তা করুম। নিশে তো নিশে ম্যাডাম, আজও নিল কালও নিল, আমার তিন দপ্তরের লোন আমি দিলাম, 1.5 লাখ টাকা পেনশন আইসে পরে সমস্ত দিয়া পরিষ্কার। কিন্তু ম্যাডাম বলতে গিয়েও তো কাটার মতো খুঁজে আমার, আরে আমার 18 বছরের বড় বউ আমি, 18 বছরের ঘর স্বামীর ঘর, সে কি করে এইটা ব্লক মারিলাম, সার্ভাইভাল গোপন করে বাড়িটা লেখাই লাইল। আইজ সে ভুগই করতে স্যার, আমি পরের বাড়ি পুজো দিয়েছি, ভুলতাম কি করে ম্যাডাম, মিনিটে মিনিটে মনে হচ্ছে। আপনি তো বলছেন একটা ভুললে এটাকে দূরে রেখে আমরা নতুনকে নিয়ে বাঁচি, তাই তো? কিন্তু ম্যাডাম শুনতেছেন?
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: কিন্তু ম্যাডাম এই এরকম প্রতারণা কি ভুলা যায়, যে আইজ এই বাড়ি আবার ভাইঙ্গা, আমার হাজবেন্ডের করা দুতলা ভাইঙ্গা, শ্বশুরের সম্পত্তি ভাইঙ্গা, ফ্ল্যাটে দিয়েছে, ফ্ল্যাট করে এখন ফ্ল্যাটে থাকে, কিন্তু দেওয়ারটা চেহারা দেখলে মানে পাপে লিপ্ত চেহারাটা, বটতলা বাজারে বেরুতো এখন দেওয়ার না, তার মেয়ে জামাই বাড়িটা দীক্ষা বুধ আইসে, সাহায্যে আমার বিয়ে হয়ে গেল, আমরা কিন্তু সেনগুপ্ত বৈদ্য। হ্যাঁ আমাদের পরিচয় টিচার সব আছে, যাই হোক মানে আমি ভুলতে গিয়েও ভুলতে পারি না, তবু নতুনকে আখ্যা দিলা, সবাইকার যাই ভুললা যা মনে করো তোমার মিশে গিয়া কেউ বাড়ি, এইভাবে ভুললা জ্যোতিষ পর্যন্ত বললো হরিশ্চন্দ্র যা রাজা দানবীর ছিল তিনিও তো যাওয়া ভুললা গিয়া সমস্ত বিক্রিয়া গিয়া নিজের বাচ্চা দিয়েছেন, তাহলে এইভাবে বলো ভুললা চলতেছি ঈশ্বরের চরণে রাখলাম। কিন্তু ম্যাডাম মিনিটে মিনিটে খুশা দেয় যে আমার বাড়ি ঘর থেকে আমি আজকে পরের বাড়িতে 24 বছর ধরে ভাড়া থাকি বুঝছেন, বলার মতো না, 7,000-7,500 টাকা এখন ঘর ভাড়া হয়েছে। আচ্ছা ম্যাডাম রাখি, ভালো থাকবেন, এইভাবে ভুলেই যেন থাকতে পারি নতুন কাকরে ধরে।
0: হ্যাঁ একদম, আপনিও ভালো থাকবেন। আর কখনো কখনো আমাদের মনের কথা আমরা যখন ভাগ করে নিই যাদের বা যাকে প্রিয় মনে হয় তার সাথে, তাতে দুঃখটা সম্পূর্ণভাবে ভোলা না গেলেও মনটা কিছুটা হালকা মনে হয়।

0: পরিস্থিতির উপর আমাদের কারোর নিয়ন্ত্রণ নেই, এটা আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হয়। হয়তোবা সময় তার প্রকৃত অর্থ দেবে, তাই আমিও বলবো আপনাকে, এতটা যখন পথ চড়ে এসেছেন, এগিয়ে যাচ্ছেন, নিজের মতো করে এভাবে এগিয়ে যান, দেখুন না সময় আবার সেই জায়গাটা ফিরিয়ে দেয় কিনা। একজন বন্ধুর সাথে রয়েছেন, নমস্কার। হ্যালো,
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং, কে বলছিলেন?
1: ওয়েস্ট বেঙ্গল বীরভূম শান্তিনিকেতনের সন্নিকট ঘুরিসা গ্রাম থেকে রহমান বলছি ম্যাডাম।
0: বলুন।
1: বলছি দেখুন, সবকিছু তো ঝেড়ে ফেলে দিয়ে ভুলে যাওয়া যায় না, উপকারী মানুষের উপকারটুকু তো আমাকে সারা জীবনই আমাকে ভুলতে দেবে না। দুটো বন্ধু আমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা ঘটনা। দুটো বন্ধু আমার পড়াশোনা কলেজ লাইফে যখন ডিগ্রি কোর্সে পড়ি, তখন আমার টিউশন নেওয়ার মতো আর্থিক সচ্ছলতা ছিল না। দুটো বন্ধু তাদের নোট দিয়ে আমাকে ভালো রেজাল্ট করে করানোর ব্যবস্থা করে দিয়েছিল, তাদেরকে কি করে ভুলবো, ঝেড়ে ফেলে দেওয়া যাবে না তো ম্যাডাম। তারা সেই আমার স্মৃতিকে, সেই মেমোরিকে তারা তো লোড হয়ে আছে। আমার এক বান্ধবী, আমার এক প্রেমিকা আমাকে না দেখলে ছটফট করতো, দেখে পাঠাতো বারবার আমার মুখটাকে দেখার জন্য। সেই বান্ধবীকে যদি এক বছর পর বলে একটা চিরকুটি দিয়ে যে আমাকে ভুলে যাও, সহজে কি ভুলা যেত যায়? তবু রিয়ালিটি, বাস্তব এমন একটা নির্মম, আমাদেরকে ভুলে যেতে হয় অনেক কিছু উপস্থিতির চাপে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যাডাপটেশন অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আমাদেরকে এগিয়ে যেতে হয়, নালে আমাদের জীবন তো আর স্থবির নয়, স্থানও এক জায়গায় বসে থাকবে না। আমাদের বিভিন্ন সমস্যা আসছে আসবে, সেগুলোকে ওভারকাম করে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। সেটুকু থাক না মনের মধ্যে, তাকে ফেলে দেওয়া আমার দরকার নেই। কিছু কিছু স্মৃতি আমাকে খুব আনন্দ দেয়, আবার কিছু স্মৃতি আমার স্মৃতি পীড়াদায়কও বটে। তবে এই নিয়ে তো আমাদের জীবন ম্যাডাম, সুতরাং আপনি বিষয়টা আজকে খুব ভালো দিয়েছিলেন, এই কথাটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করতে পেরে মনকে মনে খুব হালকা লাগলো। ভালো থাকবেন, নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন।

0: নমস্কার
1: নমস্কার নমস্কার হ্যালো
0: হ্যালো কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি বিলোনিয়া উত্তর সরাসিনা থেকে বিশ্বজিৎ পাল।
0: বলুন।
1: ভালো আছেন ম্যাডাম?
0: আমি ভালো আছি, আপনি?
1: হ্যাঁ, আমিও ভালো আছি, ঠাকুর আশীর্বাদে আপনাদের কৃপায়।
0: ভালো থাকবেন সবসময়।
1: হ্যাঁ, তো ভুলে যাওয়ার নিয়ে কথা হচ্ছে। তো অনেক ভালো বিষয় আপনারা রেখেছেন, খুবই ভালো লাগছে। আপনারা সবাই বিভিন্ন মতামত দিচ্ছে এবং বিভিন্ন শুনতে পাচ্ছি। তো ভুলে যাওয়া মুহূর্ত কিছু কিছু আছে মানুষের জীবনে, সবার জীবনে কিছু না কিছু হয়ে থাকে। তো যেগুলি কিছু না কিছু ভুলে যাওয়া যায়, কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে এমনই, সেগুলি আর কখনো মৃত্যুর আগে ছাড়া আর কখনো ভোলা যায় না। হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যাঁ, তো আমাদের জীবনে যাতে এই বড় বড় ভুলানো জিনিসগুলো যাতে না হয়, মানুষ যাতে সচল হয়, একাকিত্ব যাতে ভূত না করে, মানুষ যাতে সবাইকে মিলে মিশে সাথে সবার সাথে একসাথে চলে, তাহলে মানুষ যে ভুলানো জিনিসটা তাহলে কিছুটা একটু কমবে। কারণ একাকিত্ব এবং একাকিত্ব টোকালে তাহলে এই জিনিসটা বরাবর মানুষে পড়বে। তো আমি কথা বেশি না বাড়িয়ে আমি এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি। আপনিও ভালো থাকবেন। আর এই যে ভুলে যাওয়া, সেটাকে আপনি কি রপ্ত করবেন? পরিস্থিতি আপনাকে শিখিয়ে দেবে। চলুন পরের বন্ধু কি বলতে চাইছেন শুনে নিই আমরা, কি বলছেন এই মুহূর্তে সাথে। হ্যালো।
2: হ্যালো জি, নমস্কার।
0: নমস্কার,
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে নূর আলম
0: বলুন।
2: হ্যাঁ, দেখুন দিদি, ফুলে যাওয়া শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়।

0: সবটাই ভোলা যায় না, আবার অনেক সময় দেখা যায়, যেমন ধরুন আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, সেগুলো আমি ভুলে হয়তো কোনো রকম করে হয়তো আমি আবার দিনপাত করছি, কিন্তু স্মৃতির আসলে সবসময় জেগে থাকবে, এটা কিন্তু ভুলার নয়। আবার শুনুন, আমার সঙ্গে কেউ হয়তো খারাপ ব্যবহার করলো, খারাপ ব্যবহার করার পর আমার কাছে ক্ষমা, বিরাট থেকে ক্ষমা চাইলো, সেই ক্ষেত্রে তাকে ক্ষমা করে তার সেই ভুলটাকে ভোলা যায়। ভুলগুলো কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়,
1: ঠিক,
0: সব ভুল কিন্তু ভোলা যায় না। অনেক ভুলকে ভুলে যাওয়াটা মানে খুব ভালো কথা, কিছু ভুল আছে সেটা ভোলা খুব প্রয়োজন আছে আমাদের জীবনে, জীবনে চলতে গেলে কিছু জিনিস আমাদের ভুলে যেতে হয়, নচেত আমাকে হয়তো অপুষ্টির মধ্যে পড়তে হতে পারে। আবার এমন কিছু ভুল আছে, এমন কিছু ঘটনা আছে যেগুলো ভোলা যায় না, সেগুলো কিন্তু ভুলি সবাই ভাবে আমি ভুলে গেছি, না, স্মৃতিটা আসলে সেগুলো থেকে থাকে। যেমন ধরুন অনেকে আমাকে, আমার সঙ্গে এমন একটা দুর্ব্যবহার করেছে, তার সঙ্গে আমি যথারীতি আবার মিশছি, সবাই তো ভাবছে আমি ভুলে গেছি, না, ভোলা যায় না। হ্যাঁ, সেগুলো কিন্তু ওই মনের গভীরতায় থেকে থাকে, কিন্তু আমাদের সামাজিকতার দিক থেকে নিজেকে পরিচালনা করতে গেলে, আমি যে ভালো মানুষ সেটাকে বোঝাতে গেলে সেই ক্ষেত্রে তাকে বুঝিয়ে দিই যে হ্যাঁ আমি এটা ভুলে গেছি, কিন্তু না, কিছু ভুল আছে যেগুলো ভোলা যায় না। এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।

0: নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি জেলাবাড়ি থেকে সুমন মোহর বলছি।
0: বলুন।
1: দেখুন, কিছু বিষয় আমাদের ভুলে যাওয়া খুবই ভালো। যেমন ধরুন দুঃখ কষ্ট অপমান বা কোনো খারাপ স্মৃতি যদি মনে থাকে সেগুলো ভুলে যাওয়া আমার মতো ভালো, কারণ এগুলো বলতে পারলে মানুষ নতুনভাবে বাঁচতে পারে বা মানুষের সামনে আসে। আর এমন কিছু ভুলে যাওয়া যেমন দায়িত্ব প্রতিশ্রুতি।
0: আপনার ফোন লাইনে আবারও একটু সমস্যা দেখা দিয়েছে, যখনই খুব বেশি সমস্যা হয় আমাদেরও কথা শুনতেও খুব প্রবলেম হয়ে যায়। খানিকটা অপেক্ষা করো, আপনি চেষ্টা করবেন। ভুলে যাওয়ার সব থেকে বড় সমস্যা কি জানেন? আমরা যত বেশি ভুলতে চাই তত বেশি মনে পড়ে, কারণ মনকে আদেশ করা যায় না। মন কোনো কম্পিউটার নয় যে একটি ফাইল আপনি সিলেক্ট করলেন তারপর আপনি ডিলিট করে দেবেন। মন একটা পুরনো বাড়ির মতো, যেখানে প্রতিটি ঘরে, প্রতিটি দেওয়ালে, প্রতিটি জানালায় কিছু না কিছু স্মৃতি লেগে থাকে। আপনি চাইলে দরজা বন্ধ করতে পারেন, কিন্তু স্মৃতিরা কখনো কখনো জানালা দিয়ে ঢুকে পড়ে, আর তখন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। কোনো পুরনো গান শুনে বুকটা ভারী হয়ে ওঠে, কোনো পরিচিত নাম দেখলে হৃদয়টা একবার কেঁপে ওঠে, আর আমরা ভাবি এতদিন পরেও কেন। আসলে উত্তরটা খুব সহজ, কারণ কিছু মানুষ আমাদের জীবনের অংশ হয়ে যায়, তারা চলে গেলেও তাদের অস্তিত্ব মুছে যায় না, তারা থেকে যায় আমাদের গল্পে, আমাদের অভ্যাসে, আমাদের নিঃসঙ্গতায়। জানেন বন্ধুরা, আমাদের জীবনের সব থেকে বড় ভুলগুলোর মধ্যে একটা হলো আমরা ভাবি ভুলে যাওয়াই হলো সুস্থ হয়ে ওঠার একমাত্র পথ, কিন্তু সবসময় তা নয়। অনেক সময় ভুলে যাওয়ার চেয়ে মেনে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মেনে নেওয়া যে সে আর ফিরবে না, মেনে নেওয়া যে কিছু প্রশ্নের উত্তর কোনো দিন পাওয়া যাবে না, মেনে নেওয়া যে কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়, আর জীবনের সব গল্পের শেষটা সুন্দর হয় না। কিন্তু তাই বলে কি জীবন থেমে যায়? না, জীবন থামে না। সূর্য প্রতিদিন ওঠে, বৃষ্টি প্রতিবারই থেমে যায়, রাত যত দীর্ঘই হোক ভোর ঠিক আসে, আর মানুষও ঠিক একদিন হাসতে শেখে। যে মানুষটা আজ কাঁদছে, একদিন সেই মানুষটাই হয়তো অন্য কাউকে সাহস দেবে, কারণ সময়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে কাউকে ভুলিয়ে দেয় না, সে শুধু ব্যথার তীব্রতা কমিয়ে দেয়।

মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা হয়ে, আর কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। দুজনকেই ধন্যবাদ জানানো উচিত, কারণ দুজনেই আমাদের জীবনকে বদলে দেয়।

0: একজন বন্ধু এই মুহূর্তে সাথে রয়েছেন, আমরা কথা বলবো। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যালো।
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়া রহমান বলছি।
0: বলুন
1: দিদি ভাই।
0: বলুন।
1: দেখুন দিদি ভাই, আসলে সব কিছু কি ভুলে থাকা যায় বা ভুলে যাওয়া যায়? বোধ হয় না। কারণ তবে যেগুলো আমার যে কোনো শোক, চরম শোক, কালো রাত্রি, যেগুলো আমার চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, সেগুলো পাস্ট ইজ পাস্ট, ভুলে যাই ঠিক। কিন্তু যে মানুষগুলো হয়তো আমার উত্তরণের পথ দেখিয়েছেন, যে মা আমাকে জগতের আলো দেখিয়েছেন, আমাকে চলার পথ তৈরি করে দিয়েছেন, তাদের কি ভুলে থাকা যায়? হয়তো সাময়িকভাবে আমরা বলি না আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, হয়তো দেখতে পাচ্ছি না, সবাই তো মরতে হবে একদিন, কিন্তু কার্যক্ষেত্রে যখনই ওই রকম সম্মুখীন হয় সমস্যার, তখনই কিন্তু মনে পড়ে যারা আমার উত্তরণের পথ দেখিয়েছেন। তো এইভাবে আমরা কিন্তু কিছু জিনিসকে ভুলে যাই চলার পথ সহজ করার জন্য, চরম দুঃখ শোক বা যন্ত্রণা বন্ধকার রাত্রিকে মুছে ফেলার জন্য, জীবনের কোনো প্রতিবন্ধকতা না সৃষ্টি করে চলার পথটা সুগম করার জন্য আমরা কিন্তু ভুলে যাই। আর ভুলে যাই বলেও প্রত্যেকের পিতা মাতা কিংবা নিকট আত্মীয় স্বজন মারা যান, তবু একদিন দুদিন পরে সব শোক ভুলে গিয়ে আবার কিন্তু আমরা খেতে শুরু করি, হাসতে শুরু করি, গাইতে শুরু করি। এর নামই তো জীবন। তাই যেগুলো এইগুলো সব ভুলে যেতে হবে, যেগুলো জীবনে ছন্দ আসবে, আর যেগুলো জীবনকে তৈরি করেছে, গঠন করেছে, সেইগুলো তো ভুলে থাকে।

0: যাই না দিদি, এইটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার।
0: হ্যালো দিদি।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলছি পশ্চিমবঙ্গের বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: বলুন।
0: আজকে ভুলে যাওয়া ইয়ে লিখে বলেছেন না? বেশ, বলছি শুনুন, বলছি ভুলে যাওয়া চট করে ভোলা যায় না, যারা ধরুন উপকার করেছে। হ্যাঁ, তাও আমাদের আমার সঙ্গে আজও পর্যন্ত একসঙ্গে আছি, তাদেরকেও ভোলা যায় না। তারপরে দেখুন, আমাকে ছোট থেকে আজ পর্যন্ত ওই মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ করেছেন আমার বাবা মা। এমনি অন্যজনকে যদি বা কিছু একটু আধটু করে ভোলা যায়, ওই ধরুন কোনো কথা বললাম আমার সঙ্গে মনে মনে মিল হলো না, মনোমালিন্য হলো, তখন তাদের সঙ্গে না বললাম তাদের ভুলে গেলাম, যেতে পারি। কিন্তু দেখুন, বাবা মাকে কোনো দিনই ভুলতে পারবো না। বলুন কি কি কি হলো? দেখুন, এই যে আমরা এই দিন দুই তিন হলো একটা ইয়ে নিয়েছি, এসি নিয়েছি, বুঝলেন? তো এসি নেওয়ার জন্যে দেখুন, আমি আমার মিসেসকে বলছিলাম ভাই, যে এসিতে আমাদের আমাদের তিন ভাই বোন, তো তো দাদা আর ভাইয়ের কাছে আমার বাবা যখন ছিলেন বোলপুর সিলতে, তখন এমনি এসির মধ্যে থাকতেন ঠিকই, কিন্তু আমি নিতে পারিনি তখন, বুঝলেন? এই রিসেন্ট তিন দিন হলো নিয়েছি। তো আমি আমার মিসেসকে বললাম, দেখো আজকে যদি বাবা মা বেঁচে থাকতেন, দেখ আমার বাড়িতেও তো এসিটাতে একটু বাবা মাকে হাওয়া দিতে পারতাম ঠান্ডা। তো দেখুন, এইটা এখন আজও পর্যন্ত ভুলিনি, বলুন। তো নিজে তাই বলছে বলে, হ্যাঁ তো বলো, বাবা মায়ের আর দাদা ভাইয়ের কাছেও তো এ করেছে, মানে তা হোক, এই যে আমি নিলাম, আমার একটা আনন্দ, কোনো কষ্ট করেই নিয়েছি, তো যাক বাবা মাকে ইয়ে করতে পারলাম না, আমি হাওয়া খাওয়াতে পারলাম না এসি, ওইটা আমার চিরদিন ইয়ে থাকবে। আর একটা কি জানেন দিদি, আমি এই এই আফসোসটা আমার চিরদিনই থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, ওই আমার ছেলের পৈতের জন্যে বাবা মাকে ইয়ে করেছিলাম, পৈতের ডেট করেছিলাম, বছর চার পাঁচ হলো বাবা মা মারা গিয়েছেন, তো পৈতের ডেট করলাম, সবই বাবাকে কার্ডটাও দেখালাম। হ্যাঁ, বাবা বলে খুব সুন্দর হয়েছে, মনে তাহলে দাদা বাড়িতে ছিলেন, মনে তাহলে তোমাকে এক সপ্তাহ মধ্যে তো পৈতে তোমাকে নিয়ে আসবো, বলে বেশ, কখন ইয়ে করবো না, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে আসো। তো দুর্ভাগ্য এত, বুঝলেন, ঠিক পৈতে চার দিন আগে বাবা চলে গেলেন, জান মারা গেলেন। তো আমার ওইটা প্রচন্ড আফসোস। তারপরে আবার বাবা মারা যাওয়ার পরে যখন সব কিছু করলাম, আমাদের এক বছর তো কিছু করতে নেই, নিয়ে বললাম যে বেশ এক বছর পেরোক, তো তাহলে তারপরে ছেলেটা পৈতেটা দেবো। তো আবার কি কত মানে বেদনা দেখুন, আট মাসের ভিতরে আমার মা চলে গেলেন ওই বছরই, 2022। তো দেখুন কত মানে কি ভেতরে ইয়ে হয়। নিয়ে ওইটা আবার হলো না, নিয়ে এক বছর আবার পরে ছেলেটা পৈতে দিলাম, এবার আফসোস থেকেই গেল যে বাবা আমাকে আমার ছেলের পৈতে দেখাতে পারলাম না।
1: ভুলে যাওয়া এতটাও সত্যি সহজ নয়। ধন্যবাদ আপনাকে,
0: সত্যি বল,
1: ভালো থাকবেন। কিছু কিছু বিষয় বা কিছু কিছু স্মৃতি সহজে ভুলে যাওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। যদি সহজে হতো তাহলে পৃথিবীতে এত কবিতা লেখা হতো না, এত গান তৈরি হতো না, এত মানুষের চোখ ভিজত না গভীর রাতে। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছিলেন?
2: আমি শঙ্কর দেবরায় বলছিলাম আগরতলা থেকে।
1: বলুন।
2: আসলে আজকের টপিকটা খুবই সুন্দর, এবং প্রত্যেকের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা হয়তো বা ভোলা যায়, কিছু কিছু জিনিস আবার ভুলতে গিয়েও ভোলা যায় না, আর কোনো কোনো জিনিস ভোলা উচিত। তা আমি সবার সবার কথাই শুনছিলাম, যে কথাগুলো যে জিনিসগুলো ভোলা যায় না আর কিছু কিছু জিনিস আছে আমাদের প্রাত্যহিক জীবনে যে যে জিনিসগুলো আমাদের ভুলে যাওয়া উচিত, যেমন কে কবে আমাকে বকলো, কে কবে আমাকে আদর করলো না কম আদর করলো, মানে সংসারের মধ্যে অনেক ঘটনা হয়ে থাকে, কে কবে আমাকে পাত্তা দিল না, নিমন্ত্রণ করলো না, কিছু ছোটখাটো জিনিস সংসারে থাকে, এগুলি ভুলে যেতে হয়, কারণ যদি মনে থাকে তাহলে কষ্ট পেতে হয়। আর আসলে উই শুড লিভ ইন দ্য প্রেজেন্ট, নট ইন পাস্ট। আমাদের অতীতে বেঁচে থেকে লাভ নেই, আমাদের বর্তমানে বাঁচতে হবে। তো বর্তমানে বাঁচতে গেলে অতীতকে ভুলতে হবে, অতীতের কিছু কিছু জিনিস ভুলতে হবে, কিছু কিছু জিনিস ভোলা যায় না ঠিক

0: আছে, মনে আসবে এগুলোকে নাড়াচাড়া না করলেই হয়, কিন্তু কিছু কিছু জিনিস ভুলে যাওয়া নিজের জন্য সবার জন্যই ভালো, এই এইটুকুই আমি বলছি। তো কিছু কিছু জিনিস ভুলে যাওয়াই মনে হয় সবার জন্য এবং স্বাস্থ্যের জন্য ভালো।
1: ধন্যবাদ, ভালো থাকবেন আপনি।
0: থ্যাংক ইউ।
1: সময় রাত 10:30 হয়ে 5 সেকেন্ড। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে অনুষ্ঠান আজ রাতে। হ্যালো হ্যালো
2: হ্যালো
1: নমস্কার
2: নমস্কার ম্যাম।
1: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
2: আমি লঙ্কাগুড়া থেকে লিটন দাস বলছিলাম।
1: বলুন।
2: তো ম্যাডাম, আজকের যে প্রসঙ্গটা ভুলে যাওয়া নিয়ে, প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ বটে, তবে আমি একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি যেটা আমার এই বয়স অবধি এখন অবধি ভুলে যাওয়ার মতনে খুব কষ্টের এবং খুব মর্মান্তিকও বটে। এটা কি করে ভুলি, মাত্র কয়েক মাস হলো আমার এক ভাগ্নে গাড়ি দুর্ঘটনায় খুব মর্মান্তিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে জিবি হসপিটালে এডমিট করাইলাম। তারপর জিবি হসপিটালের পুরো অবস্থা খুব সংকট, সে অবস্থায় হ্যাঁ শরীরের ব্লাডগুলি সবগুলি বেরিয়ে যায়। ডাক্তার বলল পুরো অবস্থা খুব সিরিয়াস, ওকে বাঁচানো যাবে কিনা আদৌ খুব মুশকিল। তারপর হ্যালো
1: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: তারপর আমার এক শেষ ভাগ্নের শেষ আর্তনাদ যাওয়ার সময় মামা বলে চিৎকার, আমি আর বাঁচবো না, এরকম খুব কষ্ট ফিল হচ্ছে। কথাটা শেয়ার করতে আপনার সঙ্গে যদিও ঠিকভাবে পাচ্ছি না, সে সময় আমি কি পরিস্থিতিতে ছিলাম। তো ভাগ্নের এই স্মৃতিটা আমি আজও ভুলতে পারিনি, আমার কাছে খুব বেদনার এবং কষ্টের এবং স্মৃতির এটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা রয়ে গেল, ওটাই আমি ভুলতে পারছি না। হ্যালো,
1: স্বাভাবিক, এটা এতটাই মর্মান্তিক যে আপনাকে তাড়া করে বেড়াবে এই ঘটনা,
2: তাড়া করে বেড়াবে, খুব খুব মর্মান্তিক। ওর জন্য আমার খুব ওর নাম স্মরণ করলে, ঘটনাটা একবার স্মরণ করলে খুব কষ্টদায়ক বেদনা। ওর শেষ আমার ভাগ্যের শেষ আর্তনাদ ম্যাডাম আমার কানে এখনো বাজে, কি করে বলুন এটা, এটা আমার কাছে।
1: তবে চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সেক্ষেত্রে না ভুলে বরং ব্যাপারটাকে কিছুটা যেভাবে আপনার ভালো লাগে সেই রকম ভালো থাকার পরিস্থিতিতে আপনি চেষ্টা করুন কিছুটা সময় থাকার। আমরা তো আদতে কাউকে ভুলে যাই না, আমরা সেই সমস্ত কিছু আমাদের মনেই থাকে, কিন্তু নিজেকে ভালো রাখতে গেলে অন্তত খানিকটা নিজের মানসিকতার সঙ্গে সেই ভেতরে যুদ্ধটাকে আমাদের জিততে হবে, সেই লড়াইটাকে আমাদের ভেতর থেকে করতেই হবে। তো আমি আশা করব আপনি এই ইনসিডেন্টটাকে ভুলতে কখনই পারবেন না, ঘটনা সবসময় আপনাকে তাড়া করে বেড়াবে, কিন্তু তারপরও চেষ্টা করুন যেভাবে যতটা দূরে কম মনে করে আপনি থাকতে পারেন, নিজেকে ভালো রাখতে পারেন।
2: ঠিক আছে ম্যাডাম, আপনি খুব ভালো পরামর্শ দেওয়ার জন্য, আপনিও ভালো থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুক, এই কামনা রইল। শুভরাত্রি।
1: শুভরাত্রি, আপনিও ভালো থাকবেন।

যে বলছিলাম, আপনাদের ভুলে যাওয়া কি সত্যি এত সহজ? যদি সহজই হতো তাহলে পৃথিবীতে এত কবিতা লেখা হতো না, এত গান তৈরি হতো না, এত মানুষের চোখ ভিজত না গভীর রাতে। কারণ মানুষ যা সত্যিই ভুলে যায় তা নিয়ে আর কোনো গল্প থাকে না, গল্প হয়ে থাকে শুধু সেই মানুষগুলো, সেই মুহূর্তগুলো, সেই অনুভূতিগুলো যাদের আমরা ভুলতে চেয়েও ভুলতে পারিনি। জানেন, ছোটবেলায় আমরা কত কিছু সহজে ভুলে যেতাম, ভাঙা খেলনা, হেরে যাওয়া খেলা, বন্ধুর সাথে ছোটোখাটো অভিমান, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ভুলে যাওয়ার ক্ষমতাটা

0: না কমতে থাকে, কারণ তখন স্মৃতির সাথে জড়িয়ে যায় অনুভূতি, আর অনুভূতি কখনো সহজে হারিয়ে যায় না। কিছু মানুষ বলে আমি সব ভুলে গেছি, কিন্তু সত্যিই কি ভুলে গেছে, নাকি শুধু মনে না করার অভিনয় করছে? কারণ কিছু কিছু স্মৃতি আমাদের ভেতরে এমনভাবে জায়গা করে নেয় যেখানে থেকে তাদের সরিয়ে দেওয়া যায় না, শুধু তাদের সাথে বাঁচতে শেখা যায়। নমস্কার। নমস্কার, কে বলছিলেন? কে বলছিলেন?
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছিলেন আপনি একটু স্পষ্ট করে বলুন, কে বলছিলেন? আমি শুনতে পাচ্ছি, হয়তো আপনি নেটওয়ার্কের সমস্যার জন্য শুনতে পাচ্ছেন না, চেষ্টা করবেন আবার, কথা হয়ে যাবে আপনার সাথে।
1: হ্যালো।

0: নমস্কার। না, কথা বলা অসম্ভব। আপনারা চেষ্টা করুন 0-3-8-1-2-3-2-6-2-5-3। আরেকজন বন্ধু রয়েছেন, আরেকবার চেষ্টা করে দেখি। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন? কে বলছিলেন? না, বলা এই মুহূর্তে একেবারে অসম্ভব। আপনারা সঙ্গে থাকুন।

0: সব মানুষকে ভুলে যেতে হয় না, কিছু মানুষকে শুধু মনে পড়লেও আর কষ্ট না পাওয়া শিখতে হয়। চলুন আরেকটি বার চেষ্টা করে দেখি, বন্ধুরা তো ফোন করছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: আমি গোলাঘাটি থেকে নীলমণি ব্রহ্ম বলছি।
0: বলুন, সংক্ষেপে বলুন, কেননা নেটওয়ার্কের সমস্যা রয়েছে।
1: ও, বলে যাবা।
0: সেই নেটওয়ার্কে কিছুটা সমস্যা রয়েছে। আপনি যেটা বলার চেষ্টা করছিলেন, আমি কিছুক্ষণ আগে সে বিষয়টাই বলছিলাম যে ছোটবেলায় আমরা কত সহজে ভুলে যেতাম, আর বড় হওয়ার সাথে সাথে সে ভুলে যাওয়ার সাথে আমাদের কেমন একটা মায়ার সম্পর্ক হয়ে গেছে, তাই না? আর কি আমাদের অনুভূতি জড়িয়ে যায়, সহজে ভুলতে চেয়েও না ভুলতে পারি না।

0: আজ রাতে পড়বে বিষয় ভুলে যাওয়া। আর এই নিয়ে কথা বলতে ফোন করুন 0388-23-2653 এই নম্বরে। নমস্কার। হ্যালো,
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার। হ্যালো,
1: কেমন আছেন আপনি?
0: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আছি, আপনি সবচেয়ে আপনাদের অনুরাগে আপনাদের উৎসবে মধ্যে অন্তর সাথে আমাদের একটা আন্তরিকতা হয়ে গেছে।
0: বলুন।
1: সেই আন্তরিকতার প্রভাবে আছি বলতে পারি, গরমের অশান্তিতে অশান্তি হইতেছে এই পর্যন্ত। যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছে আজকে, আমার অন্তরম মাতা দিয়ে আসলে পরে অন্তর খুলে আলোচনা হয়, সেই জন্য অপেক্ষার আগে সবসময় কোন সময় অন্তরা মাতা দিয়ে আসবে। ভুলে যাওয়া আমার কিন্তু অস্বাভাবিক স্মৃতি শক্তি আছে। আমার একদম শিশুকাল থেকে এখন পর্যন্ত যত কবিতা শিশুকাল থেকে শিখেছি যা কিছু করেছি, অর্থাৎ গুরুত্ব দিয়ে চিন্তা করলে পরে যারা নাকি গুরুত্ব সহকারে চিন্তা করে যে কোনো বিষয় এরা অতি সহজে ভুলে না। আর অবহেলিত মন, যাদের অবহেলিত মন, চাঞ্চল্য ভাব, এরা কিন্তু স্মৃতিপথে অনেক কিছু রাখতে পারে। আমার জীবনে অনেক কিছু স্মৃতিপথে রাখতে হয়, ডাক্তারি শিখলাম, এগুলো তো ভুললে হবে না।
0: ঠিক,
1: এস্ট্রোলজি করি, এটাও তো ভুললে হবে না। কতগুলো রাগ রাগিনী আয়ত্ত করতাম, হরিনাম কীর্তন করতাম, ওরা বলি
0: একটু সংক্ষেপে আপনাকে বলতে হচ্ছে, আমরা অনেকটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ,
1: স্মৃতিপথে স্মৃতিপথে রাখতে হয়। তাই স্মৃতিপথে আমার স্মৃতি শক্তি ভুলে না, অনেক কিছু এখন পর্যন্ত স্মৃতিপথে আছে। এই পর্যন্ত আলোচনা করলাম,
0: ভালো থাকবেন, ধন্যবাদ,
1: নমস্কার।
0: নমস্কার।

আমরা একটু আগে কথা বলছিলাম ছোট ছোট বিষয় ভুলে যাওয়া নিয়ে, কিন্তু জানেন জীবনের সব থেকে সুন্দর ব্যাপার হলো আমরা প্রয়োজনীয় অনেক কিছু ভুলে গেলেও কিছু অনুভূতি কখনো ভুলতে পারি না। হয়তো আজ সকালে কে খেয়েছিলেন আপনি সেটা মনে নেই, হয়তো গত সপ্তাহে কার সঙ্গে আপনার কোথায় দেখা হয়েছিল সেটাও আপনার মনে নেই, কিন্তু অনেক বছর আগের কোনো একটি বিকেল, কোনো একটি হাসি, কোনো একটি বিদায় আজও আপনার স্পষ্ট মনে আছে। কেন এমন হয় জানেন? কারণ মস্তিষ্ক তথ্য মনে রাখে, আর হৃদয় মনে রাখে অনুভূতি। তাই জীবনের হিসাব নিকাশ ভুলে গেলেও অনুভূতিরা অনেক দিন বেঁচে থাকে। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেন ভুলতে ভুলতে নিজেদের ভুলে না যাই। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা অনেকেই এমন একটা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মোবাইলের পাসওয়ার্ড মনে আছে কিন্তু নিজের হাসিটা কোথায় হারিয়ে গেছে সেটা মনে নেই, অফিসের কাজ মনে আছে কিন্তু শেষ কবে নিজের জন্য সময় বের করেছি সেটা মনে নেই। সবাইকে খুশি রাখার চেষ্টা করি কিন্তু নিজেকে খুশি রাখার কথা বারংবার ভুলে যাই। বন্ধুরা, কখনো কখনো সব থেকে বড় ভুলে যাওয়াটা হয় নিজের সঙ্গে, নিজের স্বপ্নগুলোকে ভুলে যাওয়া, নিজের ইচ্ছেগুলোকে ভুলে যাওয়া, নিজের ভেতরের মানুষটাকে ভুলে যাওয়া। আর তাই আজকের এই রাতের অনুষ্ঠানে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আজ ঘুমোতে যাওয়ার আগে একবার নিজের সঙ্গে কথা

0: বলবেন, নিজেকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, আমি কেমন আছি, আমি কি সত্যিই সুখী, আমি কি এখনও সেই মানুষটা আছি যাকে একদিন হতে চেয়েছিলাম। কারণ পৃথিবীতে হাজার মানুষ আপনাকে মনে রাখুক বা না রাখুক, সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি যেন নিজেকে না ভুলে যান। জানেন, সময় অনেক কিছু কেড়ে নেয়, অনেক মানুষ দূরে চলে যায়, অনেক সম্পর্ক ফিকে হয়ে যায়, অনেক স্মৃতি ধোঁয়াটে হয়ে যায়, কিন্তু যদি নিজের প্রতি বিশ্বাসটা বাঁচিয়ে রাখা যায় তাহলে মানুষ আবার শুরু করতে পারে, আবার হাসতে পারে, আবার স্বপ্ন দেখতে পারে। নমস্কার।
1: হ্যালো,
0: বলুন অনিমেষ বাবু।
1: ভালো আছেন?
0: আমি ভালো আছি, আপনি?
1: আমার একটা কথা বলি, আমার বিরাট একটা অঘটন ঘটেছিল। তখন আমি সারা এবং এলআইসি করতাম, তখন আমি আগরতলার যে সার্কেলের যে দিকে আমার আজকে রাত্রে সন্ধ্যায় কালেকশন ছিল, ওই কালেকশন করতে গিয়ে তখন আমার কিছু কালেকশন আসলো প্রায় 60-65 হাজার টাকা আছে। আমার একটা বইয়ের ব্যাগের ভিতরে 60-65 হাজার টাকা ছিল, ওইখানে কালেকশন করেছিলাম। আর ওই টাকাটা তখন আমার ব্যাগের মধ্যে একটা সাইকেল ছিল, ওই সাইকেলের মধ্যে টাকাটা ছিল। তখন ওই টাকাটা আমি কালেকশন করে রেখেছিলাম, রেখে আর একটা দোকান থেকে কালেকশন করবো, 500 টাকা একটা কালেকশন করবো। কালেকশনটা করে সারা দেখি কি আমার মানে ব্যাগের থেকে সাইকেলটা উধাও হয়ে যায়, সাইকেলটা আছে, ব্যাগটা উধাও হয়ে যাচ্ছে সাইকেল। এরপরে আমি মানে কি করবো, না এটা তো মানুষের টাকা, এটা আমার টাকা না, এটা এক ভদ্রলোকের, এখান থেকে এক ভদ্রলোকের 50 হাজার টাকা কালেকশন। এবার এই টাকাটা লেগে আমার অনেক খেসরত হয়েছে, মানে কি বলবো, মানে কিভাবে টাকাটা উপার্জন করে দেব বা টাকাটা কিভাবে আমি মানুষকে মিটিয়ে দেবো, জানি আমি অনেক টেনশন, অনেক চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, এই দিনটা আমার আজও মনে পড়ে, কিন্তু আমি এটা ভুলে যাইনি, আজও মনে পড়ে। আমার বহুত কষ্ট হয়েছে টাকাটা দিতে, আমি এটা এখনো ভুলিনি, আমার এখনো এটা মানে স্মৃতি হয়ে আছে, এটাই আমার মানে বলার কথাটা বলার ছিল আর কি।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। ভুলে যদি যেতেই হয়, ভুলে যাওয়া যদি প্রয়োজনই হয় আপনার জীবনের আঙ্গিকে, তবে কষ্টকে ভুলে যান, মানুষকে নয়, অভিমানকে ভুলুন, শিক্ষাকে নয়, ব্যর্থতাকে ভুলে যান, আপনার সে স্বপ্নটাকে নয়।

হোয়াটসঅ্যাপে আপনাদের একটা বার্তা রয়েছে, আমি পড়বো, কিন্তু তার আগে একজন বন্ধু ফোন লাইনে রয়েছেন, চলুন কথা বলার চেষ্টা করি। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছিলেন? নমস্কার, কে বলছিলেন? যাই হোক বন্ধু, আমার কথা শুনতেই পারছেন না, অন্য কোনো পর্বে আপনার সাথে কথা হবে, কেননা আমাদের সময় প্রায় শেষের পথে। যে বন্ধুর বার্তা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ, মুক্তাগাছা ময়মনসিংহ, বাংলাদেশ থেকে। তিনি লিখেছেন, ভুলে তো যেতেই হবে, কেননা আমাদের মস্তিষ্কেরও কিছু সীমা আছে, তা প্রকৃতিগতভাবে নতুন কিছু মনে থাকবে আর পুরাতন কিছু ভুলে যাবে, যাব এটাই স্বাভাবিক। তবে তারপরও এমন কিছু সুখের দুঃখের কিছু ঘটনা যা আমরা ভুলতে পারি না, এটাই স্বাভাবিক।

আজকের এই পর্বের শেষে একটা কথা বারবার মনে হচ্ছে, হয়তো মানুষ সত্যি কাউকে পুরোপুরি ভুলে যায় না। কিছু নাম সারা জীবন মনে থেকে যায়, কিছু মুখ সময়ের ভিড়েও হারিয়ে যায় না, কিছু অনুভূতি কখনো পুরনো হয় না। কিন্তু জীবন আমাদের একটা বিষয় শিখিয়ে দেয়, সব কিছু নিয়েই বেঁচে থাকতে হয়। হারানো মানুষকে নিয়েও, অসমাপ্ত গল্পকে নিয়েও, অসমাপ্ত গল্প না শুধু অপূর্ণ স্বপ্নকে নিয়েও কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। ভুলে যাওয়া মানে এই নয় যে আপনি দুর্বল হয়ে পড়েছেন, ভুলে যাওয়া মানে এই নয় যে আপনার ভালোবাসা মিথ্যা ছিল, ভুলে যাওয়া মানে এই নয় যে আপনি নিজেকে আর কষ্টের কারাগারে বন্দী রাখতে চান না। আপনার জীবনের কোনো একজন প্রিয়জন কোনো কারণবশত হয়তো আপনার সঙ্গে থেকে নেই একেবারে, নানান কারণ থাকতে পারে, কিন্তু তার দুঃখে আপনি কত দিন, কত ঘন্টা, কত মাস, কত বছর নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবেন। এ জীবনটা তো একবার, এটা চলে গেলে আর কখনো ফিরে আসবে না। আপনি আবার আলো দেখতে চান, আপনি আবার হাসতে চান, আপনি আবার বাঁচতে চান। জানেন বন্ধুরা, জীবনটা একটা কিন্তু বইয়ের মতো, কিছু অধ্যায় আছে বইয়ের যেটা খুব সুন্দর হয়, আর কিছু খুব কষ্টের। কিছু অধ্যায় আমরা বারংবার পড়তে চাই, আর কিছু অধ্যায় চোখে জল এনে দেয়। কিন্তু কোনো অধ্যায়েই কিন্তু জীবন শেষ হয়ে যায় না, পরের পৃষ্ঠা সবসময় অপেক্ষা করে নতুন কোনো গল্পের জন্য, নতুন কোনো ভোরের জন্য, নতুন কোনো সম্ভাবনার জন্য। তাই আজ যদি আপনার জীবনে এমন কোনো স্মৃতি থাকে যেটা এখনও আপনাকে কষ্ট দেয়, তবে তাকে ঘৃণা করবেন না, তবে তাকে নিয়ে কষ্ট পাবেন না। কেননা সেই হয়তো একদিন আপনার জীবনের একটা বিশাল দিক ছিল। কিছু মানুষকে মনে রাখা ভালোবাসা, কিছু মানুষকে ক্ষমা করা পরিণত হওয়া, আর কিছু কষ্টকে ভুলে যাওয়া নিজের প্রতি সব থেকে বড় দায়িত্ব পালন করা। আজকের রাত শেষ হবে, আমার এই অনুষ্ঠানও শেষ হয়ে যাবে, কিন্তু আশা করছি আজকের এই কথাগুলোর মধ্যে কোথাও না কোথাও আপনি নিজেকে খুঁজে পেয়েছেন। আর আজ রাতের পর্বের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আপনাদের জন্য ভালোবাসা রইল। প্রত্যেকেই নিজের খেয়াল রাখবেন, নিজের মানুষদের সময় দেবেন, আর সব থেকে বড় কথা, নিজেকে কখনো ভুলে যাবেন না। যা চলে গেছে তাকে যেতে দিন, যা আছে তাকে ভালোবাসুন, আর যা আসছে তাকে হাসি মুখে স্বাগত জানাবেন। ভালো থাকবেন, ভালোবাসায় থাকুন, সুস্থ থাকুন। আজ রাতের পর্ব থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি, কথা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে। ভালো থাকবেন।

কথা বলছিলাম আজ রাতে পড়বে, ভুলে যাওয়া নেই। অনেকক্ষণ ধরেই আপনাদের সাথে কথা হচ্ছিল, কথা বলেছি স্মৃতি নিয়ে, কথা বলেছি সেসব মানুষদের নিয়ে যারা একসময় আমাদের জীবনের অংশ ছিল কিন্তু আজ শুধু গল্প হয়ে আছে।

এখন জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের প্রায় সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, FM উচ্চান্ত, 23 জুন 2026 বুধবার, 101.6 মেগাহার্টজে FM উচ্চান্ততে এবং নিউজ অন এয়ার অ্যাপে আপনারা শুনতে পাবেন অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি শুরু হবে ঠিক সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডার মধ্য দিয়ে, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ম্নি খরাং ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:55, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ 7:35, তারপর ককবরক সংবাদ 7:40, 7:45 শুনবেন অভিজ্ঞাপন, 8:40 শুনবেন আকাশবাণীর 90 বছর, 9:10 শুনবেন নিউজ হেডলাইন্স, 9:12 শুনবেন বলছি তোমায়, আর যে অপরাজিতা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকবে, ঠিক 10:00 শুনবেন তুমি অনন্যা, আর 11:00 রয়েছে ককবরক অনুষ্ঠান খানি রাজা প্রমুখ, 2:30 অনুষ্ঠান চিরায়ত, বিকেল 3:00 রয়েছে সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 আজকের শিল্পী সঙ্গে থাকবেন আর যে অনন্দিতা, রাগে অনুরাগে শুনবেন ঠিক বিকেল 5:00, খোলা আকাশ রয়েছে 6:30, সেরা কথা 7:25, আর 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, রাত 7:55 শুনবেন স্থানীয় সংবাদ, 8:05 রয়েছে রংমহল, আর 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 শ্যামে গজল, শ্যামে গজলের পর 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে, আগামীকালের পর্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন আর যে মানালি, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠানের সময়সূচির প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি। স্টুডিও ঘড়িতে সময় রাত 11:02 হয়ে 14 সেকেন্ড। আজকের মতো সান্ধ্যকালীন পর্ব এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আমি অন্তরের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার, শুভরাত্রি।